আকাশবাণী বিলোনিয়া, আজ মঙ্গলবার, পয়লা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আকাশবাণী বিলোনিয়ার আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 6:03 হয়ে 50 সেকেন্ড।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন অমৃত বাণী শুনবেন। আজ উপনিষদ থেকে পাঠ শুনুন।

0: হে সচ্চিদানন্দ পরব্রহ্ম, তুমি সর্বকালে সর্বভাবে পরিপূর্ণ। এই জগৎও তোমারই দ্বারা পরিপূর্ণ, কারণ এ জগতের পরমা প্রকৃতিও তুমি, সেই পুরুষোত্তম পরব্রহ্ম। এ জগৎ মরীচিকার ন্যায় তোমাতে ভাসমান, তাই তুমি যেমন পূর্ণ তেমনি আছো। পূর্ণ হতে পূর্ণকে গ্রহণ করলে হে পূর্ণ তুমি অবশিষ্ট থাকো। হে মন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চরাচর, যা কিছু দেখছ শুনছ, সবই সেই সর্বাধার, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ পরমেশ্বরে ব্যাপ্ত জানবে। সর্বনাম রূপ তাঁরই দ্বারা পূর্ণ, এর কোনো অংশই তাঁকে পরিত্যাগ করে থাকতে পারে না। এই অভিজ্ঞান আশ্রয় করে তাঁরই সঙ্গে সদা থাকো, প্রতিদর্শনে ও কর্মে তাঁরই স্মরণ করো। যজ্ঞার্থ অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্য সর্বকর্মে সেবা বুদ্ধি অবলম্বন করো। হে মন, নাম রূপে ডুবে মরো না, এতে তোমার কল্যাণই হবে। ভোগ্য বিষয় কে কবে নিত্য দেখেছে, বিষয় পানে পিপাসারি বৃদ্ধি পায়। ভুল করে জীব ভাবে যে রূপ রসাদি তাকে তৃপ্ত করবে। সর্বভূতাধিপতি, জগতের একমাত্র কর্তা, হর্তা, ধর্তা, সর্বশক্তিমান, সর্বময় পরমেশ্বরকে স্মরণ ও মনন করতে করতে যতকাল বেঁচে থাকবে, যতদিন না কর্মের অবসান ঘটে, ততকাল সেবা বুদ্ধিতে সর্বশাস্ত্রীয় কর্ম সম্পাদিত করো। এছাড়া নির্লিপ্ত হবার তোমার আর কি উপায় আছে? ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করো না। সর্বভূতান্তর্যামি শ্রীহরির সেবার জন্য কর্ম করো। কেবল কর্তব্য বুদ্ধিতে কর্ম করো না, সর্বভূতে প্রেম সম্পন্ন হয়ে তাদের সেবা করো। এর অতিরিক্ত আর কোনো নিষ্কাম কর্মযোগ নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।
1: শুনলেন অমৃতবাণী, আজ শুনলেন উপনিষদ থেকে পাঠ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

শুনছেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি। শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করা হায়ুংনি খোরাং অনুষ্ঠান।

0: তিনি পুইলানো খানা পাইয়ানো তিনি তামনি সালকালা হিমালে তিনি শিখ নি ধর্মগুরু খরকসা ব গুরু অর্জুন দেব থিমানি সাল বিনি থিমানি আবো লাইবুমাব বেলাইখাই নাকুকমানি সাল হিনই পালাইজাগৈ দ তামনি হিমালে ব অ ধর্ম খাইমানি বিশিন্তি সাতক পিঠক বেলাইখানো খাইজাক্ষা ব শিখ টংনি ধর্মগুরুনি বিশিঙ্গ ব খরক বাবনি বা নাম্বার গলায়ো 1606 ইংরেজি বিশিনি তিনি হাই সালন ব বুথার জাগ বিনিয়া শাকনি ধর্ম তে তমু কাহামন খিবি মায়ানি বাকি ব বেলাইখাই সাতক পিতক খাইজাকা সাতক পিতক খাইজাকমানি ন সয়ই ন ব থৈকা বিনে আ সাকনয়া ফারমানি কুবুই কাহাম গথার আবো কাহাম নি গাইসা মারে বই গলাংখা তাবু ব এবা তিনি নিহাই সাল অ শিখ টংঠারনি বিশিঙ্গ বিনে আ খ্লাইমানি বিনে আ সাতক জামানি ন সৈমানি ন তে বিনি শাক নয়া ফারমানি অব লাইব মাবা কাইসা মৈটো নারগজাগনাই সাল হিনেই তিনি নিহাই সাল অব বিনি থিমানি ন হয়ে গেবা গুরু অর্জুন দেব থিমানি আবন মৈটো খালাইলাই দঙ্গ শিখ টংঠারনি আসুক জরা খানাগা তিনি তামন সাল পালাইলাই দং আবন দিয়ে তাবো খাইনে খরাঙ্গ খানাবাইয়ানো কক কাহাম তিনি শ্রীমদ ভগবত গীতানি কক কাহাম খানালাইয়ানো কর্মনে বাদি কারস্তে মা ফলে সু কদাচন মা কর্ম ফল হেতুবুর মাতে সংগুস্ত কর্মনি গীতানি অশ্লোক জন্য ফুরঙ্গ জং তাম সামুং টাকাই বহাইকে টাকাই আবসি নিমু জুতই টাকাই মানো ফিয়াবা নিনি সামুং টাকমানি বাইন নিমু জুতই সামই মাইয়া কাইটর সও নিনি খাইথাইন খাইদি ফিয়াবা সামুংনি বাইন খাতংগুই তা খাইদি নিমু জুতই বাই মানা মুসুগুই সামুং টাকে খাসুক বুসুক অংনাই তে সামুঙ্গ বখা ওয়ারি ওয়াংলাক সামুংনি বাইন ওয়ানসুগাই খারি সুগুইসে সামুং টাকি আসুৎসরা ককাহাম খানাবাইখা হাইন খরাঙ্গ তাবো খানাবাইয়ানো হাবা খুববানি কক টাং বিতে গতং থা গতং গাইমনতেই ককিসা
1: হরি চং খানালানো জল তিনি খাকলো নতিয়ে চং খাকলো ন যত্ন সিনব তে সেকাংনাইলেনে খাকলো নি কাহা মান মং তাবো খাকলো নি খাকলো ও তাম কাহাম তং হাই খাকলো ও ফাইবার তঙ্গ ভিটামিন সি ক্যালসিয়াম পটাসিয়াম তঙ্গ তে খাকলো ও তৈ গবাং তংমানি বাকে কুতুং জরাও হংকাই চিনিহাই থাই রগ এবার হাস্তে রগ হংকাই বেলাইখেন বসাকনি বাকি কাহাম জন্য তৈ গুপলুং এবার বসাগ যে নাং মানুষ হাইড্রেট খাইতনি হংকাই অর ক্যালোরিস কিসা তংমানি বাকি যে বড় রগ বসাক ওজন কমেরিয়ানে নাই বরকনি বাকি হিংকে বেলাইখে চুবাচু অঙ্গ হংকাই অর ফাইবার তংমানি বাকি জন্য হজম খাইরি থানি ব চুবাও গাই অবহাইকে তাবো কাইনানি ফাইজিং থাকা হাই খাকলু কাইনানি বাকি সাতুং গবাং নাঙ্গো তে চিনিহাই ভারত হাকতরঙ্গে তো গবাং খানো কাইমানো তাবো খাকলু ন কাইনানি বাকি

0: হা যে কিজা শিবুবুক হা নাগ আংকাই যে থায় এবার হা তৈ থম থম অংয়াবই আমি হাই হা রগ যেন কাইনানে নাগ তৈ তৈ কাহামকে লো ফানো তৈ গবাং লো ফানো তৈ বা থাকিয়াবই তামনানে নাগ তৈ চিনি হাই হাস্তে এবার উত্তর পূর্বাঞ্চল রগ হংকাই ব তাল রগ কাইখ্যাংকে তে বচাক হংকাই রমদি ফেব্রুয়ারি নিশিমি মার্চ জরা তৈ জুন জুলাই তৈ সেপ্টেম্বর অক্টোবর রগ ব কাই মানো গাই অবহাইকে বি বুঝলি ন সাদানি থাকায় বা কাইনানি থাকা হংকাই কাইসা হাকর ন বুঝলি কাইনি কাইথাম খিকলাইনাই কাই মানো হংকাই কাইসা হাকর বাইতে কাইসা হাকর ন নই এবার থাম মিটার সক চালনানি নামাই হংকাই আরো মুস্কি এবার তে কুবনি নাংকুকমানি বিথি বরাই রগ্রখা হংকাই তেব বথাই কাহা মানাই হিনিব সাজাগ তেওবহাইকে নাইট্রোজেন ফসফরাস পটাস অমরক রুই মানো মুস্কিন কারে তাবুক তৈ লুনানি থাংতানি নাইখাংকাই অবহাইকে বেলাই সাতং তুমানি জরাও সাতং কপ্রাব জরাও হংকাই সাল রগ হংকাই হাতিব সাল বা এবার সাল সিনি সালব্রুন্ন তৈ লুখাংকে চাও হংকাই অবহাইকে জেফ্রু বুবার বারো তে বুথাই থাইনি নাইও আজরা রগ হংকাই তেব মুস্কি রগ এবার তে কুবনি ফার্টিলাইজার রগ রেখাংকে সার রগ রেখাংকে তেব বুথাই কাহাম মাননাই হংকাই অবহাইকে যে বুথাই মানানে থাংতানেও হংকাই অব বসক জরা না হংকাই রমদি তাল কবাং মানো নাগ ফিয়াবা আপনি বিশিঙ্গব বিশি রগৈন তালব্রে তালবা খাকলুন কাই মানো রমদি বিশি গরঙ্গিন যেন খাকলু বুথাইন কাই মানো তে সঙ্গে জানানি বেন জুদা জুদাকে সঙ্গে চালাই মানো ফাই আসু জরা খালেকা খাকলু কাই মানো তে
1: আও হিংকাই তাবো খালে লাইটানা বিশি রগ তামা তামা উংলঙ্কা অগ্ন তুই কাইসা কাইনি 1606 ইংরেজি বিশ দিনে নাই সালন শিখ রঙে ধর্মগুরু গুরু অর্জুন দেব মোগল রক শাসন খাই টংমা জরাব বুথার জাগ ব শিখ ধর্মগুরুনি পাঁচ নম্বর গুরু গলায় শিখ ধর্মনি অব ব বুথার জাগনি আব কাইসা লাইব মাব মতন আর জানাই সা 1819 ইংরেজি বিশ নাই সালো পশ্চিম ভারত কিরমা সিংসা খাই বাংলা ফাইমা বাই 1500 বরস থৈকা তে স্নামজা খা আল্লাবান্ড মুঙ্গুই 18 কিলোমিটার গলক কাইসা বান্ড 1950 ইংরেজি বিশ্বনি তিনি নাই সালো কলকাতাও মুং গনাং তকে মশাগ্রং মিঠুন চক্রবর্তী আশায় সঙ্গবন যতন সিনু 2007 ইংরেজি বিশ্বনি তিনি নাই সালো ভারতনি ন ফিয়া বাবো মার্কিন যুক্তরাষ্ট্রনি ওতং নাই নকাশাকাব থানাই সুনিতা উইলিয়ামস বন যতন সেলাই গবাং নকাশাকাব টঙ্গি নাই ব রেকর্ড খাইগা ব যতই 188 ডেজ নকাশাকাব টঙ্গিখা আসুক জরা লাইথানে বিশিও তাম তামো উংখা অবনতি কাইসা কাইনে খানাগা তাবো খানাবায়েন সা খামগ্রানি ক যেন তাবুক নি জরাব সামং নংমংনি বিশিংতৈ গবাং বেমার বাই কপ্রৌ জাগৈ টঙ্গ আবনি বিশিংগ ফেটি লিভার কাইসা বেলে

0: kai kidma singsa be martabuk nokja gai tongo tamne himnale apsukai bororo samung nomungo gadalkha lifestyle rok salai tongo abobai fatty liver bororon bisingo manjak mani gobang kukno tabuk nokja go o fatty liver eba okpulibo bupham khamani bemar bai manjak nai bangdadagai tongo jora bai baksa baksa sine lakmani bumulbo slai jagai tongo bobo haike slai jakhin male te otomuni samuni bumul slai jakmani bagaino fatty liver bemar ungmani nukjagai tongo sak naikring rongni koktui jottoni okpulibo eba liberono nangmasuk bupham tongo nangmani bara bupham okpulibo khakeno apurono liver ni jingjal nukjago fatty liver eba okpulibo bupham alaida khamani bemar dal bidal phirni bagni ungui manu baksa bororok jongo suwak nangmani bagai simino o bemar bai manjago hinui phiyaba okko kubuya sak naikrorok sawo fatty liver dal nei ni bisingtei ungui manu hinai kaisa hinke suwak nangmani bisingtei te kaisa hinke suwak nangyarok phano ungui manu 38% barotne lukurok no suwak nangya rok fatty liver bai manjagai tongo o suwak nangya rok tangai fatty liver bai manjak himale belai khai thok bai serjak mani rok samani bagai abokaribo buma bupha eba busui busuni sago tongkhaibo o bemar bai manjagai mano aboni bagai no jora tongsani jeng obohai jodi manjagai no tongkhai hinkai doctor bai naje akhe fatty liver ni simi liver cirrhosis ungui mano o bemar ungmani nukjago suwak nungmani bagai diabetes ni bagai high blood pressure ni bagai high cholesterol ni bagai fatty liver ni simi liver cirrhosis ungmani nukjago o bemar ungkhe bahai ke sinai himale jeng fatty liver ungkha hingkhe ba liver cirrhosis ungkha hingkhe sago hoi hoi ke lengnai mai chai tongkhano sago lengmani nukjaknai asom sakai phungnai bosak khiliknai mayok khuinai mai chai pema logi logi no mayok khuinai kutui mani rok sanani musungnai te thok bai serjak mani rok belai khai sanani musungnai obhai sago nukjak kahinkai no sang saimana nangnai sini sago fatty liver ungkha hinai ga afru obo hai sago nuksa kainkai doro khorokai bathagai tongya oi jeng doctor ne aro mathanai doctor be mana jangnai doctor ne koktei ma tongnai sama nangma o ma khaiklai nai jeno sawi fatty liver ango eba khai ba liver cirrhosis nuksa go o mane dokno se ui ma tongnai tamni hinmale samani kotor kukia jeng thangai tongnani lakma kolok khai tongnani abose ko kotor engai jeng obohai kanya tonganu jeno sawi chini liver hamya tamni hinmane liver sin sakni kaisa nangkuk mani bo pat obohamyang thangai hingai lakma phano sowi thangmanu somani bo nukjago abani bagaino jora tongsani seng sakno kaham khlai sa thane nang thane khali sawe sini liver no kaham tone lain fatty liver manje kai tong layan asu jora khnaka sak kham krani ko go fatty liver no ti kok kai sa kai ne phaje ka tabu khana layan kok thum
1: aw phaje khana layan sikango drugs chalai mani te raida jayate ফালমানে বা ফালনাই রকনতি সালথাং ত্রিপুরা হাঙ্কর জুদা জুদা পান্ডা খ্লাইজাক নাই আবো হায়ুং ড্রাগস চামানিতে রাজ্যা চায়াতি ফালমানি কেবেঙ্গে কাইসা সাল নারকজাকা হায়ুং গনাঙ্গে জুন তালনি চি স্নি আবংখা খনা নি সালমারি ও সালথাং ত্রিপুরা হাস্তে গনাঙ্গে কাইসা পান্ডা অংনাই উমাকান্ত একাডেমি ও তে জুন তালনি নৈজি থাম সালমারি ও হংকে ফুংনি দামসিনি তাম মানুজরা ও রবীন্দ্র ভবনী সিমি কাইসা কতর হিমলাইমো এবার রেলি খ্লাইজাক নাই আর স্কুলনি সিমি কলেজ জরা জুদা জুদা ডিপার্টমেন্ট এবার বেদেগ স্লোগেন বাতাইমুং পোস্টার শিলাইমুং তেই ডিবেট বাতাইলাইমুং উংনাই আবনো কারিব সালথাং ত্রিপুরা হাঙ্করনি ব্লক লেভেল স্কুল লেভেল গ্রাম পঞ্চায়েত লেভেল কামিয়ং আমচায় ওয়ার্ড লেভেল রগ জুদা জুদা আওয়াই পান্ডা খ্লাইজাক নাই জুদা জুদা হাতিও মালখুং বথাকমা থাইও তে বরক গবাংমা টংমানি থাইও ব ড্রাগস নি হামিয়া অংমানি কক্ন তিয়ই লাহার থংনুক খ্লাইজাক নাই তে কাইসা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ এবা ফুটবল থংমং ব থংজাক নাই
0: বারো থাকটনি যত্তনি সেলাই কুসুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাতনি বাকি কয়মং বলাই ইয়াফারনানি বাকি কবক জাক্ষা খুরজা জাক্ষা 1954 বিসিনি সিমি কগ্রবাইতেই রং থংমুং সাকনাই লোক হামগ্রানি সামুং টাংনাই ছয় সিমুং তৈ টাংরং পাইফাল তৈ সামুং আকর গ পাইফ্লাইয়াওই সামুং টাংনাই রকন অহাক্তনি যত্তনি কুসুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাকনাই অসকাত ডগনি বিশিঙ্গ তঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী 2027 বিসিনি লোকসং রাইডার সালন কিটিঙ্গি বারোঠাপাংনি পদ্ম সকাত নিবাগী অনলাইন কয়লাই ইয়াফানানি নাংনাই পদ্ম সকাত নিবাগী কইমু নি ওয়েবসাইট https://awards.gov.in অ পোর্টালনি বিসিংটি অনলাইন কয়লাই ইয়াফারজাকনাই অনলাইন কয়মুং বলাই ইয়াফারনানি বাকি নাংমানি কয়লাই তে শুক্রবৈ ককথুং অ পোর্টাল মাননাই বস্কাং 31 জুলাই 2026 সালমারিনি বিসিঙ্গ অনলাইন কয়মুং ইয়াফারজাক রগ্ন সিমিন ইয়াসাক জাকনাই হাস্তে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন নাইখুংনি বখাক্তৈ অ ককটমা সাকলাই জাকখা
1: জম্পুই জলা হাস্তে ও জুন তালনি নৈচি সা সালমারি ও ইন্টারন্যাশনাল ইয়োগা দে পালাই জাকনাই শিকলা শিকলি রকনি সামংতে খেলমুং বখাক্তে বখাকনি সাকলাইমুং বাই জম্পুই জলা সাব ডিভিশননি তাগারজলা আমচাইনি জওহার নবোদয়া বিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইয়োগা সাল পালাই জাকনাই অ সাল তাবুক জম্পুই জলানি সাব ডিস্ট্রিক্টনি আচক ফাংনি অফিসও কাইসা তিয়ার পান্ডা খ্লাইজাক্ষা ও পান্ডা ও জম্পুই জলা বিএসি নি আচক ফাং বীরেন্দ্র কিশোর দেববর্মা জম্পুই জলা সাব ডিস্ট্রিক্টনি অ্যাডমিনিস্ট্রেটর অমিতাভ চাকমা তে জুতা জুতা বেদেব নি আদং রব্ব মানজাক্ষা
0: ধলাই ডিস্ট্রিক্টনি ভারত বাংলাদেশ আরেও টঙ্ক সংটনাই বড় রকনি থাংলা সময় কিসিসা দাগিমুং বক্সিং জাকা অ দাগিমুং বক্সিং জাক টংনাই আবো লাইথানাই 23 মার্চ নিসিমি সেংখা টংনাই 22 জুন 2026 জরা অ দাগিমুং সাজাকা বড় রক খরকবানী গবাং গথুমৈ মাঙ্গলাক ইয়াগ গুবুক মানৈ দাসেং সেলাই রক অবহাই রক তৈ থাংলাসেও খাই মাংলাক ফিয়াবা অদাগি মুঙ্গ যত খবজা গিয়া নাইমুথাং বাহিনী পুলিশ সাক নাইজাক নাই রক সরকারি সেবক খাইনাই রক borok kinkai odagi mungo khopchakya phiaba odagi mung barai je bororok obno odagi mung no barnai borok BNS 2023 norogui 223 number dara no nugui mazra berjaknai hinai oro sajak
1: dugli blogo tongnai loko hamkraini camp changsaka sadar sub district ni bisingo tongnai dugli panchayat samiti ni auditorium salthaam ni dugli blogo tongai loko hamkrai camp changsaka o campo prtc kaijakma registration certificate st sc certificate sak hamkrai camp kheto tangnai rokni bisingo busleite organic fertilizer remani juda juda bufangni buthai remani te solar power project ni bagai po registration khlaijakha o campo
0: 21st august ni simi 23rd august salthamrong rongui khwayo lok adalot khlainani thangui tongo ajagawo khlaijangnai banking rokni bejalnoti bo te dewani ain khotipuron unkha hingkai abono bo bukta birut fosdari ain paribarik ain strom o te silpo ain bumi adhigrahan requisition sampatti kar bhara niyantran abonoti लोग अदालत अंगनाय अबनि बागै हेल्पलाइन बो नहारिमानो हेल्पलाइन नंबर हिंगै 15100 अबकारिब खय डिस्ट्रिक्ट नि कोड बाय जोगाजोग नारंगना हिंगै बरकनि वेबसाइट बो दङ https://khwai.trp.decodes.gov.in o website ni bisingtei norotebo saimana ni muchungka hingkai siwi mannai
1: phari shewga borok langmani khanala nai central bank of india wo oro bukchachuk thai ni bumunkha apprentice oro बेबाक हास्तेनो खबै नै त्रिपुरावो अंखा बोचाचक थाय कायबा ते रंगमारी तंग नांगनाय ग्रेजुएट जेसा ग्रेजुएट फानंगो र एससी एसटी पी पीडब्ल्यूबीडी ते ट्रान्सजेंडर रंगनि बगै बरकनि रंगमारी रेखा फी एबा कयमुंग्लाइनि एप्लिकेशन का 236 रंगमारी ते ऑनलाइन ति एग्जाम मंगनाय जुलाइ नि पुइला हातिवो ते पाइथक কয়ব্লাইরেনানি শালমারিং খা জুন তালনি নৈচি নৈ শালমারি ফারে অজর চঙ্খানালাই নবর্তিবারনি ক তিনি নি নবর্তিবার কিসা চমুই কবল যাক তং নাই তে ওয়াতে বাক্সাম চারক কিসা ওয়ানাই বাক্সা আমচারক কবাং ওয়ানাই হিনি শাকলাই যাক খা তংমারি তং নাই শাকানি থামচি থাম পয়েন্ট দক ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তং নাই নৈচি বা পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তে তাবুক অ মলনি ওয়াতে Juzaka 0.4 millimeter. Te hozaklai tongani was hazaka, tamninke baksa baksa, hanko rogo, peranko wati waimano, and ibus hakla jaka.
0: Au asuzura kanaka, nobel de benico, tabu kanabaino, baitago, zula devil money korango, hanolopsai, rusak money.

0: फैन खरंग पाइथाग जुला देवर मानी खरंग रसापू खाना बैखा आकाश मानी आगरतला अमलगिन पाइखा तीन फूनी कौर पांडा हईन खरंग तीन हईन खरंग पांडा कम तीनका आं
1: अनामिका
0: जतन फूंका हम हमबाय
1: শুনলেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করা হায়ুংনি খোরাং অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন সময় অনুষ্ঠান সূচি জেনে নেওয়ার। একটু পরেই আজ সকালে অনুষ্ঠান, বিভিন্ন তথ্যে সাজানো এই অনুষ্ঠানের পর শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:25, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35, 7:40 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি 7:45, শিল্পী শ্রীকান্ত আচার্য। 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান। 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। 9:05 গানে গানে অনুষ্ঠান। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন। শুনবেন ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:30 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন। 11:05 আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আবারও এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন। বেলা 2:00 রয়েছে দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ ইংরেজি সংবাদ। 2:15 কিষাণ কথা। 2:30 আমি নারী অনুষ্ঠান। 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হবে। 3:05 বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। 5:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 5:10 অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি শুনবেন 5:45। 6:00 ককবরক অনুষ্ঠান। প্রথমেই ঘামাচি প্রসঙ্গে শুনবেন, এরপর লোকগীতি শোনাবেন দেবকুমার দেববর্মা। 6:30 কিষাণবাণী অনুষ্ঠান। অনুষ্ঠানে পাবদা ও জিওল মাছ চাষ, ছোট এবং মাঝারি ধরনের পুকুরগুলোতে, এ নিয়ে বলবেন পুনম মজুমদার, ফিশারি অফিসার, বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা। 7:00 অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হবে।

7:05। জনহিত যোজনা একটি সমীক্ষা, এই অনুষ্ঠানটি শুনবেন। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, 7:55 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 লাইভ ফোন ইন মনের মতো গান, 9:00 যুব অনুষ্ঠান যুববাণী, 9:30 সরগম অনুষ্ঠানে শুনবেন উস্তাদ বড়ে গুলাম আলী খাঁর পরিবেশনা। শিল্পী পরিবেশন করবেন রাগ বেহাগ। 10:00 হারানো দিনের গান শুনবেন। 10:30 আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আমাদের অধিবেশন শেষ করা হবে। শুনলেন অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে আজ সকালে অনুষ্ঠান।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাই স্বাগত আজকের আজ সকালে অনুষ্ঠানে। আজ 16 জুন 2026 ইংরেজি। আজ সকালে অনুষ্ঠানে এখন আমরা শুনব 16 জুনের ইতিহাস। আজকের দিনে এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে বলতে গেলে প্রথমেই বলতে হয় 1756-র আজকের দিনটিতে নবাব সিরাজউদ্দৌলার কাশিমবাজার কুঠি দখল উল্লেখযোগ্য একটি ঘটনা ছিল। 1779-তে স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1819-এ পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় 7 বার ভূমিকম্পে সিন্ধ্রি নগর সহ বহু স্থান সমুদ্র গর্ভে তলিয়ে যায়। 1894-এর আজকের দিনটিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়। 1903-এ ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। 1903-এর আজকের দিনে জার্মানির সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক পার্টি জয়লাভ করে। 1920-এ লন্ডনে লীগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা সংগঠিত হয়। 1944 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বিমানবাহিনী জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুলা শহরে হামলা শুরু করে। 1958-র আজকের দিনটিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইমরে নাগিরের মৃত্যু হয়।

63-র আজকের দিনটিতে রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাকাশ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 1972 নিউ ইয়র্কে জাজ সঙ্গীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়, যে জাদুঘর দর্শকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছিল। 1975-এর আজকের দিনে কিছু সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 1976-এর আজকের দিনটিতে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সংঘর্ষে প্রচুর প্রাণহানি হয়েছিল। 1977-এ লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত প্রেসিডেন্ট নির্বাচিত হন আজকের দিনে। আজকের দিনে জন্মেছিলেন 1723-এ অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক এবং অর্থনীতিবিদ। 1882-তে মোহাম্মদ মোসাদ্দেক তেহরানে জন্মগ্রহণকারী বিশিষ্ট ইরানি রাজনীতিবিদ। 1888-তে রুশ গণিতজ্ঞ, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী আলেকজান্দ্রভিচ ফ্রিডম্যান জন্মগ্রহণ করেন। 1890-এ স্ট্যান লরেল, ইংরেজ কৌতুক অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক, তাঁর জন্ম হয়। 1902-এ বারবারা ম্যাকলিনটক, নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী, তাঁর জন্ম হয়। 1906-এ অ্যালেন ফেয়ারফ্যাক্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তাঁর জন্ম হয়েছিল। 1907-এ জ্যাক আলবার্টসন, আমেরিকান অভিনেতা, তাঁর জন্ম হয়। 1915-তে জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ, তাঁর জন্ম হয়। 1920-এ হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক, তাঁর জন্ম হয়। 1926-এ অ্যাফ্রিয়ান রিজমন্ট, গুয়েতেমালা এন জেনারেল এবং রাজনীতিবিদ, তাঁর জন্ম হয়। 1927-এ টম গ্রেভেনি, ইংলিশ ক্রিকেটার এবং স্পোর্টস কাস্টার, তাঁর জন্ম হয়। 1931-এ জোছন দস্তিদার, ভারতীয় বাঙালি নাট্যকার, মঞ্চ অভিনেতা এবং সমাজকর্মী, তাঁর জন্ম হয়। 1937-এ এরিক সেগেল, আমেরিকান সাহিত্যিক, চিত্রনাট্যকার এবং অধ্যাপক, তাঁর জন্ম হয়েছিল। 1938-এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ, তাঁর জন্ম হয়। 1945-এ বিকাশ চন্দ্র সিংহ, ভারতীয় বাঙালি এবং পদার্থবিজ্ঞানী, তাঁর জন্ম হয়। 1950-এ মিঠুন চক্রবর্তী, ভারতীয় চলচ্চিত্র জগতে খ্যাতিমান বাঙালি অভিনেতা, তাঁর জন্ম হয়। 1951-তে রবার্ত দুরান, সাবেক পানামীয় পেশাদার মুষ্টিযোদ্ধা, তাঁর জন্ম হয়। 1961-তে রবি কার, অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার, তাঁর জন্ম হয়। 1967-তে ইউর্গেন ক্লপ, জার্মান ফুটবল কোচ এবং ফুটবল খেলোয়াড়, তাঁর জন্ম হয়েছিল। 1980-তে জয় ইয়ং, হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী, তাঁর জন্ম হয়। 1986-তে ফের্নান্দো মোসলেরা, আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার। 1995-এ জোসেফ স্কুলিং, বিশিষ্ট সিঙ্গাপুরি সাঁতারু, তাঁর জন্ম হয়। আজকের দিনে
মৃত্যুবরণ করেন 1869 অস্ট্রেলীয় আবিষ্কারক চার্লস স্টুয়ার্ট। 1861 হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক, তাঁর মৃত্যু হয়। 1878 ক্রফোর্ড উইলিয়ামস লং, মার্কিন শল্য চিকিৎসক এবং ঔষধ বিজ্ঞানী, তাঁর মৃত্যু হয়। 1925 দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ, তাঁর মৃত্যু হয়। 1944 আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়, একজন প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী, তাঁর মৃত্যু হয়। 1953 আজকের দিনটিতে ইংল্যান্ডের প্রথম নারী ক্যাবিনেট মন্ত্রী মার্গারেট বন্ডফিল্ড মৃত্যুবরণ করেন। 1958 ইমরে নাগি, হাঙ্গারীয় বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, তাঁর মৃত্যু হয়। 1977 ভের্নার জন ব্রাউন, বিখ্যাত জার্মান মার্কিন প্রকৌশলী ও বিশিষ্ট বিজ্ঞানী, তাঁর মৃত্যু হয়। 1979 নিকোলাস রে, মার্কিন চলচ্চিত্র পরিচালক, তিনি মৃত্যুবরণ করেন। সাতিলেখা সেনগুপ্ত ভারতীয় বাঙালি মঞ্চ অভিনেত্রী, 2021 আজকের দিনে মৃত্যুবরণ করেন। শুনছিলেন আজকের দিনে, আজ সকালে অনুষ্ঠানে। এখন চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন একটি বাংলা গান।

শুনলেন বাংলা আধুনিক গান শিল্পী ছিলেন চন্দ্রাণী মুখোপাধ্যায়। অনুষ্ঠানে এখন বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য শুনুন। প্রতিটি পরিবারে শিশুদের জন্য নির্ধারিত যে যত্ন তালিকা রয়েছে সেরকমই প্রত্যেক পরিবারে বয়োজ্যেষ্ঠদের দেখভালের জন্য একটি নির্দিষ্ট তালিকা তৈরি প্রয়োজন। তাদের যত্ন, তাদের খাওয়া দাওয়া, তাদের ঔষধপত্র প্রতিটি ক্ষেত্রেই পরিবারের অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমত বলতে গেলে সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, আমিষ, স্নেহজাতীয় খাবার, ভিটামিন এবং খনিজ এই পাঁচ ধরনের উপাদানের সঠিক সমন্বয় থাকা উচিত। পুষ্টিবিজ্ঞানীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ অনুযায়ী প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই এই খাবারগুলো রাখা উচিত। যেমন প্রতিদিন অন্তত 400 গ্রাম বিভিন্ন রঙের তাজা শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত। অন্যদিকে লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস বা যবের মতো জটিল শর্করা, যেটাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলে, প্রতিদিনের শক্তির মূল উৎস হিসেবে খাওয়া প্রয়োজন অবশ্যই। শরীরের গঠন মেরামতের জন্য ডাল, ডিম, মাছ, মুরগির মাংস, দুধ, দই খাদ্য তালিকায় রাখা যেতে পারে। অনেক সময় দেখা যায় বয়স্কদের অনেকেই আমিষ জাতীয় খাবারে অনীহা প্রদর্শন করেন, সেক্ষেত্রে বলা বাহুল্য তাদের যত্নের জন্য আমিষ যারা গ্রহণ করেন না অন্য উপায়ে সেই ঘাটতি মেটাতে হবে। এর জন্য প্রয়োজন বিশেষ যত্নের এবং বিশেষ খাবার গ্রহণের। রান্নায় স্বাস্থ্যকর তেল যেমন অলিভ অয়েল বা সয়াবিন তেল পরিমিত মাত্রায় ব্যবহার করুন। এছাড়া কাঠবাদাম বা আখরোটের মতো বাদাম থেকেও স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যেতে পারে। শরীরের আর্দ্রতা বজায় রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জলপান করা উচিত। তাদের অন্তত 2 থেকে 3 লিটার জল পান করা প্রয়োজন। অবশ্য প্রয়োজন ও শারীরিক গঠন ভেদে খাবারের পরিমাণের তারতম্য হতে পারে। সুনির্দিষ্ট কোনো সমস্যা থাকলে স্বাস্থ্য সমস্যা বুঝে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বলা যায় মাছ, মাংস, ডিম, পনির সবই খাওয়া যাবে, কিন্তু পরিমাণ বুঝে। সারাদিনের ডায়েটে খেয়াল রাখতে হবে সকাল, দুপুর, বিকেল এবং রাত 4 ভাগে ভাগ করে প্রতিটি প্রবীণ নাগরিক যাতে তাদের
স্বাস্থ্য সঠিকভাবে বজায় রাখতে পারেন সেদিকে অবশ্যই নজর রাখতে হবে, এবং এক্ষেত্রে বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক কথায় বলতে গেলে পরিবারের বয়স্ক সদস্যদের তত্ত্বাবধানে যিনি থাকবেন সেক্ষেত্রে তার লক্ষ্য রাখতে হবে তিনি সঠিক সময়ে সঠিক খাদ্য গ্রহণ করছেন কি না, এবং অন্য যে ব্যাপারটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্রতিটি প্রবীণ নাগরিক যাতে সঠিক সময়ে সঠিক ঔষধ গ্রহণ করেন। এ ব্যাপারে আমাদের প্রত্যেককে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কেননা অনেক সময় দেখা যায় প্রবীণ নাগরিকেরা তাদের খাদ্য গ্রহণের ব্যাপারে অনীহা প্রকাশ করেন। তবে এক্ষেত্রে এক কথায় যা বলা যায় সেটা হচ্ছে বয়স্ক মানুষদের খাদ্য তালিকায় সহজে হজমযোগ্য পুষ্টিকর ভিটামিন খনিজ সমৃদ্ধ খাবার রাখা উচিত। উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণের জন্য মিষ্টি, চর্বি ও অতিরিক্ত

নুন যুক্ত খাবার এড়িয়ে রাখা উচিত। আর যুক্ত খাবার গ্রহণ করতে হবে প্রোটিন, শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, ভিটামিন, হাড়ের সুরক্ষায় লো ফ্যাট দুধ দই ছানা খেতে হবে। আর ভাত লাল চালের হলে ভালো, সেটা আগেও বলা হয়েছে। প্রচুর পরিমাণে শাকসবজি ডাল খেতে হবে, ছোট মাছ তাদের জন্য ভালো এবং চোখের জন্য উপকারী। আজকের এই স্বাস্থ্য তথ্যের সঙ্গেই শেষ হলো আজ সকালে অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা ও ককবরক সংবাদ।

0: ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে, বেলজিয়াম মিশর ও স্পেন কাবুভার্দের ম্যাচ অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিয়া কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর ওপর নৈশভোজেও আপ্যায়িত করেন। তিন দিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এ নিয়ে টানা 13 বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান।
1: I congratulate you to the results.
2: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিতে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
1: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দিত করেন তিনি। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে সাত দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত, পশ্চিম এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্র এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয়
3: শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য।

আকাশ বাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

শুনলেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। এখন ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান। বিভিন্ন ছায়াছবি থেকে আজ লতা মঙ্গেশকরের গাওয়া গান শুনবেন।

প্রথম গান অদ্বিতীয়া ছবি থেকে নেওয়া, যে গানটি তৎকালীন সময়ে দারুণ প্রভাব ফেলেছিল।

বাঘিনী ছবির গান শুনলেন, এবার কবিতা ছবির গান শুনুন। গানগুলো শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কুহেলি ছবিতে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শোনার পর এবার মন নিয়ে ছবির গান রয়েছে আপনাদের জন্য।

যাও যাও দূরে থাকো। লতা মঙ্গেশকরের কণ্ঠে কলঙ্কিনী কঙ্কাবতী ছবির গান শোনার পর এবারের গানটি তুফান ছবি থেকে শুনুন।

রাজনর্তকী ছবির গানটি শোনার পর এবার শুনবেন শতরূপা ছবির গান। আজকের গানের শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর, আর এই গানটির সঙ্গে শেষ হবে ছায়া গীতি অনুষ্ঠান।

শুনলেন ছায়াগীতি অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনলেন লতা মঙ্গেশকর এবং সহশিল্পীদের গাওয়া গান আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মিলনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠান। গানে গানে অনুষ্ঠানের প্রথম গানটি, যে গান এক সময় দারুণ ঝড় তুলেছিল, ছবি বাদল, শিল্পী সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শ্বেতা শেট্টি এবং সহশিল্পীদের কণ্ঠে বন্ধন ছবির গান শুনলেন। এবার গুপ্ত ছবি থেকে নেওয়া গান।

0: Woman.
1: মানে প্যাড কিয়া ছবির জনপ্রিয় এই গানটি লতা মঙ্গেশকর এবং এসপি বালাসুব্রহ্মণ্যমের কণ্ঠে শোনার পর এবার নাজাদ ছবির গান শুনুন।

সুনিধি চৌহান এবং সহশিল্পীদের কণ্ঠে। নজর ছবির গান শোনার পর এবার উদিত নারায়ণ, কবিতা সুব্রহ্মণ্যমের কণ্ঠে। আসুন সবাই মিলে শুনি নায়ক ছবির গান।

রেইনকোট ছবির এই গানটির সঙ্গেই শেষ হলো গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। এখন দেশবন্ধনা, শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

ভজন এ অনুষ্ঠানে এতক্ষণ অনুরাধা পড়োয়াল, মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীদের কণ্ঠে ভজন শুনলেন আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন, এরপর আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

할래 애령탕은 성깔공만

trời ơi, mới nói nè.

0: 32-6253 কক্টং নাম্বার, মোবাইল ইউজার 0381 ফোন নাম্বার। হ্যালো
1: হ্যালো ধারা ফুঙ্কাহাম
0: ফুঙ্কাহাম লামসগো
1: করজলানো দীর্ঘাস দ্বারা
0: এই সারি
1: দ্বারা অবংকে ফুঙ্কাহাম কিছু দ্বারা তাই মন রং যাতে কমপ্লিট না তা অবংকে নিয়ে বুকো আর কলো মন
0: নোনা বুকো সারতি কলয় না দাখন লগিত ফিয়া কললে কলয় ন সাবংখা 232-6253 মোবাইল ইউজার 0381 অকুন নাম্বার না তাফুদি হ্যালো
2: হ্যালো স্যার
0: হ্যাঁ লামসগো হ্যাঁ চন্দ্রপতি কলয় বাইরে সাবজাগ্র সাম দাকন তে সপ্তাহ কক দু 232-6253 কক্টুং নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার নানটাপুরি দদি ফাট ফাটকে কক দু বাইক রং দি দদি ফাট ফাটকে কক দু বাইক রং দি হ্যালো কখরে হ্যালো একদম সয় সুরন কন্যা কলয় ন বেলায় বেলায় হামবাই বুকুং ন বেলায় বেলায় হামবাই কনফিউশন নংলিয়া একদম সৈন্য সাকা সরণ কন্যা কলয় ন বেলায় বেলায় হামবাই বুকুং ন আভৈকেন করঙ্গি তংদে বেলায় বেলায় হামবাই তেতাং সা রসামুং নর ন খনার নাই ও রসামুং সাবাই রসাব জাগ রসামুং সাইতক দি আর রসামুং

हेलो हेलो ওদো মতি ভাই রে সব এ আর নিন হন নিনি মা ওদো মতি নি আচ্ছা আদা আ বুকুক সিমনানি ওয়াকি ওদো মতি ভাই রে সব জাগ রে সামু হন নং কে তে সপ্তম কক দুগো নাইয়ানে কেন তো 2326253 ককডুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার নানি তাপক দি ককডুক বই ক্রং দি দড়ি ফাট ফাট কে ককডুক নাম্বার হ্যালো লামসগোস এ মো উদ্যমতি না হেজা মারানি নে নক শুধু সিছি নিব এ বুদলক্ষী মূ রক্ত সাইমিয়া ফিয়া কামি রক্ত সাইমিয়া ফিয়া সাইথুনাই খোনার সাইথুনাই টংখানকে খোনার সাইথুনাই এই দা বেলাই হামবাই তে খরকসা সাবতং অবনসাই সিকাং চিনি স্টুডিও জরা খো তাবু তাবসু জনী স্যাটেলাইটস তামটং নাইলেগেন ফলে মন্ত্রীব নরেন্দ্র মোদী তাই স্লোবাকিয়ানি মন্ত্রীবাখরক রবার্ট ফিকোমিয়া ব্রাতি স্লাবায় বাবাইনি ককলাম পান্ডা কাইসা খ্লাইকা মন্ত্রীব নরেন্দ্র মোদী তৈজল মুং বাই থাকায় বিসিচি নেই সাবকা সাত সাবকা বিকাশ সাবকা বিশ্বাস তাই সাবকা প্রয়াস নাহারমুং ভারত নাহামং বাই ভারত খুরসা জাকথায় হামকারাইনি লামাও বসকাঙ্গি দঙ্গ এডিশনে বসকাং ভিলেজ কমিটিনি চম্বরাইন বাকি মিয়া পাইথাক বুটা লিস্টকারী জাকা প্রদেশ যুব কংগ্রেসনি বখাক্তি মিয়া আগরতলা আউলিও খাদুমা হিমবত কারি জাকা আউলিনি জুদা জুদা লামাতে আরএমএস লামপারাও শক ফাইকা পুলিশ অহিমবতক ন কাসুকা ভারত হাফং হুকুমু কক কক সংলাই নক চাকরা রচাপ মুং করং রকন রংসুবাসু রমানি তাং বতাঙ্গ কয়বুলাই রনা কবখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা নীতি জুলমা বামিয়া তাং কতর টাক্স মনিটরিং সিস্টেম নি ককলাম পান্ডা কাইসা সংসা জাকা দলাই হাংকনি হাংক নাইকল ফাগনি হাবনগ মিয়া ডিস্ট্রিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এন্ড মাইনরিটি কমিটি এবার দিশানি ককলাম পান্ডা অংকা নৈশাই নিশ্চিত ফুটবল ওয়ার্ল্ড কাপ আন্ডার ক্যাপ বার্ড বাই খরাগ রাক্ষা মুগুনাং থংকরং বদল স্পেন বসকাং দামনৈ শিবিরীয় সিপাহীজলা তাই সালগারা হাঙ্কর ফেরাং কগৈ কিসাস গবাংখে ওয়াতৈ ওয়াইমান হনে নাবাতৈ বানি বখাক্তৈ হজাক খালাই জাকা তিনি সালনি টংমারি সাকাও থামচি ব্রৈ ডিগ্রি সেলসিয়াস গানাগানিনি টংগানে আগরতলাও তিনি আইসুমি টংমারি খামাও নৈশিবা ডিগ্রি দশমী ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তামুন তাকসু যতই সাইমনাকা তাকসু জরনি নিউ স্যাটেলাইটস কামন তা হুদাই বুকু সন তামুন বেছম টেতাং সা রসামু নরং বাগি তংনাই অ রসামু সাবাবাই রসাবজা রসামু

0: Sunil Shroff. মোতাবক চিনি ট্রাস্টি তাই বন ফাউন্ডার বড় রং চু বানানি যে সাকনে অর্গানস রং নষ্টঙ্গ যেমন চিনি কিডনি লিভার অনেক কিছু নষ্টঙ্গ আমার রং বম হাইকে কারণ অর্গানস তো বাজার মান থাকিয়া দোকান মান থাকিয়া আবন চ বম হাইকে খরকসা বরং তাই খরকসা নুগুই যে বরক থা নাই তঙ্কা বন তাই জীবন কলক রিমান কিছু সময় কলক অপৃথিবী তঙ্গি থানানে আমার রিমান আপনার নাসিক ব অ চিনমোহন ফাউন্ডেশন অর্গানাইজেশন ব সংসাখা
1: ব সংসাখা 1997 যে মোহন ফাউন্ডেশন ইন্ডিয়া ব সামজাকা পিয়া আবন সাই যে অর্গান ডোনেশন আবত আপনি লাইভ মা তুমি চলু কিসি চা সাইখানাকে বুফন সিমেন অ যে অর্গান ডোনেশন খালাইনানি চ্যাংখা
0: একচুয়ালি ইন্ডিয়ানি বাইরে তাবুক গবাং মা দেশ রগ
1: ইন্ডিয়ানি ফাতার অব তে
0: ইন্ডিয়ানি ফাতার অনেক আগে সিমেন অম অর্গান ডোনেশন তুই রিসার্চ সব চলি উনে যেমন রমনি জাপান রগ বরক চিনি ইয়াক রক ইয়াকুং রক জয় থাকা বা বখা রক নষ্ট থাকা বরক বম হাইকে আবার সেলাই তাই খরচান মঠাঙি দাম মান যে বরক থাক নি আবার হাইরক তুই বরক অনেক রিসার্চ খাইকা অনেক ফেলিয়ার বংখা এনকে অম হাইকে অস্তে অস্তে চেন সাকসেস দিকে নুকমানি পরে 1997 চিনি ইন্ডিয়া সুরুংখা অর্গান ডোনেশন আমনি সুকাঙ্কে তামতং জাস্ট ব্লাড ডোনেশন চিমি ব্লাড ডোনেশন সিমি তঙ্গ কাই কিসা মিসা চিনি কর্নিয়া মা মকল ডোনেশন টা আই ডোনেশন হন্তা
1: আই ডোনেশন আবার
0: তঙ্গ এ এনকা অর্গান ন বিশি বরক ক থইমানি কারণ বরক বিশি হামিয়া সিত্রা যায় ক্লাইমানি কারণ এনকা আবন তুই অর্গান নি কেব নাই নাই করে অবন তুই গা জগত তামুখা চিনি চেন্নাই সংসাকা ও অফিস ইন্ডিয়ান গভর্নমেন্ট বাইকে চুক্তি খাইলে কে অবন তুই সামু খাইনি হলে
1: অমন্তরীনে সামুং খালাইনানি হিনে 1997 নিসিমি চ্যাংখা কা তাবসুক জোরা বোবো হাই নরতে 1997 নিসিমি চ্যাংনি তাবসুক জোরা বোবো হাই সামুং অংগাইত
0: তাবুক জোরাতে রম দে চিনি সারা ইন্ডিয়া ব প্রায় 12টা জায়গা চিনি অফিস তো হেড অফিস কে চেন্নাই উন আ 1997 যেপুর চেন্নাই চ্যাংখা আর নিসিমি বড় রক হামজাগে চাজাগে অস্তে অস্তে চিনি বাকি স্টেজ রগ অফিস খুলক জাংনানি সুরুং খাতা কাই অমা হাইকে না চিনি প্রায় 12টা আমেরিকাও কাছে তঙ্গো আর জায়গা চিনি আবখে ইন্টারন্যাশনাল অফিস রম যাগো কিন্তু চিনি মোহন ফাউন্ডেশন ব্রাঞ্চ আর কাছে তঙ্গো
1: ও আবখে চিনি মোহন ফাউন্ডেশন ব্রাঞ্চ সংখ্যা কাঙ্কে বুড়ো চেন্নাই তে তাবুকে যত জাগান তঙ্গো
0: তার যত জাগান তঙ্গো
1: তাবুক যত জাগান তঙ্গ তাবুক যত জাগান তঙ্গে অ জরাব বিনি সামু নতুনে বিনি সামু বাইকে সামু তাং যাবি তো
0: তাবুক সানা থাকে কিছা অন্য অর্গানাইজেশনে তুই বাং কিছা মা খুসা নাই দো যেমন এনজিও গবাং মা তঙ্গ বেশিরভাগ এনজিও তামুখলাই বরক ডেভেলপমেন্ট বা নিনি গবাং মা প্রজেক্ট যেমন ক্যাপাসিটি বিল্ডিং হিন্দি নিনি বড় রং ফার্মা রংনি তুই বা নিনি স্কিল নতুই মাং সামু খাইও এনকে হেলথ সেক্টরও ব সামু খাইনি তো ঠিক ন বাট অর্গানস নতুই সামু খাইনে গরি সো তামুখা মোহন ফাউন্ডেশন অ গেপ নাইখা যে জায়গা বরং মুঠাংনা বাকে কতাল জীবন রানা বাকে কেব সামু খাইনে গরি সরকার বতো সাইচুং বাসক বসুক জাগালে বড় কাবার খাইনাই সো আজাগা মোহন ফাউন্ডেশন ফাইকিয়া ওয়ান সুগুই যে চলো চেন কাশা বরক থইতে তুইন কতাল লাংমা রই যা মান তাই খরচ থইজাক বরং নি অর্গানস রক বাই এ আম হাইকে বড় ওয়ান সুগ লাইছে চিনি অঙ্ক অঙ্ক ন খলক মানে মোহন ফাউন্ডেশন নতা এ হেঙ্কাই তাবুক রম দি চিনি চিনি ত্রিপুরা স্পেশালি নর্থ ইস্ট দো মণিপুর পুলিয়া ফাইকা নর্থ ইস্ট ফোর ইয়ার্স রং খা তাকে ফাইভ ইয়ার্স রানিং খা চিনি ত্রিপুরা জাস্ট লাস্ট ইয়ার্স ফাইভ 2025
1: একদম
0: কতাল এ

0: 2025 ની સિમે બોતાલો ફેમની
1: 2025 ની જૂન માસો સે ચીન ઓર હા પાઈ
0: વિશાકાદ્રો સી કો ચીન અતિ પ્રા ફેમની કે ઓ વિશાકાદ્રો બો ટાઉક્સ જે નરક સામું ચેન ની તંગો કોકે ઓર્ગન ડોનેશન સાબો રીમા
1: તાબુક
0: ઓર્ગન ડોનેશન ખલાઈ મન
1: অর্গান ডোনেশন যে কোনো বড় খেলাই মানে হচ্ছে রাইনিসিমি বুড়া পর্যন্ত মানে যে কোনো চলা থু বেরোই থু যত অর্গান ডোনেশন খেলাই মানে আর কোনো প্রবলেম করে আমার হাইতে কিছা মিছা প্রবলেম তো আব যেমন সলনাই যা রোগ কত কত রোগ তো ক্যান্সার এইচআইভি পজিটিভ এনেকে হেপাটাইটিস বি আমার হাই রোগ যদি বরং সাগ তো ডায়াবেটিস রোগ যে মানে আনে অর্গেন আংতায় খরচ রুই আনে অর্গেন বই ইনফেক্টেড কিসা মিশা আংজা হতে আ বরং আরো সলাই থানাই এম হাই বর রং সিমি রিমে এটা বাট যে কোন বরক চড়াই কলি বিশা নিমি রিমান অর্গেন
0: অর্গান রিমান অর্গান রাখে ডোনেট খালাই না কানকে তো যে সব বরক ফোন রিমান হুনি ডোনেট টাঙে খালাই না আবু সাইখান আর যে যারা তাবরম দি জানে লিভার হামি আমি তখন বন লিভার তে খরক লিভার বন রুইনে বন মতাঙি জামানো আবু নামলে
1: কারেক্ট
0: তাবু ককে হাইসে আং তো অর্গান ডোনেশন খালাগে আনে অর্গান ডোনেশন আং কথা তো না জানে আং আনে কক নাই আং তাবু ডোনেশন খালাগে আনে অর্গান আং রই খালাগনাই আং থাকে মানে অবন রুমাই যে বা খরক ফানো রুজাক কেব ফান আনি কাইসা অর্গান বাই যদি কেব থাঙাই থাঙাকে আও তো কাহাম গো আও কাং কথা তো ফুরে দা না জাং নাই না বুফ হাই জরানি বরক নো অ অর্গান রক না যা না থিমান ইয়া গ্লো
1: ও মা অ্যাকচুয়ালি থিমানি উলস না যাবো বাট চিনর দুই প্রকার তো দো তাবু কাই কিন্তু অস্তে অস্তে সং তিন প্রকার রম কাইসা কাই সার্কুলেটরি ডেট আবো মানে যেফু বরক আহিনো কাহাম করং বা নগদ শিকা এটা নগদ শিমানি তাই কাইসা দ আবো লিভিং ডোনার আবুকে যেফর বরক কথা তং তুই নিজে ব্লাড লাইন মানে কতালভাবে তাকলাই খব জাকা যে নগ যে বুমা বা বিহি তংনাই বরং নিব নাই মানু বরব ডোনেট খাই মানু হইতে আম মানে যেমন তাবু রম দিয়ে খরকসান নগ বুফানি পানো কিডনি বা লিভার নষ্টংখা বিনি ব্লাড লাইন মানে বিনি যে চলানি দিকে যে থই সতন যাক মানে আর লাইনটি যে কোনো খরচা বরক ডোনেট খাই মানো যে যেমন লিভার হাই কঠাং তংতদি যে টুকরা কাছে মানো ফুল লিভার মাইয়া কারণ ফুল লিভার না থাকে আর যে রেনাই বঠিনে বিলে কিডনি তো চিনি দুইটা দো
0: কিডনি
1: কাছারি মানো কাছা বাই কঠাং তং তং মানো হাই ও ব্লাড লাইন সিমিনো লিভিং ডোনার রিমানো আজ লিভিং ডোনার তামো রম দে কিডনি ছোট টুকরা কাইসা টুকরা চিকন কাইসা লিভার আসুন তে কোনো রিমিয়া লিভিং ডোনার কারণ বব কথা তো নাই বব কথা তো নাই হাই নিবা কিন্তু লিভিং ডোনার টা মং যখন কিডনি র ফালিব মাইয়া আবো অ্যাকর্ডিং টু থোটা তা ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যাক্ট যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা সামজাং মানে নং 20 lakhs বা 20 years যে লগ মানো যদি ভাল মানি বা পাই মানি রক মানজাখে
0: মানজাখে
1: হাই নিবা কিন্তু ম তাবু ম কাছে কথা কাছে প্রজেক্ট হিসাবে বড় কারি খা যে গরিব রক বছু বাজাং নাই গেনাং রক বছু বাজাং নাই ওই যে জায়গা যে বরং নাঙি দম বরং মান নাই আবো হাইটা এনকাই লিভিং ডোনার নাই সাকা লিভিং ডোনার যেমন ব্লাড
0: আবো বনিকে বিনি তাখু বুখুং নে বিসিং নে ব্লাড নি যে লাইন অন ছারে
1: টেক এসে ডোনার তো অবশ্যই চং মেইন ফোকাস খাইও যেমন তাই খরকসা বরং যে সিনিয়া বনলে সাবলে লিভার নাই বিনি নগ নি বরং রিমালিয়া বা কিডনি রিমালিয়া বা লাংস হার্ট অমরক তাম খাইনাইজন কাইসা ব্রেইন ডেট হই তো যেফর বরক আইসিউ থাকি বরক আইসিউ থাকি থাকা এখানে ব আইসিউ নি হই নরিয়াসি বতাম বিনি অর্গানস রক মোটামুটি কাহাম তো বকে থাকি থাকা কিন্তু কিন্তু বিনি অর্গানস কয়েক ঘন্টা নিবাগে আবন

0: দুদিনও পরিবার বসে কানকে যে আনি বরক্ত থই থাকা কিন্তু বতে অন্য বরং জীবন লাংসি তুং হানি পান ওয়ানসু কানকে আ বরং নি রমদিনী নি বখা ভাগ গায় বিনি লাংস যে যেন হামা নামানি গায় বিনি কিডনি দুইটা লিভার বিনি প্যানক্রিয়াস তাই বিনি বুক সাপ অঞ্জ ডোনেট খাইমান আবার ডোনেট খাইয়ে তাই যে বরং নাংনাই রং বিনি কাছে সময় দঙ্গ টাইম ফ্রেমটা যে রমদি বখানো নন ট্রান্সপ্লান্ট বখানো যদি কারিখা ছয় ঘন্টা বিশ ট্রান্সপ্লান্ট মাখাই যে নাংনাই আর নাই ছয়
1: ঘন্টা বিশাই
0: কিডনি আটচল্লিশ ঘন্টা জরাতেই দঙ্গ গাই লিভার বারো ঘন্টা হাই গাই প্যানক্রিয়াস চব্বিশ ঘন্টা তাই ইন্ডাস্টাইন ছয় ঘন্টা রক অমা হাই রঙনি বিশিঙ্গনো ট্রান্সপ্লান্ট মাখলাইনাই হাই গা আবার নষ্ট থানাই গাই ও ব্রেইন ডেড যে ব্রেইন ডেড নি থুইনাই ম হাই বরংনি নকে যেন ও যে সলিড অর্গানস হনতা মনে যেন যে থাজিং সাইখানা মানে যে হার্ট লাংস প্যানক্রিয়াস ইন্ডাস্টাইন কিডনি লিভার ও সলিড অর্গানস নকছেন ব্রেইন ডেড নি যে থুইনাই রংনি হইতে সিমিছে অমন ডোনেশন খাইমান
1: ডোনেশন খাইমান আবার ব্রেইন ডেড ব্রেইন ডেড হঙ্গাঙ্কে জেফ্রু বিনি ব্রেইন কোন সামুং খালাইলিয়া ব্রেইন সামুং খালাইলিয়া হামার পংখ
0: করে
1: হামা বুকরি কে
0: মানে হামার করে তাক আং ব্রেইন ডেড নি কেবা কিছা বুঝগিরে বানা ব্রেইন ডেড মানে জেফ্রু বড় ফরকসা দো ব আইসিউ ওতলাং জাখা আইসিউ ওতলাং জাগৈ ব আইসিউ ও তংখা কে বন ভেন্টিলেটার রেখা ভেন্টিলেটার তো তামনি বাকে হামার না বাকে আদা কে আ ভেন্টিলেটার খুলগে রেখে না বহামাস নাই মিয়া আ ভেন্টিলেটার সিমিছে বন কিছা জবরদস্তি খাইয়ে বা ফোর্সফুলি বন অক্সিজেন রই টংতা কে ভেন্টিলেটার সে বন কঠাং হাকে তনি রু বিনি ও ব্রেন কে পুরা কথই চিনি যেমন ব্রেন ও তাবুক যা সিম্পল ভাবে বুঝি না থাকে চিনি তিনটা পার্ট টং কর্টেক্স যে জায়গা চিনি মসগির মানে এখানে উকলগ চিনি ও উকলগ কাছে দঙ অবকে ব্রেইন স্টেম চিনি যে ফিকংনি বেকরেং ব্যাকবোনটা ব্যাকবোন বা যে কানেকশন ব্রেইন খাইমেন আবার ব্রেইন স্টেম ন জেফ্রো চিনি কর্টেক্স যে কোনো দুঃখমানো বংশাচ বেশি সিভিয়ার দুঃখমানো বাক্সা কবর থাকুন তেব বেশি দুঃখমানায় রক বাক্সা তামং বরখে কমাও কলাই থাকুন গঠাং কিন্তু সিসালি এটা থুই টং হিয়া কলকমা সময় নিবাগ কমাও তাই রক্ত হামি ফাইমানো আমি ব্রেইন ডেড টাই কেস আলাদা থাকুন ও কর্টেক্স রক পুইলা ব্রেইন স্টেমসে থুই থাকুন যে আসল চিনি ও যে জন্য গঠাঙ্কাই তন্নাই আবার ব্রেইন স্টেমসে ও ব্রেইন স্টেম থইকা কর্টেক্স থইকা ও ততরা জরাতেই পুরা কথাই যে জায়গা নিন ব্রেইন চলিলিয়া নিন মকল বুক বুক ভাইকালে চলছে নাই বা অবহাই সিটুয়েশনত তামং ইয়াং তলানি পাট খাইতাম
1: গঠাং দো
0: গঠাং দো গঠাং মানে শুধু মেশিন নি বাকিছে
1: মেশিন করে ইনকে বব করে
0: ব একদম কথই পান তামং খা উ অর্গ্যানস রংন সঙ্গ যখন অর্গ্যান অক্সিজেন সাপ্লাই খাইও অক্সিজেন নিন বখার বখার রগ যতন জায়গা নবার পাম পঙ্গ এখানে বখালে তাম খাই থুই পাম খাই দা ইয়াং অক্সিজেন মান তো ব বিন কাম খাই দো থুই পাম খাই ইয়াং ইয়াং রহর দো আবনি বাকি তাম ও কয়েক ঘন্টা নি বাকি রমদি বাক্সা যে মোটামুটি ফান গানাং বড় রক বড় খাই ব্রেইন ডেড নি থুইমানি পরে ফান ভেন্টিলেটার তন খাই বাক্সা রমদি সাত দিন বাক্সা মাস কাছে পঞ্চ পর্যন্ত ভেন্টিলেটারও বংনি অর্গ্যান ঠিক কন্ডিশনত দোতা কিন্তু সংখ্যা আনসুগো যে বরক থা কো হামা নাই দো
1: হামা লেফু লেফু হই দো
0: কারণ আমার তো মেশিন বাইসে দাগারে দো
1: মেশিন সে খালাই দো মকল ফুঙ্কা যতন ফিও গিয়া
0: তাই ফিও গিয়া ইয়াংকে সমসা যা ইয়াং সিমি যে পাম দো বাকে সরি চাকস মানে চাকসা যা খাই বা থুই চলি দো হাই গোতা বাট কিন্তু
1: কোনো লরি মেয়া ইয়াক মেয়া
0: কোনো তাই লরি মেয়া ওকে অবন হন ব্রেইনডেড ও সময় তামসং ও অর্গ্যানস কাহাম কাহাম ন সগৈরিয়া বা ফগৈরিয়া কারে যেন নয়জনা বরং জীবন রিমান তাই নয়জনা ন মানে খরকসা বরক যদি ন ব্রেইন ডেড ঠিকা বিনি পুরা নাই নাখে যত অর্গ্যানস তো কাহাম এনেকে তামং নাই

0: যেমন চং মোহন ফাউন্ডেশন হিসাবে তাবুক যত স্টেটে নং মহাই ব্রেইনডেড পেশেন্ট থানায় রং চং থাঙ্গি মালায়ু সিনি কাউন্সিলিং খায়ু পরিবার রং যে নবন বিনি থ্রু তুই তাই অন্য কিছা থাকা দাম মুসুম বাক্সা ষোলো বছর পনেরো বছর রব কিডনি লিভার রক লাং রক ট্রান্সপ্লান্ট নাঙি থাঙে দোবা অনেক বরফ দো বাক্সা ষাট বছর বাক্সা পঞ্চাশ বছর মহাই কমা দো ওই ইন্ডিয়াও আসে ডাটা টাবো আসে ভাঙি দো মহাই রু যে ডেলি রেজিস্ট্রেশন চলি দো ও রেজিস্ট্রেশন আসে আসে বরফ ভাঙি দো যে বখা নামায় হার্ট বাল্ব নামায় অনেক কিছু নামায় তা আবহাইকে আবন চং মোহন ফাউন্ডেশন তামনাইকা চ অমহাইকে ফানো বড় রঙে ফানে থাঙ্গি বর্ণ বুজবই কিসা মিশা বড় রঙে ফানে জীবন বাঁচি রিদামান তাল জীবন তো হের রিদামান এই আবন সে চেষ্টা
1: অবন অবন বি চেষ্টা অবহাই তো ব্র্যান্ডেড তো গবাং মা বাবেন অঙ্গি মানো হামিয়া খালাই মানো হেকবা এক্সিডেন্টও অঙ্গি মানো মতাইর হাইতা খালাইতে গাড়ি ঘোড়া এক্সিডেন্টও বক্রক আমহাই ব্র্যান্ডেড ওদাং আবহাই
0: একচুয়ালি ব্র্যান্ডেড দিন মানে বেশিরভাগ তিনটা কারণ দো তো স্ট্রোক যতন বিশিং মানে রোড ট্রাফিক এক্সিডেন্ট আমস যতনে কারণ ব্র্যান্ডেড দিন মানে ওয়াছে উইছু বুলাই ওখলক বেশি দুঃখ মাংখা আমি রকম ব্র্যান্ডেড দিন থাকো অমহাই রকম তা
1: অমহাই ইংই তো কে সাইমন বততে রিকভারি ইংলিয়া ব্রেন তো ব্রেন তে কবুন সেলাই মানে ব্রেন সেলাই মেয়া সেলাই জামান
0: মাইয়া ব্রেন নলে সেলাই মেয়া ব্রেন সেলাই মা কাঙ্কে বা থানো থেকলা কম
1: থেকলা কম কাঙ্কে অবহাই নি জরাবো কাঙ্কে মুসুমাই বড় তে খরকসান নি যে অর্গান ডোনেট খালাইকে থাকা ছয়জন আনো মতাঙ্গি তন মানো ছয়জন আর বিশিং তুই নেয় মাতার হাই তা কালাই তুই তাবো রমদে অবহাই ইংই তো হাঁকে আন বাবুনি ফানাঙ্কা আনি ফানাঙ্কা বা অবহাই ইংই তো হাঁকে আং যখন ডোনেট খালাই কালগানে বরং বিশিং তুই ও ছয়জন আর বিশিং তুই তো কোথাং তোমান
0: ই ছয়জনে জানো নয়জনা
1: নয়জনা
0: ই নয়জনা এনেকে অবহাই ফান মানে আগি রোগখাই অবহাই সাবন রে সাইমানো দো এনেকে তাবো ওঙ্কা আবো নিয়ম ন বন্ধ খাই রা তাবো বালকা খাইমানি তাবো ওঙ্কাই নি নিজে অর্গেন সাবনে আর থাং আবতাই কেবো সাইমালি বা যদিন রম দি নম হাইং থাকা বা আঙম হাইং থাকা কিন্তু আনি ফ্যামিলিও এরকম বড় খরচা দো যে কিডনি বা লিভার বা হার্ট বা যে কোনো কাছে নাং দো বি নষ্ট টঙ্কা ট্রান্সপ্লান্ট নামাই সালচা সালচা আপর ওঙ্কাই নং যদি ন বা আং ফানো যে কোনো খরচা যে থাকায় ব্র্যান্ডেড নই বিনি যে তাই বাকি ফ্যামিলি মেম্বার ডিসাইড খাইমানো যে যেন ডোনেট খাইনে গছিও বাট বোখা আঙ্কাই চিহ্ন ফোনানো মানা নামায়
1: বাকি জানো ফানো দি
0: এ জানো ফানো দি
1: বোখাইয়া ফানো কিডনি প্রবলেম মানে
0: এখানে এই অমহাই সিস্টেম রক দো অমহাই গরক দো তা হেবা নরক বুঝম থাকি আসে খুব বোখা হিলিক খাই গছি নাখা আজাগা নিনি কক থাইসা নিনি যে কক থাইন চিসা বরম না নিলে
1: আবন তা রক্তি বরফ খরচা থাকা তে আবন কারেন্ট আটজন আবু বরফ আমহাই মানে থাকা আবন যে অ জায়গাও নাকা যে আবহাওয়াকে চিনি যে অর্গান তমানি যে জ্বর কাইসা নাকা যে মকল ডোনেট খালাইমানি আবু থিমানুগুলো নতালাম যাবো
0: থিমানু হলো ঠিক জাস্ট থানে মাস বিশ তারিখ রমদি চাষে ফোন কল মাংখা ইয়ং জোলাইবারি সাইডনি বরংনি পরিবার বিনি বংনি নকনি নক থাকা থিমানি বরক বসাক বদনে থেকলাংখা তাই মকল বদনে থেকলাংখা বিনি আ মকল বাই তাবো খরংনি বরক পরিষ্কারখাই নুগুই দো আঞ্চলিক বত থাং পাইখে বন্ধা বাট বিনি যে কর্নিয়া ব যে ডোনেট খাইলামানি বিনি আ মকল দুজন রেখা মকল কল নই কর্নিয়া চান মানুষ নই যে মকল নুগিয়ার যত বরং নি তো দুই দিকে মকল নষ্ট নিয়ে

0: কল ছাপা না মাগ কিন্তু কল ছাপাই ফান নগুই তম
1: ই আবা হাই হেকে দুজন আনর খা অপারেশন থাই আইজিএম তা জং জিবিপি ও নারক মানি তা হেকে তাও দুজন আ বিনি মকল মে নগুই তম ছাত্র রক বিনি যে বডি ডোনেশন বডি বাই সঙ্গি তম তাম তাম অপারেশন খানানি কোনানি রানানি রক অনেক কিছু
0: টোটাল বডি বো ডোনেশন খালাই মানে
1: ই টোটাল বডি তাক জরতে জং যে জয়েন খামেন পরে বডি ডোনেশন দুইটা অংখা আগে রকম কাছে কইসো
0: বডি ডোনেশন বো জাগাও না
1: বডি
0: ডোনেশন আবার তো থই থাকা নরমালি জেস কে পানা থইকা বডি ডোনেশন খালে কাঙ্কে আব বু সামগ না আব তো তে থই সে থামবাই কাঙ্কে আব তো তে সলাই বমা গলা
1: না আব অ্যাকচুয়ালি স্টাডি পারপাস বা রিসার্চ পারপাস স্পেশালি স্টুডেন্টস রক যে মেডিকেল স্টুডেন্টস সং আগে রক অনেক খানাও যে বাক্সা বা ডেড বডি রক মা পাইও মান থক গিয়া বরং রাউই ফরুনানি রক প্র্যাকটিক্যাল হেঙ্কে মহাই ডোনেশন রক খাই রেখাই বা মহাই কবা মা ছাত্র রনি বাগিব কাহামতা
0: কাহামতা বুজাগা বুখাতং বুজাগা কিডনি বুজাগা হাই আ প্যানক্রিয়াস আব একদম বড় তাবুনি চেরা সরমি তং নাই মেডিকেল লাইন সরমি তং বড় একটা প্র্যাকটিক্যালি কাহাম কে নুক খান কেন বড় বু কাহাম ডক্টর রঙিনে কাসানাই থিনাঙ্গ বড় তো সিনি দফা ব হাইনি লুকরং কাহাম কে নাকিনি খালাই
1: ঠিক ঠিক
0: আবকে ডোনেট খালাইনানি বাগিনে ডোনেট খালাইকানকে বডি চিনি জেসা থইজা পানো খালাই রি মান আবকে তো থিমান জা গুলা ফোন খালাই মান কা ও যে থিয়া চিনি সকাং কাং কাং কে আবকে বপ্তি কে বপ্তি রাইডার অফ তং যে থিয়া চিন সকাং ডোনেট খালাইনানি কাং কে তো কাগজ কাগজ হই
1: যা খালাই আবকে চিনি অঙ্ক তং তো প্লেজিং নো মানে যেমন সময় টাঙা হাইতা
0: সময় টাঙা অঙ্গীকার পত্র
1: আব বেশি কোনো কমপ্লিকেটেড ইয়া তাবু রম দিয়ে চিনি পুরা ইন্ডিয়া ও যে পুরা ইন্ডিয়া নাই চং নাই চঙ নোটো নিদ ন্যাশনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি খাইজাক আর চিনি পি এম করক যত তো দো আবনি পরে বর্তাম খাইকা নোট অংকাইছে পুরা ন্যাশনাল লেভেল পুরা ইন্ডিয়া এ তাবু ন্যাশনাল লেভেল যখন নাই নাই চঙ স্টেট লেভেল সব নাই নাই স্টেট লেভেল রিজনাল লেভেল খাইকা নর্থ ইস্ট রিজন
0: সাউথ
1: রিজন আজাকে রোটো হই যাওকা নোটো নি রোটো বাকি যখন সেম শুধু আর রিজনাল এ আমার হাই খাতা তাবু রিজনাল লেভেল ফানো তো চার পাঁচটা স্টেট ফাই চার পাঁচটা স্টেট থাকে গুহাটি আচুগুই তো ইয়াং বাকি নর্থ ইস্ট নাইনানি সম্ভবিয়া এবার তাম খাইজাওকা সোটো হই খাইজাওকা আমরা স্টেট টিস্যু অ্যান্ড ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন
0: হইতা
1: অমংকে কাইসা স্টেট যার যার স্টেট বরক অ ছোট রক বরক অ সামুন নাইকল তাই ক আবার হাইকা চিনে অর বতঙ্গ ছোট বরক জিবি ওকে তাবুক চিনি নর্থ ইস্টরম দি জাস্ট নাগাল্যান্ড হাবমানিকাই দুই মাস কাকো আর চিনি কতাল অফিস ক্লক যাকা এবার জাস্ট অ সামুন রমই তাবুক চেঙে চা
0: সামুন রমইনে বরফ বুঝেই দাম ওকে যে আং সঙ্গে যে কেব যদি ডোনেশন খালাইন মসংখা বাইরে খালাইন
1: আবকে ই কতাবো আবার করে থাকা নটো সটো রোটো যতনি ন ওয়েবসাইট দো তাবো চিনে অরণি সটোনে আছে ডেভেলপ সুগিয়া খো নাই বাট রোটো বাই নটো তাই চিনি মোহন ফাউন্ডেশন নিব যদি মোহন ফাউন্ডেশন হই পানো টাইপ খাইকাবলে ওকে চিনি পুরা চিনি অর্গানাইজেশন পুরা ওয়েব পেজে সবিনে আ জায়গা কিউ আর কোড স্ক্যানার দো স্ক্যান খাই কে ডাইরেক্ট প্লেজিং ফর্ম সবিনে প্লেজিং এক দুই পেজ নি নারো নিনবু মূ রক রক এইচ রক আমা হাই রক ফিল আপ খাই
0: কন্ট্যাক্ট নাম্বার যতন খাই কন্ট্যাক্ট খালাই বা নক নি বরক
1: বাই আমা হাইকে আরো সাবমিট খাই রেখে ন ন কাইসা নিন মুঙ্গই ইংকর ইংকর ফাইনিতা কাইসা প্রিন্টেবল মানে নেন প্রিন্ট খাইমানো কার্ড হাই ফাইনিতা ডোনেশন ডোনার কার্ড হই হিনতাবনো আমো হাইকাই নেন ডোনেশন খাইমানো তা যে কোন বরক বা জিবিও ফাইদি জেন তঙ্গো
0: জিবি ফাইবা আমন কারে ফোন নাম্বার বেব
1: ফোন নাম্বার বেব
0: ফোন নাম্বার পিসা সাকলা দিছি
1: ফোন নাম্বার গানি
0: 9619 6123 4 8087 অমংকে যারা তাবু কাহাম করুন টংনাই রক ফানো বন বনি থিমান জা গুলো আং মকল ফান কাইসে দান খালাই কাং খানাই আনি মকল তুই সংসার নুগুই তং তং কেব কেব খরচা নুগুই তং তং হাঙ্গা কে নরক আবো

0: নগপনা ছয় ঘন্টা সময় লাগ নাই,
1: ছয় ঘন্টা সময়,
0: ছয় ঘন্টা যদি অকল কথা তো
1: কিন্তু এ কিন্তু আ ছয় ঘন্টা যারা বরফ থাকি থাকবা না যত নবুজ মকল কথা দাও আবার নিবাগে তাম খাই নাই চ
0: নগুইত না
1: নগজ এফর বরফ থ বিনি রুম নি যে ফ্যান রকি যা যত অফ খাইম আর নাই এখাই বিনি বক্রক কমন কাছে রুবই এক মকল খলবই তুলা কিসে মিশিবই দুই দিকে নমার নাই কারণ চিনি মকল তাবুক থাঙ্গ নাসিং নাখাই কিসা কিসি হাই পেঙেদা চিন মকল বিশিং আর লিকুইড রানি থাঙ্গা কে চাই ডোনেট খাইমালি আপা আবন কনবাগে চ এসি ফ্যান যত অফ খাইয়ে তুলাও তৈ রুই নাইথক বনমাত অন্যায় তাকে
0: জেসে যতীন দক সবই এটা
1: ই
0: সবই আসা ছয় ঘন্টা মিশিং দি তা সবই না না
1: ছয় ঘন্টা নে বিশিং আ কোনি এনো কারি বই আজ যে যে জায়গা স্টোরেজ খায় দা লিকুইড ক সাবস্টেন্স ওটং আম প্রিপেয়ার খায় আর কোনি এনো দাইমাতন আম আ জায়গা হাবনা না গানব
0: আফুলকে কয় ঘন্টা বুসি দিন জরা তন মান
1: রম দি তাবুক লিকুইড নি ডিপেন্ডেন্ট টং দো মানে বিভিন্ন রকম দো কাইসা আর ছয় ঘন্টা নিশ্চিং ট্রান্সপ্লেন্ট মা খাই নাই তাই কাইসা হে নাম সাত দিন রক্ত নিমান তাই কাইসা মাস কাহে জ্বর তাই তন মানো আর বিথিও ডিপেন্ড খাই তা
0: বিথিও ডিপেন্ড
1: খাই আবন সামানি কখাইতাম ও জেফর বাজারও থাকে মখিং একদম ফ্রেশ ফ্রেশ পাইটুবই সঙ্গে চামানি আলাদা তিন দিন মনে আর তনে চামানি আলাদা
0: কক তা বাহিন নাই তিন দিন পরে তিন দিন পরে জুদাং নাই হ্যাঁ বা কোথাল কোথাল থেফাই রিমা খাঙ্কা তো গাই ও জায়গাও মকল ডোনেশন নি কক গাঁকে তাবু সাকা মকল রক ডোনেশন খালাইমান মকল নি কক সানা থাকে মকল ছাড়া তো অসংসার জন মূল সানো গিয়া অসংসার নাইথতক নাই না হিংকে মকল সিং মকল তো মিছে নাইথতক নন দব জানি মকল করি বরক বু নাই না মুসুমি তো না বসে বুকা ফাতি তি ফাতি তি নি তো না বরক সিং থই থাঙ্গাকে তো মকল নো সবই সে খিবন ফিয়া থইনা সকাং তো মুং যদি চিন মকল নো পান সিং ডোনেট খালাই কাং থামা কিংকে আনি ও মকল নি জাতি তে খরং নইলে বরক সিং সানি নাইথতক নো নগুই তো না থাং তো হাই নং না বলে
1: হাই না হাই না
0: পিয়া বা চিন বরক নি বিসিং কাইসা ওয়ান সুমুং তো মনা পুইতো বন সপুরে মকল তো করি খাঁকে আয়ং মাসিং মকল করি মানে মকল ফুলিকে আসে
1: আবার ফলা ওয়াইসে নখর থাকে বসাক নিতাই কোনো করি খাঙ
0: করি
1: আবার ন মানে যে জায়গা থাঙ্গ থাকে আর তো চিনে মকল করং তো নাই বলে
0: আবার তো মুসাসে করি
1: আবার ন হাসে খাই থাঙ্গ
0: হাসে খালে হাওয়া ফক তো হা খাই থানে আর সব কাঙ্কে তো সব জায়গায়
1: থাপলা খাই
0: থাপলা খালাই থাকছে নাই আর হাও না মিশি উই থাকছে আর আরো সে গদালেই থাকছে মানে অমকল ইয়াকুং বা বেখার আমি তো মূসা পানছে তর গিয়াতে আমি তো থইসে থাকা তো নকরি থাকা যে যে জায়গা বা ধর্মনি বৈরক সৈজাক ধর্ম বৈরক গীতারক তো অকমনো সাও যে ফলা ফলা সিমিছি আত্মা সিমিছি সিন সরিব ও আত্মা নকরি থাকাকে তো করি খেয়ে আপ্রুন থই আত্মা তো বত বতরা চিবু চিকুনিয়া তা মানে বুড়া বুড়া বন তানই মাইয়া মিশি মাইয়া
1: ঠিক
0: না যে দেহের রক্ত অব তো খিবি কালাম আছে আমি তো কামচলি কসাম খিবি নে কাম কাছে কামচল কসামকে খিবি রু কতাল চমফিরু
1: কতাল চমফিরু
0: বা আর কামচল কসাম বাইবা ন খুজাংনে ফোন খালাইছে নাই আর কামচালি কতাল যদি কেব যদি ও মাইতাং নাম যদি কামচালি বরক সাম না নিহাকে তো কাহামুই মামলে মনে মাইতাং না ফান সামুং তাং না বাকি ফান কুনলে নিন তো ক্ষতি করিবলে
1: আবন
0: হিংকে আবন বাকি না খাবং টাকু তাই বুকুক চ নরক নরক চাইতুকুই মানো যে নরক ডোনেশন খালাই মানো ডোনেশন খালাইনানে নাকে ডোনেশন খালাইনানি কাঙ্কে নরক মোহন ফাউন্ডেশন বাই করেঙ্গি মানো মোহন ফাউন্ডেশন বাই করেঙ্গনা নিঙ্কে কন্টাক্ট নাম্বার দো নরক ওয়েবসাইটও থাঙ্গি মানো মোহন ফাউন্ডেশন আর কন্টাক্ট নাম্বার কা 9612348087 আরবু নরক করেঙ্গি মানো নরক ডোনেশন খালাইনা মজুমারো খালাই মানো ইকাই সানো বেলা বেলা হামবাই তিনি যে অর্গান ডোনেশন তিনি সঙ্গবাই কক সালাই ফাই মানে বাকি নেই জ্বর আর মানে বাকি পাইপলাই হামবাই তাই নাই তাই খাই তাই খাবং টাকুক তাই বহুত সঙ্গে আশুক জ্বর আছে লগে তো মানে বাকি পাইপলাই

0: দে আপন রুম নক
1: হাজা মাখা
0: বড় সিনানি তাই চাঁদে হাই কচুং মুই নাই লুকুনি পুষ্কাঙ্গ নুকজাকি মানানি আ নক নাই আজগুই লেখা সেরেঙ্গা গে ব লুকুনি মকল কচুং মুই নুকজাকি মানাইতা
1: হাজা মাখা বলুন বাপ হাকে পড়

0: আপনারা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবারক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর। আকাশবাণী বিলনিয়ায় এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: এখন সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তাঁর টানা সপ্তমবারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে G7 গোষ্ঠী ভুক্ত দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর MT সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ MT সেত্তেবেলো ওমানের শোহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠাময় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of two-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘন্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের চালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসিইডি বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। ই-20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল, ই-20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বিমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। ই-20 জ্বালানি ব্যবহার করলে

থাকলেও গাড়ির বিমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সেদেশে এই ধরনের পদক্ষেপেই প্রথম। মোট 1,50,00,000 মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে কর বৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় 100 মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যায় রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনৌয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটেল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিও পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

এতক্ষণ শুনলেন আকাশবাণী উজ্জন্তের কক্বরক অনুষ্ঠান। আকাশবাণী পিলোনিয়া এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ।

0: dedicated to the theme Varanasi City and featured artworks that beautifully captured the spiritual, cultural and everyday life of one of India's oldest living cities. We now have our correspondent Ankit Kumar, who is joining us from Evian. He will bring us the latest updates on the G7 developments. Ankit? Many G7 economies are facing slower growth and demographic challenges. How would you say the partnership with India would help unlock new opportunities in manufacturing, innovation and services?
1: Yes, Valsa, you rightly pointed out about the shifting global dynamics. See, when we look at the G7 economies today, many are actually grappling with aging populations and acute labor shortages. While partnering with India offers a direct and dynamic solution to them, India brings a massive, young and highly skilled talent pool that is increasingly integrating into global tech and services sector.
0: Right.
1: But Valsa, the partnership goes far beyond just human capital. If you see newly adopted global tech and services, newly adopted India-France Innovation Roadmap 2030, the G7 bloc no longer views India merely as the vast consumer market. Instead, India has emerged as a critical, trusted partner for building resilient global supply chain and advancing manufacturing. Valsa.
0: Right, and as artificial intelligence becomes central to economic growth, how can India's DPI ecosystem serve as a foundation for responsible and inclusive AI development?
1: Absolutely, Valsa. See, the convergence of digital public infrastructure and artificial intelligence is truly the next frontier of inclusive development. You know, unlike closed proprietary platforms, India built its digital architecture like Aadhaar and UPI as a public good, designing it for population scale and inclusion right from day one. When you integrate AI into this framework, India's interoperable DPI provides the diverse, high quality and consent-based data sets that require to train AI models that are responsible and unbiased. And if you see the latest India AI governance guidelines also, this approach balances innovation with a strong accountability. This ensures that AI actually empowers the last citizen, whether that means delivering personalized education or providing climate adversaries to the farmers in their local language. As the G7 prioritizes AI governance, actually India is actively sharing this human-centric blueprint with the world, proving that AI can be safe, scalable, public good. Yes, Valsa.
0: Right, Ankit, thank you for bringing us those details from the G7 summit from Evian. Prime Minister Narendra Modi will reach Paris tomorrow evening as part of his visit to France. We have more details from our correspondent.
2: Thursday morning, the Prime Minister is scheduled to hold meeting with leading chief executive officers, with discussions expected to continue till the afternoon. Later, he will participate in the Vivatech Summit, one of Europe's leading technology and innovation events, where he is expected to deliver an address. In the evening, Prime Minister will attend a community event and interact with members of the Indian diaspora. The program will also feature cultural performances showcasing India's rich heritage and strengthening people-to-people ties between India and France. Mahesh Sobre, Akashwani News, Paris, France.
0: Moving on, Lok Sabha Speaker Om Birla has emphasized the importance of greater public participation in democracy. Interacting with participants of the Vikasit Bharat Youth Parliament 2026 in New Delhi, Mr. Birla said, despite being the world's largest population with diverse cultures and varied geographical conditions, the country has emerged as the world's largest democracy after independence with increasing public participation. The Lok Sabha Speaker said that India's democracy is not merely a system of governance, but a vibrant tradition of dialogue, consensus, participation and public involvement. He added that the Youth Parliament is a powerful platform for this democratic culture, which instills in the youth the values of leadership, a sense of duty, logical thinking and placing national interest above all. Prime Minister Narendra Modi today said the last decade has witnessed a record infrastructure upgrade across the country. Sharing a post of MyGov on his social media account, Mr. Modi said the government is committed to building next-generation infrastructure for the people of the country to realize the vision of a Vikasit Bharat. The MyGov post highlighted the country's infrastructure transformation over the last 12 years. The Ministry of Petroleum and Natural Gas has clarified that no proposal is currently under consideration by the ministry on a proposed Middle East-India deep water pipeline. In a statement, the ministry said it noticed a series of media reports suggesting that the government is actively pursuing a deep-sea energy pipeline, sometimes referred to as the Middle East-India deep water pipeline, connecting Gujarat to Oman and other Gulf countries. It added that there are no active discussions or negotiations with Oman or any other Gulf countries on this project at any level in the ministry. The government has debunked a message circulating on social media which claimed that the use of E20 fuel could lead to rejection of vehicle insurance claims. The fact-check unit of the Press Information Bureau has informed that the claim is fake. According to PIB, motor insurance policies remain valid with the use of E20 fuel. This is Akashwani giving you the news. For quick news updates around the clock, follow us on our X handle at AIR News Alerts. And for details of stories and more, log on to our website www.newsonair.gov.in and download News on AIR app. Welcome back to the Midday News. Ahead of the re-examination of the National Eligibility Cum Entrance Test, NETUG 2026, which is scheduled for the 21st of June, the government has restricted online messaging and social media app Telegram till the 22nd of this month. The National Testing Agency, NTA, has welcomed the Ministry of Electronics and Information Technology's directions for restricting Telegram access in India for a defined and limited period. In a statement, NTA said the restriction will cover the day of the NETUG 2026 re-examination and its immediate aftermath. The agency added that the platform has also been directed to disable the message editing feature for already posted messages until the 30th of this month. The government has notified an amendment to the Drugs Rules 1945, saying that exemption given for sale of cough syrups in small villages has been withdrawn. Now, sale and dispensing of cough syrups in smaller villages will be required to take place only through duly licensed pharmacies.
3: The Ministry of Health and Family Welfare has issued a gazette notification saying that the word syrup from Schedule K of the drugs rules under the heading class of drugs has been omitted. Now, with the omission of the word syrup, the exemption will no longer be available for cough syrups. Earlier, the sale of cough syrups in villages with a population of less than 1,000 was permitted without requiring compliance with certain retail sale licensing provisions. The amendment was made to strengthen regulatory oversight of syrup formulations and to align the exemption framework with contemporary public health and safety requirements. The measure is expected to promote responsible distribution and sale of cough syrups while ensuring greater compliance with regulatory standards across the country. Anand Kumar, Akashwani News, Delhi.
0: The special investigation team SIT constituted for the allegations of misappropriation of donations and valuables at the Ram Temple in Ayodhya began its probe today. The SIT was constituted by the state government after allegations surfaced regarding irregularities in the handling of donations and valuables offered at the Ram Temple. Authorities have not yet made any findings public, and the probe is at a preliminary stage. India has cautioned that efforts to reform the United Nations Security Council could fail if the expansion is limited to only non-permanent category of membership. India's permanent representative to the UN Ambassador Harish Parvathaneni made these remarks while addressing the Intergovernmental Negotiations meeting on Security Council reforms. Mr. Parvathaneni said UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the five permanent members.
4: Reflecting expansion of the category of two-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
0: In women's hockey, India has stormed into the semi-finals of the FIH Hockey Nations Cup in Auckland, New Zealand. India defeated Japan 2-1 in their second Pool A match. India will next face Uruguay in their last Pool A match of the tournament on Thursday. In the FIFA World Cup 2026, there were four draws on a single day at the World Cup for the first time since 15th of June 1958, exactly 68 years ago. In the first fixture, debutant Cape Verde produced one of the biggest upsets, keeping world number two ranked Spain restricted to a goalless draw at Atlanta. In the second fixture, Belgium and Egypt drew 1-1 in their Group G opening match at Seattle Stadium. In the third fixture of the day, Uruguay played a 1-1 draw against Saudi Arabia in their opening clash at Miami. In the last fixture, Iran secured a hard-fought 2-2 draw against New Zealand in their opening match at SoFi Stadium in Los Angeles. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi to participate in G7 summit in Avignon, France this evening. Prime Minister Modi praises Varanasi exhibition in Bratislava, emphasizes role of art and culture in strengthening ties. Government bans messaging app Telegram till the 22nd of this month, ahead of any ETUG retest. Message editing feature to remain disabled till June the 30th. Supreme Court seeks responses from center and states on plea to use Aadhaar only as identity proof. India rejects proposal to expand only non-permanent UN Security Council seats, calls reform bordering on failure. And India storm into semi-finals of Women's FIH Nations Cup, defeating Japan 2-1 in Auckland, New Zealand. And with that, we end the midday news.
5: আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন কিষাণ কথা। কিষাণ কথায় আজ রয়েছেন উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নয়ন বৈদ্য।
6: কথা বলছি উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের রায়পাড়ার একজন কৃষক ভাইয়ের সাথে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি অনেক কৃষক ভাই বোন মাঠে ঘাটে কাজ করছেন। এর মধ্যে আমরা কয়েকজন চাষি ভাইয়ের সাথে এবং যারা কৃষক বোন রয়েছেন ওনাদের সাথেও আমরা কথা বলেছি। এর মধ্যে আমরা একজন কৃষক ভাই পেয়ে গেছি, যিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে যোজনা রয়েছে সেই যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন এবং উনি সেই সুবিধাও পাচ্ছেন। তো কথা বলবো আমাদের সেই কৃষক বন্ধুর সাথে। আপনার নাম?
7: নারায়ণ বৈদ্য।
6: নারায়ণ বৈদ্য, আচ্ছা, আপনি কত বছর ধরে চাষবাস করছেন?
7: চাষ করছি তো অনেক বছর,
6: কত বছর
7: ধরে? ধরেন প্রায় 40 বছর উপরে।
6: 40 বছর ধরে চাষবাস করছেন। আচ্ছা, বর্তমানে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ যে যোজনা, সেই যোজনার আপনি সুযোগ পাচ্ছেন?
7: দুই বছর পাচ্ছেন।
6: আচ্ছা, প্রথমে আপনি এই যোজনা সম্পর্কে কোথায় শুনেছেন?
7: যোজনা সম্পর্কে পঞ্চায়েতেই শুনেছি, আমাদের উত্তর সোনাইছড়ি পঞ্চায়েতেই শুনেছি। শোনার পরে বিএলডব্লিউর মারফতে কাগজপত্র জমা দিয়েছি, এরপরে জমা দিবার পরে এটা অল্টারনেট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বারে এটা অল্টারনেট ঢুকে 2000 টাকা করে ঢুকে যাচ্ছে প্রতি 3 মাস অন্তর বা 4 মাস অন্তর, এই আর কি।
6: আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম আপনি কার সাথে যোগাযোগ করেছেন? এই যে আপনি প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি এই যোজনা এটা পাওয়ার জন্য প্রথম কার সাথে যোগাযোগ করেছেন? বিএলডব্লিউ সাথে যোগাযোগ করেছেন। আচ্ছা, এই যে বিএলডব্লিউর সাথে যখন যোগাযোগ করেছেন তখন আপনাকে কী কী এই পদ্ধতি মানার জন্য অর্থাৎ আপনি কী কী লাগবে বলেছেন?
7: ওই তো আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, তারপরে জমিনের পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো
6: লাগবে বলেছেন। আচ্ছা, কি জমির কি কোনো নির্দিষ্ট সীমা আছে যে আপনার কতখানি থাকলে পারবেন?
7: সীমা নেই, 5 ঘন্টা থেকে 50 খানি।
6: তাহলে এই মুহূর্তে আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমাদের কৃষক ভাই যে কথাটা বলছেন যে পিএম কিষাণ এই যোজনার সুযোগ পেতে হলে আপনি প্রথমে উনি প্রথমে ভিএলডাব্লিউর সাথে যোগাযোগ করেছেন এবং ভিএলডাব্লিউর সাথে যোগাযোগ করার পর যে যে কাগজপত্রগুলো বলেছেন কাগজপত্রগুলো কী কী লাগবে যদি আরেকবার বলে দেন।
7: ও যে তো আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জমিনের পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট,
6: আচ্ছা
7: এইটাই হলো মেইন। নির্দিষ্ট সময় যখন মানে প্রধানমন্ত্রী টাকা অ্যাক্টিভ সবারই ঢুকেছে তখনই আমার অ্যাকাউন্ট থেকে ঢুকিয়ে গেছে।
6: আচ্ছা আচ্ছা
7: এই আর কি একসঙ্গে ঢুকেছে 9 কোটি না 9 লক্ষ জানি।
6: আচ্ছা আচ্ছা
7: আচ্ছা ওই সঙ্গে আমারটাও ঢুকছে।
6: আচ্ছা
7: এরপর পর তো স্টেপ বাই স্টেপ ঢুকতে আছে
6: প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছে।
7: হ্যাঁ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর পেয়ে যাচ্ছে
6: 2000 টাকা পেয়ে যাচ্ছে।
7: হ্যাঁ 2000 টাকা।
6: আচ্ছা এই টাকাটা বিশেষ করে আপনি কি কাজে লাগাচ্ছেন?
7: ও তো আমার কৃষি কাজে লাগাই।
6: কৃষি কাজে লাগাই।
7: কৃষি কাজে লাগে।
6: আচ্ছা আপনার কি মনে হয় এই যে প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি এই যে আপনারা এক্সট্রা বাড়তি টাকা পাচ্ছেন এই টাকাটা পেয়ে আপনাদের চাষবাসের কাজে কেমন উন্নতি হচ্ছে?
7: অনেক অনেক অনেক উন্নতি, এটা তো বিশাল খুশির ব্যাপার। এটা এমন কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোথাও কোনো সময় দিছে না, এখন নরেন্দ্র মোদী দিতে আছে। এটাতে আমাদের কৃষকের প্রচন্ড উপকার হইতেছে।
6: আচ্ছা
7: বা এখন আমি যদি কারো 2000 টাকা হাওড়াত লই তার সুদ দিতে হইব 5 টাকা 7 টাকা 10 টাকা।
6: আচ্ছা
7: কিন্তু 2 মাস অন্তর অন্তর যখন আমার 2000 টাকা দিতেছে এটা আমি
6: 3 মাস
7: অন্তর বা 2 মাস অন্তর কৃষিক্ষেত্রে এটা আমি উড়ে আনতে পারতেছি বা খরচ করতেছি।
6: আচ্ছা
7: এই আর কি।
6: আচ্ছা
7: এটা আমাদের কৃষকের জন্য বিশাল উপকার,
6: বিশাল উপকার,
7: বিশাল উপকার।
6: একদম একদম ঠিকই বলেছেন। আচ্ছা এ তাহলে আমাদের যারা কৃষক ভাই বোন রয়েছেন আপনার পার্শ্ববর্তী বা আমাদের যে এই যে কিষাণ বাণী অনুষ্ঠান শুনে যারা আপনার কথাগুলো শুনছেন এই মুহূর্তে শুনছেন ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
7: না আমি বলবো যারা এখনো করে নাই বা পামু বা পাচ্ছি বা অনেকে দুদুল্যমান বিভিন্ন ধাঁধায় থাকে যে হয়তো আমি দিলে নাও পাইতে পারি বা এই সেই, কিন্তু আমি মনে করি তো এটা দোয়া প্রত্যেকে উচিত, প্রত্যেকেই পাইবে, প্রত্যেকেরই দিতে আছে। কারণ আজ অব্দি যতজনেই কাগজপত্র জমা দিছে পাই নাই এমন কোনো লোক আমি পাচ্ছি না, সবাই পাচ্ছি।
6: আচ্ছা আচ্ছা
7: এই আর।
6: আচ্ছা আমরা অনেক সময় শুনি আমাদের যখন রেডিওতে যখন লাইভ ফোন ইন প্রোগ্রাম হয় ঠিক আছে, তো আমরা যখন এইসব প্রোগ্রাম নিয়ে যখন আমরা আলোচনা করি বিশেষ করে পিএম কিষাণ নিয়ে তখন অনেকে বলছেন যে ওনারা পাচ্ছেন না, সেই হিসাবে সেই সম্পর্কে আপনি কি বলবেন?
7: ওনারা পাচ্ছেন না নিশ্চয়ই ওনাদের কাগজপত্রে যে কোনো জায়গাতে গলত আছে, যেমন ধরেন হয়তো বাবুর নামে জায়গা রয়েছে, দাদুর নামে জায়গা রয়েছে, ওয়ারিস সূত্রে এগুলি বন্টন হয়েছে না, বন্টন যতক্ষণ হইতো না নামজারি হইতো না ততক্ষণ পর্যন্ত আমার নামে আর জায়গা হতো না, তা আমার দাদুর জায়গা দিয়ে যায় আমি ভাবি এমন কত সিকিউরিটি নেই, এই ওই কারণে হয়তো তাদেরটা পাইতেছে না।
6: একদম ঠিক কথা বলেছেন হয়তো। হ্যাঁ তাহলে আমাদের সকল আমাদের কৃষক ভাই বোনদের এই কথাটা মনে রাখতে হবে যে যার নামে এই যে পিএম কিষাণ যে সম্মান নিধি পাবেন ওনার নামে জায়গা থাকবে,
7: জায়গা থাকতে হবে,
6: জমি থাকতে,
7: হ্যাঁ জমি থাকতে হবে, ওনার নামে জমি থাকতে হবে, 5 ঘন্টা থাকার 5 কানি থাকার 50 কানি থাক ওনার নামে থাকতে হবে, ওনার কাগজপত্রে ওনার সবকিছু জমা দিলেই উনি অবশ্যই এটা পাবেন, এটাতে ভুল নাই।
6: আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এছাড়া এই যে বর্তমানে যে ধরুন আমরা এখন যে চাষবাস পদ্ধতি ঠিক আছে বা আপনি বলছেন আপনি 40 বছর আগে থেকে চাষবাস করছেন, এই যে আগের চাষবাস পদ্ধতি এবং বর্তমান যে চাষবাস পদ্ধতি এর মধ্যে কি আপনি কোনো কোনো ব্যতিক্রম বা
7: অনেক ব্যতিক্রম
6: পার্থক্য মনে হয়?
7: অনেক ব্যতিক্রম, অনেক পার্থক্য।
6: যেমন দু একটি পার্থক্য,
7: যেমন পার্থক্য, যেমন ধরেন আমরা আগেকার দিনে বিভিন্ন রকমের ধান করতাম 30-35 মানে কাটা বা আমরা কাটা হিসাব করি পাইতাম, এখন ধরেন 80 থেকে 90-100 কাটা ধানও কানিতে কাটা যায়। কারণ গভর্নমেন্ট বিভিন্ন রকমের রিসার্চ করে বিভিন্ন রকমের উন্নত মানের বীজ
6: একদম
7: কৃষককে দিতে আছে,
6: একদম
7: সার দিতে আছে, এছাড়া এর মাধ্যমে বিভিন্ন পদ্ধতি দেখাইতেছে, ওই হিসাবে কৃষক আগাইতেছে, কৃষক ডেভেলপমেন্ট হতে আছে,
6: একদম
7: দেশ ডেভেলপমেন্ট হতে আছে, ফসলও ভালো হইতে আছে,
6: একদম এইটাই। এছাড়া যে আমাদের এখানে ধান বিক্রি সম্পর্কে কিছু বলবেন, ধান যে বিক্রি হচ্ছে কি হচ্ছে না বা কেমন?
7: ধান ধানটা এখন গভর্নমেন্ট কিনতে আছে।
6: আচ্ছা
7: ধান এখন গভর্নমেন্ট কিনতে আছে, ধান এখন গভর্নমেন্ট যেহেতু কিনতে আছে ধানের বাজার ভালো আছে।
6: আচ্ছা আচ্ছা, এতদিন তো অনেক কৃষক ভাই বোন বিশেষ করে আপনারা বলতেন যে ধান চাষ করে লাভ হচ্ছে না, ধান চাষ ধান বিক্রি হয় না,
7: ধান এখন গভর্নমেন্ট কিনতেছে 18-19 টাকার মতো।
6: আচ্ছা
7: পার কিলো। আর এমনি যখন যতদিন গভর্নমেন্ট কিনে নেয় ততদিন আসলে ধরেন আপনার 9-10-12 টাকা, তাহলে ওই কোনানে আপনার 6-7-8 টাকা ব্যবধান।
6: আচ্ছা
7: তাহলে কৃষক এখানে মার খাইব।
6: আচ্ছা
7: তো এখন গভর্নমেন্ট যেহেতু ধানটা কিনতেছে এখানে কৃষক অনেক লাভবান, অনেক বেনিফিট। এর জন্য মধ্যযুগের দিক অনেক জমি খালি আছিল, চাষ করতো না, কারণ দেখলো যে ধান চাষ করে লাভ নাই,
8: একদম একদম,
7: কারণ বাজার নাই, বদলার পুষে আই না, সারের পুষে আই না, ওষুধের পুষে আই না। এখন গভর্নমেন্ট যখন ধান কিনতে আসে, মোটামুটি কৃষক ভালোভাবে আরামসে চাষ করতে আসে।
8: আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া যে কথাটা আপনি বলছেন যে শ্রী পদ্ধতি বা এসআরআই পদ্ধতি, ঠিক আছে, এসআরআই পদ্ধতি থেকে আপনি চাষ করেন, চাষ করেন কিভাবে করেন, পদ্ধতিটা সম্পর্কে যদি একটু বলেন।
7: পদ্ধতিটা বলতে হলে প্রথমে ধরুন আমরা জ্বালা বিছনা রেডি করলাম, তারপরে যেখানে লাগামো এটা রেডি করলাম একসঙ্গে, ওই 8-12 দিনের মধ্যে জ্বালা বয়স, এরপরে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি মাঝখানে লোল দিয়া এদিকে এদিকে ইয়ে করে ভিজাও না, জল বেশিও না কমও না, ওই প্রসেসে চাষ। তারপরে মাঝে মাঝে একটা আশ্রাণী দন লাগে, দুইটা আশ্রাণী দন লাগে, একটু পরিশ্রম আছে,
8: আচ্ছা,
7: কিন্তু ফসল ভালো।
8: আচ্ছা, কয়টা করে চারা দেন? একটার মধ্যে একটা
7: গুচ্ছ করে, একটা একটা জ্বালা,
8: একটা করে,
7: একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 8-12 দিনের মধ্যে লাগাইলে এটা একটা বা একটা একটাই জ্বালা,
8: একটা করে দেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে প্রথম প্রথম যখন একটা করে নতুন যখন নতুন চাষ শুরু করেছেন, তখন একটা করে দিলে আপনার কি মনে হয় জমিটা খালি থেকে যাচ্ছে?
7: খালি খালি দেখায় জানা, কিন্তু এরপরে এক সপ্তাহ পরে দেখা গেল যে এটার প্রত্যেক গোড়ার থেকে মানে
8: আমরা দেখছি, আমরা যখন কৃষি দপ্তরের সাথে, আমরা কৃষি দপ্তরের যখন বিভিন্ন আধিকারিক আমাদের কিষাণ বাহিনী অনুষ্ঠানে আসেন, ওনারা বলছেন এছাড়া চাষবাসের ক্ষেত্রে যে আপনি যে বলছেন যে আগের থেকে এখন বর্তমানে যে বিশেষ করে পরিবর্তন, আর কি কি পরিবর্তন মনে হচ্ছে?
7: ওষুধের ক্ষেত্রে কি পরিবর্তন? ওষুধের ক্ষেত্রে যেমন ধরেন এসআরআই সিস্টেম হলো, গভর্নমেন্ট সার দিতেছে ফ্রিতে, টাকা দিতেছে অ্যাকাউন্টে, তারপরে যাইয়া হলো সেভাবে কৃষক চাষ করতে আছে, যারা এসআরআই পদ্ধতিতে চাষ করছে এটা পুরাটা গভর্নমেন্ট খরচ,
8: একদম
7: পুরাটা।
8: আচ্ছা আচ্ছা,
7: আর সার ওষুধ দিতেছে, এই অ্যাকাউন্টে টাকা দিতেছে, পুরাটা খরচ গভর্নমেন্ট দিতেছে, সেই হিসাবে কৃষক চাষ করতে আছে, চাষ কৃষক অনেক উন্নত বা অনেক লাভবান।
8: এছাড়া যে আমরা বর্তমানে শুনি যে বিশেষ করে প্রধানমন্ত্রী যে সকল কৃষকের জন্য যেসব স্কিমগুলো বানিয়েছে, বিশেষ করে আরো অনেকগুলো স্কিম রয়েছে, যেমন শস্য বিমা, ঠিক আছে, ফসল বিমা, যেটা ফসল বিমা যোজনা, ওই ধরনের যোজনা কি সুযোগ আপনাদের এই অঞ্চলের মধ্যে কেউ পাচ্ছে?
7: আমরা এই অঞ্চলের মধ্যে কিছু কিছু পাচ্ছি, ফসল বিমা যেটা তো আমার বিনা পয়সায় কিন্তু যোজনা।
8: আচ্ছা,
7: প্রধানমন্ত্রী এটা মানে গভর্নমেন্ট দিছে, সেখান থেকে আমি হাসি এটা।
8: আচ্ছা, না এটা
7: যে গত অগ্রহায়ণ মাসে যে বৃষ্টি হলো, প্রচন্ড বৃষ্টি হয়েছে, ধান নষ্ট হলো,
8: আচ্ছা আচ্ছা,
7: এখানে আমি ফাঁসি।
8: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। তাহলে আপনি যে কথাটা বলছেন যে বর্তমানে যে আগের তুলনায় বর্তমানে যে বিশেষ করে চাষবাসের ক্ষেত্রে যে যে পরিবর্তনগুলো আসছে, যেমন আপনি যে কথাটা বলছেন প্রথমত শ্রী পদ্ধতি বা এসআরআই পদ্ধতি, আগে কিন্তু সে এসআরআই পদ্ধতি ছিল না, আপনারা সাধারণ পদ্ধতিতে চাষ করতেন, হ্যাঁ সাধারণ পদ্ধতিতে চাষ করছেন, হ্যাঁ, আর আর বর্তমানে আমরা আপনারা এসআরআই পদ্ধতিতে চাষ করছেন, তাহলে এই যে দুই রকমের চাষের মধ্যে আপনারা ফারাক অনুভব করছেন এবং আগের তুলনায় বর্তমানে আপনারা লাভ বেশি পাচ্ছেন,
7: লাভ বেশি,
8: ঠিক আছে। তাহলে সর্বোপরি বলবো যে পিএম কিষাণ যে যোজনা রয়েছে, সেই যোজনার যারা কৃষক ভাই বোন রয়েছেন তারা সবাই যেন আপনি যেভাবে যোগাযোগ করছেন সবার জন্য বিএলডিআরপির সাথে যোগাযোগ করেন এবং সঠিক কাগজপত্র যেন সবাই জমা দেন, তাহলে আপনারা যারা কৃষক ভাই বোন রয়েছেন সবাই এই এই যোজনার সুযোগ পাবেন, ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
7: ঠিক আছে, ঠিক আছে। Thank you.
5: শুনলেন কিষাণ কথা, কিষাণ কথায় আজ ছিলেন উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নয়ন বৈদ্য। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় আজ থাকছেন কোহিলীপাল দাশগুপ্ত।

0: নমস্কার, আমি কুহেলিপাল দাশগুপ্ত। আমি পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা। আমার জীবনে 30 বছর অধ্যাপনার মধ্যে আমাদের চারদিকে নানা সমস্যার সম্মুখীন হয়েছি আমি বহুবার। আমার সাধ্যের মধ্যে যা আছে তা দিয়ে আমি সাহায্য করেছি, যেমন গরিব ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র দান করা, অনাথালয়ে খাদ্য দ্রব্যাদি দান করা, বৃদ্ধাশ্রমে আর্থিক সহায়তা করা, ছাত্রছাত্রীদের নানা বিষয়ে সাহায্য করা, যার যার যা কিছু অভাব রয়েছে সে অভাব পূরণের জন্য অনেক চেষ্টা আমি করেছি। বিশেষ করে রোজগারের ব্যক্তিগত প্রচেষ্টার পথও আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার সবচেয়ে আনন্দের বিষয় আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন মহাবিদ্যালয়ে ও বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার পদে কর্মরত, বিভিন্ন কাজে কর্মরত ছেলেমেয়েরা পথে হঠাৎ দেখা হলে আমাকে প্রণাম করতে ভুলে না। আমি হয়তো অনেক ছাত্রছাত্রীকে ভুলে গেছি, ওরাই আমায় মনে করিয়ে দেয় কোন বছর পাশ করেছে, ওদের সাথে আমি কেমন ব্যবহার করেছি, তাদের কি কি সাহায্য করেছি। তখন হয়তো ওদের মনে পড়ে, আমি ভীষণ আনন্দিত হই। আসলে আমি সত্যের পূজারি, একজন নারী। জীবনে নানা ঘাত প্রতিঘাত এসেও আমি আজও সত্যের পথে আছি। সমাজে ছেলে মেয়ে সবাইকে সত্যের দিশারি হতে বলি। সত্যমেব জয়তে, এটাই আমাদের জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধারণা। আমি নারীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সবাই সৎকর্ম করো, সৎভাবে চলো, আমাদের আমিত্বকে কেউ কখনো হারাবে না। যদি আমিত্বকে হারিয়ে ফেলো, তাহলে তোমাদের অস্তিত্বকেই তোমরা হারিয়ে ফেলবে। নারী যেমন হয় মহীয়ান বলিয়ান, নারী কর্মযোগ্য হয় দর্পিয়ান। সৎকাজে সৎকর্মে কখনো পিছু পা না হয় যেন, লোভ হিংসা হীনমন্যতা বোধকে দূরে ফেলে এগিয়ে চলো, নিজ কর্ম নিজে খুঁজে চলো, তোমার মাঝেই রয়েছে নানা দিশারির পথ। ভবিষ্যতের সৎ পথে সৎকর্মে তোমাদের উদ্দেশ্যে সৎকর্ম তোমাদের উদ্দেশ্যে ডাকছে যেন। নমস্কার।
1: আমার কথায় আজ ছিলেন কোহিলিপাল দাশগুপ্ত, আকাশবাণী মিলনিয়া। এবারে শুনবেন অনুরূপা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: বন্ধুরা, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে স্বাগত জানাই। আমাদের জন্য নির্ধারিত প্রতিদিন দুপুরবেলা 2:30 সম্পূর্ণ আমাদের জন্য নির্ধারিত সময়। এই সময়টাতে আমি নারী অনুষ্ঠান প্রচারিত হয়, আপনারা সেটা এর মধ্যে সবাই জেনে গেছেন। আর এক এক দিন এক এক রকম অনুষ্ঠান। আজ আপনাদের জন্য রয়েছে অন্যরূপা। অন্যরূপা বললেই আমরা সবাই অনুমান করতে পারি, বুঝতে পারি যে আমাদের অনুষ্ঠানে একটু ব্যতিক্রম ধর্মী মহিলাদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। যেমন আজকেও একজন গুণীজন বলা যায়, যার নাম সংঘমিত্রা নিয়োগী, যিনি শিক্ষিকা, পাশাপাশি লেখালেখিতে রয়েছে দারুণ শখ এবং দক্ষতা। সংঘমিত্রা
1: নমস্কার,
0: আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: আমি তো বন্ধুদের বলে দিলাম একজন গুণী মানুষ আমাদের সঙ্গে আজ আছেন। তো তুমি প্রথম কি দিয়ে শুরু করবে? আমি যেটা বলতে চাইব যে লেখালেখি জগৎটা সম্বন্ধে যদি বলো, আর শিক্ষিকা তো তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা?
1: ঠিক আছে, আমি একটু শুরু থেকেই বলি। তো আমার বিষয় হচ্ছে সংস্কৃত নিয়ে পড়াশোনা।
0: বাবা,
1: তো সংস্কৃত যেহেতু, হ্যাঁ, সংস্কৃত বিষয় নিয়ে যেহেতু পড়াশোনা, তা আমাদের একদম কালিদাস হতে শুরু করে ভারবি,
0: সেই অনেক জ্ঞান,
1: হ্যাঁ, একদম তাদেরকে নিয়েই তো আমাদের সব পড়াশোনা হয়েছে। তার জন্য আমরা সবসময় ওই দিকে একটু ঝুঁকে যাই, মানে লিটারেচারে যারা আছি। তারপর থেকে ওই সময়টা থেকেই, ঠিক আমি যখন স্কুল লাইফে, যখন স্কুল লাইফ ক্লাস টেনে পড়ি, তখন থেকেই লেখালেখি করি। তারপর সংস্কৃত বিষয়ের প্রতি আমার খুব আগ্রহ হয়েছিল, ওটা নিয়ে পড়াশোনা করেছি। এবং সবার,
0: মানে
1: আমার স্কুলের,
0: কে তোমাকে?
1: আমার মা দেখতেন।
0: মা দেখতেন?
1: মা দেখতেন, মাই লেখালেখি সবসময় দেখতেন। যখন লিখে দেখাতাম, মা ওই ভাব সম্প্রসারণ করতাম নিজে। তখন তো আমাদের সময়ে ছিল ভাব সম্প্রসারণ, আসতো আমাদের পরীক্ষায়
0: একটা ছোট্ট লাইন দেওয়া হতো, এটা তোমাকে বলতে হবে যে এটার ভেতর কি আছে, কথাটার মানে কি।
1: হ্যাঁ, এরকম যখন লিখতে দিত মা, যখন দিতেন তখন আমি করে দেখাতাম মাকে। তারপরে আস্তে ধীরে এগুলো লিখতে লিখতে কবিতা লেখা শুরু করেছি।
0: আচ্ছা,
1: লুকিয়ে লুকিয়ে কবিতা লেখা, মাকে দেখানো, কখনো দেখানো, কখনো দেখাতাম না। তারপরে তো শরৎচন্দ্র হতে ওই বইগুলো, উপন্যাসগুলো পড়া, এই লেখালেখি শুরু হয়েছে তখন থেকে। এবং সংস্কৃত সাহিত্য নিয়ে যখন পড়ি, এই বিভিন্ন অভিজ্ঞান শকুন্তলম, ভারবে, কিরাতার্জুনিয়ম, ভীষণ কঠিন, কিন্তু এই কিরাতার্জুনিয়মের মধ্যেই তো আছে অর্থগৌরব বিশ্লেষণ,
0: অনেক কিছু।
1: তো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে করতে এখন আমার এই শখ শুধু লেখালেখি। আসলে একদিন না লিখলে মনে হয়, যেমন
0: প্রতিদিন লেখো?
1: হ্যাঁ, প্রতিদিন লিখি।
0: বাহ, খুব ভালো কথা। অনেকে কিন্তু কি বলে জানো তো, যে হয়ে ওঠে না, প্রতিদিন লেখাটা হয়ে ওঠে না। তুমি যেরকম সাবলীলভাবে বললে যে আমি প্রতিদিন লিখি, এটা শুনে খুব ভালো লাগে।
1: একদম চেষ্টা করি দুটো লাইন হলেও লিখতে, বা দুটো লাইন হলেও পড়তে, নয় মনে হয় যেন আজকে আমার দিনের কোনো একটা
0: কাজ অসম্পূর্ণ,
1: আনন্দ, হ্যাঁ, কোনো একটা আনন্দ নিজেকে দেওয়া, যে সেটা মনে হয়
0: হলো না,
1: হলো না। আর লেখালেখিটা সম্পূর্ণই নিজের আনন্দের থেকেই আমি করি।
0: সেটাই,
1: আমার কোনো বই এখনো একটা বেরিয়েছিল, বই করেছিলাম নির্বিকার বৃক্ষ।
0: আচ্ছা,
1: এরপর আর বই মানে আমার প্রকাশ হয়নি, কিন্তু প্রত্যেকটা ম্যাগাজিনে আমার প্রতি মাসে 4-5টা ম্যাগাজিনে, এবার পুজোতেও 6টা ম্যাগাজিনে লিখেছি, এবং কালী পুজোতে একটা ম্যাগাজিন, আর রাসলীলার লাস্ট যখন আমরা একটা লেখা বেরিয়েছে কালজয়ী বীরাঙ্গনা, এটা নিয়ে
0: শুনবো কিন্তু একটু।
1: হ্যাঁ,
0: তুমি যেটা বলছো নাম শুনেই মানে শুনতে,
1: কালজয়ী বীরাঙ্গনা, আসলে মেঘনাদবোধ আমি কাব্যটা পড়েছি, যেহেতু সংস্কৃত আমার সাহিত্য
0: বিষয় ছিল,
1: এটার পাশাপাশি বাংলার প্রতিও বিষয় ছিল, কারণ বাংলাটাও আমার কলেজে ছিল।
0: তাই,
1: কারণ দুটো লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি,
0: লিটারেচার এত জ্ঞান পেয়েছো
1: না? আসলে কি, আমাদের, আমার মা, আমার বাবা এবং বড়দের আশীর্বাদ ছাড়া অতটুকু এগিয়ে আসা, আমার শিক্ষকরা আমাকে, বা প্রফেসররা আমাকে খুব ইন্সপায়ার্ড করতেন?
0: আমি ইংরেজিটা করেছি, আমিও সাহিত্যটা, মানে তুমি যেটা বাংলা বলছো আমার সেটা ইংরেজি ছিল,
1: একদম শেক্সপিয়ার হতে একদম, তো এই কাছাকাছি আছি আমরা লিটারেচার,
0: সবই এক,
1: ফোনেটিক্স এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি, যেগুলো মানে শব্দ অক্ষর বর্ণ এইসবই তো আমাদের বিষয়। তো আমি কালজয়ী বীরাঙ্গনা যে লেখাটা আমি একটু পড়ে শোনাই। কালজয়ী বীরাঙ্গনা, বাংলা সাহিত্যের মাইকেল মধুসূদন দত্তের যে শ্রেষ্ঠ পত্রকাব্য, সেই মেঘনাদবধ কাব্যের পরে অভিধের অবলম্বনে মধুসূদন কাব্য রচনা করেছিলেন এবং তিনি নারী চরিত্রের চিঠির মাধ্যমে প্রেম যন্ত্রণা অভিমান ব্যক্ত করেছিলেন। তেমনি মধুসূদন ভারতীয় পুরাণ ও কাব্যের নারীদের মুখে সেই মানবিক স্বর প্রদান করেছেন। সেটা কিভাবে আমরা দেখছি, মধুসূদনের কলমে রামায়ণ মহাভারত ও কালিদাসের কাব্যের নারীরা আর নিছক পৌরাণিক চরিত্র নন, তারা চিন্তা চেতনায় জীবন্ত মানুষ। তার পরিকল্পনা ছিল 21টি পত্র রচনা নিয়ে, যদিও তিনি শেষ পর্যন্ত লিখেছিলেন 11টি পত্র রচনা। তার মধ্যে পতির প্রতি প্রিয়ার যে পদ, যেমন শান্তনুর প্রতি গঙ্গা, দুষ্যন্তের প্রতি শকুন্তলা, দুর্যোধনের প্রতি ভানুমতি, প্রিয়ার প্রতি প্রিয়তমার পদ, লক্ষণের প্রতি যে সুর্পনখা এবং পুররোবার প্রতি উর্বশী, এগুলো নিয়ে একটা একটা একটা পত্র ছিল। প্রতিটি পত্রে নারীর অন্তর্জগতের এক অনন্য সংলাপ ফুটে উঠেছে। প্রেম বিরহের আকুলতা, আত্মমর্যাদার প্রতিবাদ, আশা নিরাশার দোলাচল, ত্যাগের দীপ্ত ও মানবিক ব্যথার গভীরতা। আসলে মধুসূদনের কলমে নারীরা আর গৃহবন্দিনী বা পুরুষ নির্ভর নয়, তাঁরা নিজেদের আবেগ, যুক্তি ও আত্মচেতনা নিয়ে স্বতন্ত্র সত্তা। এমনকি রাক্ষসী সুর্পনখাকেও তিনি মানবীয় রূপ দিয়েছেন, যিনি প্রেমে প্রত্যাঘাত হলেও অপমানের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন। এই মানবিক দৃষ্টিভঙ্গি মধুসূদনের রেনেসাঁস চেতনার প্রমাণ। বীরাঙ্গনা নামটি পাঠকের মনে বীরত্বের প্রত্যাশা জাগায়। যদিও তারা যুদ্ধের ময়দানে বীর্ণন, তবুও তাদের প্রেমে, ত্যাগে ও আত্মমর্যাদায় বিরাট বীরত্ব বিদ্যমান। ভানুমতি, দুশলা প্রমুখ চরিত্রে সামাজিক নিয়ম অমান্য করার সাহস আছে। আবার শকুন্তলা, রুক্মিণী ইত্যাদির প্রেমে আছে নিঃস্বত আত্মসমর্পণ। যে যুগে নারী ছিল পরাধীন, সমাজ ও শাস্ত্রের শৃঙ্খল আবদ্ধ, সে যুগেই মাইকেল মধুসূদন দত্ত সাহস করে ঘোষণা করেছিলেন, নারীও চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারেন, ভালোবাসতে পারেন, প্রতিবাদ করতে পারেন। আজকের আধুনিক নারী শিক্ষিত, কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও সমাজ সচেতন, তারই উত্তরসূরি। সেই মাইকেল মধুসূদন দত্তের যে চিঠিপত্র, সেখান থেকেই আমাদের এই উৎসাহ বা আমাদের যে অনুপ্রেরণা। বীরাঙ্গনা কাব্যের নারী চেতনা আজও জীবন্ত এবং একটি চিরকালীন মানবিক আন্দোলন, যেখানে নারীর অন্তর্জগৎ প্রথমবার স্বাধীনতার ভাষা খুঁজেছিল। মধুসূদনের বীরাঙ্গনা তাই কেবল কাব্য নয়, এটি বাংলার রেনেসাঁসের রানী মুক্তির, নারী মুক্তির ম্যানিফেস্টো, যার প্রতিধ্বনি আজও আধুনিক নারীর কণ্ঠে শোনা যায়। আজকের নারী যে শিক্ষা, কর্ম, রাজনীতি ও সমাজে নিজের জায়গা করে নিয়েছে, তার বীজ নিহিত ছিল বীরাঙ্গনা কাব্যের সেই আত্মসম্মানী নারীদের মধ্যে। বর্তমান নারী অগ্রগতি তারই প্রমাণ। ধন্যবাদ,
0: দারুণ লিখেছো, খুব ভালো লাগলো শুনে। মনে হচ্ছিল তোমার লেখাটা যখন পড়ছিলে, তোমার মধ্যে একটা অন্যরকম, আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম যে তোমার লেখায় বা তোমার চোখে মুখে যে এই কাব্যগুলো সম্পর্কে যখন বলছিলে, তুমি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলে। আসলে আমরা নারীরা একটু আবেগ প্রবণ, তাই না? আমরা যেরকম ভালোবাসতে জানি সেরকম প্রতিবাদ করতে জানি,
1: করতে পারি,
0: তাই তো? এবং এই জিনিসটাই হয়তো পুরুষদের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা একদিকে ভীষণ নরম, আরেকদিকে আমরা যখন রেগে যাই আমরা কিন্তু ভয়ঙ্করই হয়ে,
1: ভীষণ পরাক্রমশালী হয়ে যাই আমরা তখন।
0: সেটাই,
1: যে কোনো প্রতিবাদ আমরা তখন লড়তে পারি। আর কি, আসলে যে এই কিছুদিন আগে শারদোৎসব গেল, এই যে দুর্গা মায়ের যে রূপ, বিভিন্ন রূপ,
0: সেটাই তো,
1: সেগুলো কিন্তু আমাদের নারীদের মধ্যে আছে বলেই আমরা মা হতে পেরেছি। আমরা মা একজন, এবং আমি মনে করি শক্তি সত্তাটা সেখান থেকেই আমাদের উদ্ভূত হয়েছে।
0: সেটাই, মা খুব, মা যারা শক্তি স্বরূপিনী, তো মায়েদেরই বলা
1: বলা হয়
0: বলো, আমরা যারা মা, তারা কি বলবো, তুমি সব ক্ষেত্রে, শুধু লেখালেখিতে নয়, তুমি বাস্তব জীবনে চারপাশে তাকিয়ে দেখো, মায়েদের একটা
1: একদম
0: অন্য একটা ভূমিকা, অন্য একটা জীবন।
1: এবং মায়েরাই তো পারে যে সংসার সামলে, ওয়ার্কিং মাদার্স যদি থাকেন, তিনি তার স্কুল বা কর্মক্ষেত্র সামলিয়ে তারপরে ছেলে মেয়েদের বড় করে নেওয়া বা তাদের জন্য চিন্তা ভাবনা করা এবং সমাজের জন্য ভাবনা থাকা। আমি কিন্তু আমার লাইফে অনেক কিছুই মানে ছোট ছোট করে করি, যেমন বছরে দুবার রক্তদান করার চেষ্টা করি।
0: আচ্ছা,
1: সোসাইটির ধরুন যে কাজগুলো ছোট ছোট, কাউর পাশে গিয়ে দাঁড়ানো, এই যে বন্যার সময়ে যে কখনো ছেলে মেয়েদের, আমার ছেলে মানে যারা স্টুডেন্ট, যারা আমার ছাত্রছাত্রী, এরকম অনেক ফ্যামিলি আছে অর্থনৈতিক কারণে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তখন বই দিয়ে তাদেরকে সহায়তা করা,
0: সেটা আমরা সবাই করেছি অল্প
1: বিস্তর।
0: এবং তুমি ভাবতে পারবে না, ওই সময়টাতে বাচ্চাদের মধ্যে আমি একটা ভীষণ রকম পরিবর্তন দেখেছি। যেমন আমার ছোট্ট মেয়েটা আমাকে একদিন বলছিল যে, মা ওরা তো অনেক দিন হয় মানে চিপস খেতে পাচ্ছে না, যার যেটা ভালো লাগা, চকলেট চিপস। তুমি ভাবতে পারবে না, সে যে বলছিল এত গদ গদ,
1: হ্যাঁ সেই
0: আমার ঘরে সে আমাকে বলেছে।
1: হ্যাঁ, অনুরূপ ভাবে আমার ছেলেও তখন বলেছিল যে ওদের তো এখন মা পড়ার বই নেই,
0: বই নেই,
1: খাতা নেই, সব ভিজে গেছে।
0: তো ভাবতে পারবে না, ওই সময়টাতে ওর কথায় আমি এতটা প্রভাবিত হয়েছি। আমরা তো যার যেরকম সামর্থ্য, জামা কাপড় বলো, টাকা পয়সা বলো, সে এক আমাকে এরকম বলেছে যে তুমি বলে দিও এটা ওদের চিপসের জন্য।
1: আর আমি ওই ওইটা ধরে, এবং আমার স্কুলে যখন দেখি ছেলে মেয়েদের কখনো কখনো তাদের চলতে অসুবিধা হয়, এরকম তাদেরকে সহায়তা করার জন্য, বা আমার বাড়িতেও যদি কোনো পরিচারিকা আসেন, তাকে বলে দিই যে তোমার যদি কোনো বইপত্র অসুবিধা হয় আমাকে বলবে। এবং আগামীতে আমার একটা পরিকল্পনা আছে, একটা এনজিও খুলব, নিজেই সেটা এনজিওটা মানে পরিচালনা করব,
0: সেটার কর্ণধার হয়ে তুমি
1: আমি থাকবো। হ্যাঁ, আরো 10 জন টিচার আছেন আমার সাথে, ওনারাও উদ্যোগ নিয়েছেন আমার সাথে কাজটা করবে।
0: উদয়পুরে?
1: উদয়পুরে, আমার গ্রামে। আমি কিন্তু গ্রামের মেয়ে।
0: কোথায় তোমার?
1: আমার বাড়ি উদয়পুর খিলপাড়াতে, বাড়ি
0: খিলপাড়াতে,
1: সেখান থেকেই বড় হয়েছি। এবং আমাদের যে পরিবেশ, সেখান থেকে খুব লড়াই করে পড়াশোনা করে বেরিয়েছি, কারণ আমাদের ওই সাইডে শিক্ষার যে, কারণ আর্থিক অবস্থা যেখানে খারাপ থাকে সেখানে শিক্ষাও একটু
0: কিছুটা থমকে
1: অসচ্ছল, হ্যাঁ থাকে
0: কিছুটা থমকে,
1: তো সেখান থেকে আমরা বেরিয়েছি ওই রকম পরিবেশ থেকে। আর সবচেয়ে বড় কথা, নিজের সাবজেক্টটা যে সংস্কৃত, সেটা নিয়ে খুব মানে ভালো লাগে যে এটা নিয়ে পড়েছি, কোনো দুঃখ নেই। এবং
0: দুঃখ থাকবে,
1: অনেকে বলে যে লিটারেচার নিয়ে পড়া
0: গভীরতা, আমার খুব ভালো লাগে।
1: হ্যাঁ,
0: আমি জানি না কেন, আমার একজন মামা আছেন, তিনি দেশে নেই, বিদেশেই থাকেন, তুমি ভাবতে পারবে না একজন ইঞ্জিনিয়ার হয়ে কিরকম ভালো লেখালেখি করেন।
1: হ্যাঁ,
0: আমার মেয়ে প্রায় বলেন ওনাকে, কিন্তু তুমি কিভাবে লেখো, কিভাবে সম্ভব?
1: ঠিক,
0: যারা তখন মামা, আমি জিজ্ঞেস করেছিলাম মামাকে যে তুমি কি করে লেখো এতটা ভালো লেখা, তখন মামা বলেছেন, দেখ পড়েছি একটা বিভাগে, কিন্তু ছোটবেলা থেকে আমার মানে লিটারেচার, সাহিত্যে, সাহিত্যে আমার মন প্রাণ সব ছিল, সেই জন্যই লিখতে পারি এখনো।
1: ঠিক, আমি দেখি যে ডাক্তাররাও লিখেন আমার সাথে,
0: ভীষণ ভালো
1: লেখালেখির মানে সৌজন্যতা, এখন অনেকের মানে সাথে পরিচয়, শুধু ত্রিপুরাতে নয়, কলকাতা রোটারি সদনেও আমি একটা প্রোগ্রাম করে এসেছিলাম, সেখান থেকে শুরু করে এখন ধর্মনগর, ত্রিপুরা এইসব সাইড নিয়ে তো আছি, পাশাপাশি কলকাতা, বাংলাদেশ এবং তার বাইরে বিদেশে যারা থাকেন তাদের সাথেও আছে।
0: এবং সাহিত্যের যে জগৎ সেটা কিন্তু একটু আলাদা।
1: হ্যাঁ, সেটাই,
0: তাদের চিন্তা ভাবনা।
1: একবার টরেন্টো থেকে বসেছিলাম,
0: আমার মামা টরেন্টোতেই থাকে।
1: আচ্ছা, টরেন্টোর একটা লাইভে বসেছিলাম, ওনারা টরেন্টোর লেখালেখি করেন, যে ওরা 4-5 জন মহিলা ছিলেন, আর আমি শুধু বাঙালি হিসেবে, আমি
0: টরেন্টোতে
1: না, ওই লাইভ প্রোগ্রামে,
0: লাইভ প্রোগ্রামে
1: ছিলাম, এবং তারা তাদের মতো করেই কবিতা পড়েছে, আমি আমার মতো করেই পাঠ করেছি, আমার বাংলা কবিতা পাঠ শুনেছেন, অর্থ মানে আরেকজন ছিলেন ট্রান্সলেট করার জন্য, উনি বাংলাদেশ থেকে ট্রান্সলেট করেছেন বসে বসে। তো এটাই মজার বিষয় যে
0: কত বড় পাওনা বলো।
1: হ্যাঁ, সেটাই পাওনা। আর ভালো লাগে লেখালেখিটা সত্যি। এবং ছেলে মেয়েদেরকে ইদানিং একটা কাজ করছি, সেটা হচ্ছে ক্লাস সিক্স এর
0: জন্য।
1: হ্যাঁ,
0: ছোটদের
1: জন্য ক্লাস সিক্স এ ক্লাস পাই, বাংলা ক্লাস। তো ওখানে ছেলে মেয়েদেরকে প্রতিদিন একটা কবিতা বা গল্প যাই লিখতে বলি, লিখে ক্লাসের শেষে। এবং ওইটা নিয়ে আমি একটা দেওয়াল পত্রিকা বের করব এর মধ্যে।
0: ওরা তোমাকে লিখে আবার পাঠায়?
1: হ্যাঁ,
0: দেখায়, গাইড
1: করি। হ্যাঁ,
0: দারুণ,
1: প্রুফ রিডিং করি। তো এর মধ্যেই আমি এটা বের করব। তাদের P2 পরীক্ষা আছে, পিরিয়ডিক টুর পরীক্ষার পরে আমি প্রিন্সিপাল ম্যাডাম থেকে, আমাদের তো ইংলিশ মিডিয়াম স্কুল তাই বাংলার প্রতি একটু ঝোঁক দেই বেশি।
0: আচ্ছা,
1: তো তাদেরকে অনুপ্রাণিত করেছি, ওরা
0: ভীষণও পাচ্ছ,
1: ভীষণ আপ্লুত, ভীষণ এবং আগ্রহ কবে কবে হবে এটা। তো আমি খুব আনুষ্ঠানিকভাবে করব। ম্যাডাম থেকে, প্রিন্সিপাল ম্যাডাম বলেছেন তুমি যেভাবে করতে চাও সেভাবেই করো। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন আরেকটা,
0: আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, দু একটা কবিতা তো শোনা যেত, গল্পটা শুনলাম, প্রথমে গল্প শুনিয়েছ, দু একটা কবিতা, তারপর আবার গল্প।
1: কবিতার নাম রূপান্তর। দুপুরবেলায় জনবিরল গাম্ভীর্যপূর্ণ হাওয়ায় এক হাত প্রস্থ রুগ্ন ক্লান্তি হেঁটে যায়। বসন্ত ন্যাড়া মাথায় দাঁড়িয়ে থাকে। মেয়েদের প্রগতিশীলতা এখানকার জলবায়ু ঈর্ষাকাতর করে তোলে। প্রেম সঙ্গম সম্পর্ক মেয়েদের শিরায় অন্ধকার জন্ম দিয়েছে, ভয় নেই, এক ঔদত্ত রাজত্ব শুরু করেছে। এরকম তেজস্বী পটভূমিকায় ঈশ্বরকেও লুপ্ত হতে দেখি, খেদ নেই, প্রত্যাশা নেই, তবে অন্তহীন নক্ষত্রের মতো আলো আছে। এই আগুন কেউ সেকালে দেখেনি কখনো।
0: বাহ,
1: ধন্যবাদ।
0: তো ভবিষ্যতে কি করতে চাও লেখালেখির বিষয়টাতে? তুমি তো যেটা বললে, তুমি কবিতা লেখো, প্রবন্ধ লেখো, এছাড়া?
1: কবিতা লিখি, প্রবন্ধ লিখি, মাঝে মধ্যে আর্টিকেল লিখি, আর গল্প লিখি, যে ছোট ছোট গল্প লিখি। হ্যাঁ, ছোট গল্প লিখি।
0: একটা ছোট গল্প যেটা তোমার খুব প্রাণ ছুঁয়ে যায়, এরকম আছে কিছু এখন সঙ্গে আছে?
1: আজকে সব কবিতা আমি নিয়ে এসেছি।
0: আচ্ছা আচ্ছা, তোমার খুব ভালো লাগে তোমার লেখা একটা ছোট গল্পের নাম বলে দাও আমাদের শুনি।
1: মানে পড়তে ভালো লাগে,
0: তোমার মনের খুব কাছাকাছি একটা গল্প যেটা তোমাকে খুব ভাবায় বা তোমার খুব ভালো লাগে, তুমি খুব ভালোবাসো, এরকম একটা গল্পের কথা বলো যেটা লিখে তোমার খুব ভালো লেগেছে, বা কোনো সত্যি ঘটনার উপর কোনো গল্প।
1: হ্যাঁ, সত্যি ঘটনার উপরে গল্প তো কিছুদিন আগে আমি একটা গল্প, সেই গল্পটা হচ্ছে একটা নারী চরিত্রেই, সেটা আসলে কি, মানুষের যে লড়াইটা থাকে সে লড়াই আমাদেরকে অনেক সময় পিছিয়ে নেয়। তো মেয়েটা খুব শিক্ষিত ছিলেন এবং তার একটা ছোট একটা মেয়ে বাচ্চা, মাত্র সদ্যজাত একটা বাচ্চা ছিল। তো তার শ্বশুর বাড়িতে একদম নির্যাতিতা ছিলেন তিনি। তারপরে ভাবছিলেন মেয়েটা খুব উচ্চশিক্ষিতা, এরপর তার লাইফটা এরকম দাঁড়িয়েছে যে প্রতিনিয়ত সে নির্যাতন ভোগ করতে করতে বাচ্চাটাও তার প্রভাবশালী, প্রভাবিত হয়ে গেছে। এরকম অবস্থায় ঘুরে দাঁড়ানোর জন্য সে এবার নিজেকে প্রতিনিয়ত কোনো না কোনো কাজের জন্য তিনি খুঁজছিলেন, কাজ খুঁজছিলেন। তারপরে একটা প্রাইভেট কোম্পানিতে তিনি নিযুক্ত হয়েছেন। হওয়ার পরে UPSC একটা পরীক্ষার জন্য তিনি প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পরে ইউপি

0: পিএসসি ক্র্যাক করেছেন, করার পরে তারপরে যখন জব পেয়েছেন, এইবার শুরু হয়েছে তার অন্য একটা মোড়,
1: অন্য পথে
0: অন্য পথে পথ চলা, এরকমই একটা গল্প আমি লিখেছি।
1: আর মেয়েটার কি দিয়েছো, ছোট বাচ্চাটার কি হয়েছে?
0: ছোট বাচ্চাটা তো তারপরে যখন মা যখন জব পেলেন, এত বড় একটা ইউপিএসসি জব পাওয়া মানে চাকরি পাওয়া, তখন মেয়েটার, বাচ্চা মেয়েটা তখন আস্তে ধীরে বড় হতে লাগলো, এবং সে তার মায়ের যে লড়াইটা মায়ের মুখে শুনতে পেল এবং শুনে মার পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে পড়াশোনা আরো বেশি উচ্চশিক্ষিত হওয়ার জন্য প্রস্তুতি নিল। এরকম একটা গল্প, এখনো শেষ হয়নি, লেখা চলছে।
1: বাহ, দারুণ। তাহলে আরেকটা কবিতা শুনি।
0: ধাতব হৃদয়ের যজ্ঞ, আগুনের নিচে লেখা এক শপথ, পৃথিবী আজ মৃত নক্ষত্রের ধুলু, তার ওপর দাঁড়িয়ে আমি, লোহার স্বপ্নে ঘেরা এক মস্তিষ্ক, আমার ছায়াও এখন বিষণ্ন গণিত, যেখানে প্রতিটি কোণ এক নিঃশব্দ যুদ্ধের মানচিত্র। কেউ জানে না আমার ভেতরে প্রতিদিন জন্ম নেয় এক গোপন কুরুক্ষেত্র, যেখানে বিশ্বাস ও নৈরাশ্য মুখোমুখি দাঁড়িয়ে তরবারির ধার শানায় একে অন্যের হৃদয়ে। আমি নিজেই বিষপাত্র, নিজেই গীতার পুনর্লিখন, আমার শরীরে ঘুমোয় সময়ের ছাই, যাকে ছুঁলে ইতিহাসে শিরা কাঁপে। আজ আমি ঘোষণা দিই, শব্দ নই, নীরবতাই হবে আমার পরবর্তী তীর। এ পৃথিবী যতই শেকল পড়াক, আমার জীবে তখনও জন্ম নেবে বজ্রের উচ্চারণ, যেন প্রতিটি হৃৎস্পন্দন হয় এক যজ্ঞ, যেখানে আহুতি দেওয়া হবে ভয়ের অস্তিত্ব। এটা লেখালেখি, এই লেখাটা একটা অনুপ্রেরণা মেয়েদের জন্য, কারণ আমরা অনেক সময় ভয়ে পিছিয়ে যাই, লুকিয়ে যাই, আজকে অফিস যাব না, কেন, সন্ধ্যাবেলায় আমার ডিউটি, কেন যাব না, এরকম করে আমরা তো ঘরে বসে যাচ্ছি, এরকম ভেবে আমরা পিছিয়ে যাচ্ছি আরো অনেকটা। কিন্তু আমাদের মধ্যে একটা কুরুক্ষেত্রের মতো তৈরি করতে হবে যুদ্ধক্ষেত্র, যেটার জন্য আমাদের শক্তিশালী বা শক্তি সত্তাটা আমাদেরকে তুলে ধরতে হবে, এবং আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে, যেটা তারাও পিছিয়ে যাবে, তাদেরকে, আমাদের সন্তানদেরকে বা আমাদের ছাত্রছাত্রীদেরকে সাহস দেওয়ার জন্য এই লেখাগুলো।
1: সেটাই। আর এই যে আমাদের অন্যরূপ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে জানো তো আমরা আমাদের এত বন্ধুদের পাই, এত লেখালেখি শুনি, বা এখনকার মেয়েরা যারা ভীষণ সাহসী, এক কথায় বলবো,
0: হ্যাঁ একদম,
1: এক কথায় বলা যায় ভীষণ সাহসী, মানে অনেক বছর ধরে আমরা তো এখানে আছি, কাজটা করছি, অনেক বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, লেখালেখি শুনছি, একটা জিনিস অনেক বছর কাজ করার পর একটা জিনিস এখন বুঝতে পারি, যে জিনিসটা মেয়েদের মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে,
0: পরিবর্তন এসেছে,
1: অনেকটা পরিবর্তন এসেছে।
0: এবং মেয়েরা, আজকে আমি একটা নিউজ দেখেছি, একটা মেয়ে ডিএসপি এসছেন আমাদের এখানে, আবার আইপিএসও হয়েছেন,
1: কোথায়,
0: দুজন দু জায়গাতেই এসছেন। আমি একটা সকালবেলা একটা নিউজটা পড়েছি, পড়ে ভীষণ মানে ভালো লাগলো, যে মেয়েরা অনেকটা মানে এগিয়ে গেছে সত্যি। এত
1: কোন ক্ষেত্রটা তুমি বলবে,
0: এবং এবার ডিএসপি যে হয়েছেন তিনি কিন্তু উত্তরপ্রদেশ থেকে হয়েছেন,
1: আচ্ছা,
0: হ্যাঁ, দীপ্তি শর্মা, এবং আরেকজন হয়েছেন মনে হয় পশ্চিমবঙ্গ থেকে। এই যে মেয়েদের এগিয়ে যাওয়াটা আসলে, আর আমি দেখি কি, এখন যখন ক্লাসে যাই বা পড়াশোনার ক্ষেত্রে, বা যখন আমরা মেরিট লিস্ট বের করি, বা অন্যান্য, আমি কলা উৎসবে যাই, সত্যি কথা এটা খুব মজার বিষয় হচ্ছে, কালচারাল বিষয় নিয়ে ভীষণভাবে আমি যুক্ত থাকি, সঞ্চালনার কাজটা যেহেতু করি, তার জন্য লেখালেখি যেহেতু করি, তাই আমাকে দিল্লি কলা উৎসবের ন্যাশনালে আমি এই রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলাম 2024-এ।
1: আচ্ছা।
0: এবং গত দু বছর ধরে আমি রাজ্য যে কলা উৎসব হয় সেই কলা উৎসবে আমি যাই, ওইখানে কুচিপুড়ি, ভোকাল ক্লাসিক্যাল, যখন এরকম তবলা, যখন গান বাজনা হয়, এগুলো নিয়ে যখন কম্পিটিশন হয়, সব বিষয়গুলো, ইনস্ট্রুমেন্টাল যত সব বিষয় আছে,

0: জেলা ভিত্তিক, তারপর রাজ্য ভিত্তিক, তারপর হয় এটা সরি মানে ভারতীয় যে ন্যাশনালে যেটা হয়, হ্যাঁ সেটা যখন হয় সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্য আসে। হ্যাঁ, নিছক কোনো
1: ফেলনা
0: নয়। তো আমার ত্রিপুরা থেকে যখন আমার মেয়েটা গেছে, আমি ভীষণভাবে খুশি হয়েছি, এবং তার এই সাহস তবলা বাজানো কিন্তু মেয়েদের।
2: এতক্ষণ পরিবেশিত হলো অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনলেন আমার কথা। আমার কথা ছিলেন কোহিলি পাল দাশগুপ্ত, এবং পরে শুনলেন অনুরূপা। অনুরূপা অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো আকাশবাণী বিরোনিয়া। এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং এরপরে বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্রের প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

बड़ा ये माना मेरी जान, मोहब्बत सजा है ये माना मेरी जान।

0: There is a lot.
1: গানটি শুনলেন চিড়চুড় ছবি থেকে, শিল্পী ছিলেন যশোদাস।

গানটি শুনলেন স্বপ্নকো অনুদ ছবি থেকে, শিল্পী ছিলেন যশুদাস। আকাশবাণী মিলনিয়া, এখন শুনলেন লোকগীতি, শিল্পী স্বপন বসু।

0: লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন স্বপন বসু, আকাশবাণী মিলনে। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বাস্থ্য বিষয়ে, আজকের বিষয় ঘামাচি সমস্যা।
1: গামাসি হামরেনা নিয়তই থেকে থানিক চিনি অ ভারত হা কতর কায়দক মল নুকজাগ অমল বেলাই কে সুংসার বাইক দালজাক আবুনি বাকি চিনি সাকাও অমল বেলাই নসামু নাঙ্গ মল নি লগি চিনি বুকুর নি লেয়ারব বেলাই নসলাই জাগি থাঙ্গ সাতং তাই ওয়াতি নিজরাও যে বুকুর নি বেমার রক নুকজাগ আবুনি বিসিঙ্গ ফাঙ্গাস নি বেমার তাই গামাসি আ গামাসি বেমার ন গবাং কে নুকজাগ সাতু নিজরাও যতন স্লোগান রায় গামাসি গামাসি গামাসি গামাসি নি ত্যাক্ত তাই শৈলিয়া সেরাই খনাই অকরা চাকরা কেব ফানো ও বেমার নিয়াক নিজগৈ মানিয়া চিনি সাগো ডাল নি কলমতি গ্রন্থি তঙ্গ কাইসাকে ইক্রাইন গ্রন্থি তে কাইসাকে এপ্রোক্রাইন সুয়েট গ্রন্থি আ কলমতে গ্রন্থি নিন পদ্রে পদ বেমার অঙ্গ রমদি গামাসি তাই দালসাকে বাহাই মানামজাক কলমতই পৈলানো গামাসি নি কক সালায় না কতং তাই ওয়াতি নিজরাও জেফ্রু নকবার নি লগি তুই তঙ্গ তাই সাল তুমাব গবাং খে তঙ্গ আফ্রুনো

ককবরক অনুষ্ঠানে শুনলেন স্বাস্থ্য বিষয়ে। অনুষ্ঠানে এবারে শুনবেন ককবরক লোকগীতি, শিল্পী দেবকুমার দেববর্মা।

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন। ককবরকে লোকসঙ্গীত শিল্পী ছিলেন দেবকুমার দেববর্মা। ককবরক অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমেই শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। বাজার দর পর্বে জানিয়ে দেওয়া হবে বড়পাথরি নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। এছাড়া আজকের বিষয় পর্বে রয়েছে ছোট এবং মাঝারি পুকুরের মালিকদের জন্য বেশি লাভ কোথায় পাবেন আপনারা, পাবদা চাষ না জিওল চাষ? এ নিয়ে আলোচনা করেছেন মৎস্য আধিকারিক পুনম মজুমদার।

0: ফসলে রোগ বা পোকার আক্রমণ হওয়ার সাথে সাথেই স্থানীয় কৃষিকর্মীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
1: নির্দিষ্ট রোগ বা পোকার জন্য নির্দিষ্ট ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করুন।
2: লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী দু একদিন আবহাওয়া প্রধানত মেঘলা এবং এক দুই জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 24 পর্যন্ত পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এ সময়ে বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 98% এবং সর্বনিম্ন আর্দ্রতা 95% হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। ভারী বৃষ্টির ফলে নিচু জমিতে জল জমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সমস্ত জমির জল বের করে দেওয়ার ড্রেনগুলো পরিষ্কার এবং গভীর করে নিতে হবে। অতিরিক্ত তোষের ফলে শস্যে ছত্রাকজনিত রোগ যেমন শিকড় পচে যাওয়া, চারা শুকিয়ে যাওয়া এ ধরনের রোগের সৃষ্টি হতে পারে। ছত্রাকজনিত রোগ নিরাময়ের জন্য প্রাথমিক অবস্থায় যে কোনো সাধারণ ছত্রাকনাশক যেমন ম্যানকোজেপ মেটালক্সিল ব্যবহার করা যেতে পারে। মাটির অতিরিক্ত তোষ শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতা হ্রাস করে নেয়। পুষ্টির অভাবে লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করে দিতে পারেন। তবে যেখানে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে কীটনাশক, ছত্রাকনাশক, সার কোনোটাই প্রয়োগ করা চলবে না। শেষ সাথে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করার জন্য আপাতত হাত দিয়ে অথবা উইডার্স ব্যবহার করে আগাছা পরিষ্কার করে নিন। বজ্রপাত গবাদি প্রাণী এমনকি মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা থেকে এড়িয়ে চলবেন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। বোরো ধান সংগ্রহ করার পর আমন ধান লাগানোর আগে পরিমিত সার ব্যবহারের লক্ষ্যে জমির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সারের মাত্রা নির্ধারণ করে নিতে হবে। যারা বরবটি করেছেন লক্ষ্য রাখবেন জমির নালা পরিষ্কার যাতে থাকে এবং বৃষ্টির জল যাতে সহজে দাঁড়িয়ে যেতে না পারে। জমির অধিক তোষের ফলে কন্ধপচা রোগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা আদা করেছেন লক্ষ্য রাখবেন এই রোগ নিয়ন্ত্রণের জন্য বৃষ্টির পর জমিতে ম্যানকোজেব 75%,

2 গ্রাম অথবা মেটালোক্সিল 8%, 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে 10 থেকে 15 দিনের ব্যবধানে স্প্রে করা যেতে পারে। পরজীবী আক্রমণ থেকে বাছুরকে রক্ষা করার জন্য প্রতি কেজি দৈহিক ওজন পিছু 4 মিলিলিটার পেপ্রিজাইন প্রথমে 10 বছর বয়সে, তারপরে 15 দিন এবং তারপর প্রতি মাসে একবার করে 3 মাস বয়স পর্যন্ত এবং তারপরে 3 মাসে একবার করে 1 বছর পর্যন্ত দিতে হবে। তবে নিকটবর্তী পশু হাসপাতালে গিয়ে পরামর্শ করে তারপরে কৃমিনাশক ওষুধ বাছুরদেরকে খাওয়ানো উচিত। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে ধীমান দাস চৌধুরী।

0: নির্দিষ্ট সময় অন্তর বীজ পরিবর্তন করুন।
1: সংশ্লিষ্ট বীজই ব্যবহার করা উচিত।
2: শুধুমাত্র বীজ পরিবর্তন করেই 20% পর্যন্ত উৎপাদন বাড়ানো সম্ভব।
3: আজকের বিষয় পর্বে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ছোট এবং মাঝারি পুকুরের মালিকদের জন্য বেশি লাভ কোথায় পাবেন, পাবদা চাষ না জিওল চাষে? এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন মৎস্য আধিকারিক পুনম মজুমদার। আজকের আলোচনার বিষয় ছোট এবং মাঝারি পুকুরের মালিকদের জন্য বেশি লাভ কোথায় পাবেন আপনারা, পাবদা চাষ না জিওল চাষ? এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মৎস্য আধিকারিক পুনম মজুমদার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় রেখেছি যে যারা মৎস্য চাষী ভাই রয়েছেন, বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করেন, অল্প পরিসরই হোক বা বিস্তীর্ণ এলাকাতেই হোক, বেশি লাভ তারা কোথায় পাবেন, পাবদা চাষ করে নাকি জিওল মাছ চাষ করে? তো সে ব্যাপারে আমি আসার আগে প্রথমে জানব যে ছোট চাষি বা মাঝারি চাষি কাদেরকে বলা হবে, কিভাবে আমরা শনাক্ত করব?
4: ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার অধিকাংশ যে মৎস্যচাষীরা আছে, অধিকাংশ মৎস্যচাষীরা ছোট বা প্রান্তিক শ্রেণীর মৎস্যচাষী।
3: আচ্ছা।
4: 0.1 হেক্টেয়ার থেকে 1 হেক্টেয়ার, মানে এক কানি পুকুর যাদের আছে ওদেরকে আমরা বলতে পারি যে ওরা ছোট শ্রেণীর মৎস্যচাষী।
3: এক কানি
4: থেকে 1 হেক্টেয়ার পর্যন্ত।
3: আচ্ছা। তারা হবেন
4: ছোট শ্রেণীর মৎস্যচাষী।
3: তার থেকে যদি বেশি থাকে
4: 1 থেকে 5 হেক্টেয়ার পর্যন্ত যাদের জলাশয় আছে ওরা হয়ে যাবে মিডিয়াম।
3: আচ্ছা।
4: মিডিয়াম শ্রেণীর মৎস্যচাষী।
3: আচ্ছা।
4: 5 হেক্টেয়ার থেকে বেশি যাদের জলাশয় আছে ওদেরকে আমরা বলবো যে কমার্শিয়াল স্কেলের মৎস্যচাষী।
3: আচ্ছা।
4: তো আমরা মাছ চাষের জলাশয়ের এরিয়া বুঝে আমরা মৎস্যচাষীদেরকে এই 3 ভাগে ভাগ করতে পারি।
3: আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের এখানে বিশেষ করে আমাদের ত্রিপুরাতে বা দক্ষিণ জেলাতে সে ছোট বা মাঝারি চাষী সংখ্যাটাই বেশি হবে, তাই তো?
4: হ্যাঁ, ত্রিপুরাতেই অধিকাংশ যে মৎস্য চাষীরা সবাই ছোট শ্রেণী বা যাদের পুকুর 1 কানি থেকে 2 কানি এটা আমরা বেশি দেখতে পাই এমন জলাশয়।
3: আমাদের এখানে কিন্তু মিশ্র মৎস্য চাষটাই বেশি হচ্ছে।
4: হ্যাঁ, পলিকালচার, যেটাকে আমরা সায়েন্টিফিক টার্মে বলি যে পলিকালচার,
3: একদম,
4: যেটা আমরা চিংড়ি, পাবদা, শিং, মাগুর এই সব মাছের সাথে কার্প জাতীয় মাছ যেমন কাতলা, রুই, মৃগেল এই সব মাছের একটা মিক্সড কালচার করি, যাকে আমরা পলিকালচার বলি।
3: সেটা নিয়ে কিন্তু মৎস্য চাষীরা বেশি ব্যস্ত থাকেন এবং মানে সেটাতে তারা বেশি ইন্টারেস্টেড থাকেন। মিশ্র মৎস্য চাষ যেটা বলা হয়,
4: এই মিশ্র মৎস্য চাষে আপনার রিস্কের যে রিস্ক ফ্যাক্টরটাও কম থাকে। যেমন পাবদা মাছের চাষ করতে গিয়ে আমরা দেখি যে পাবদা মাছ যদি আমরা পুকুরে, যখন আমরা মৎস্য ভাইদেরকে যখন বলি যে পাবদা মাছ ফেলতে পুকুরে, তো আমরা এটাকে মেক শিওর করতে লাগে যে সব মাছের সাইজ বা মাছের যে বডি ওয়েট যাতে সমান থাকে। কেন কি পাবদা মাছের একটা টেন্ডেন্সি থাকে যে যদি কোনো মাছ যদি বড় হয় বা কোনো পাবদা মাছ যদি ছোট হয় তো বড় মাছ ছোট মাছটাকে খেয়ে ফেলে।
3: পাবদা মাছ,
4: হ্যাঁ, এটা পাবদা মাছের
3: বড় পাবদা মাছটা
4: ছোট মাছকে খেয়ে ফেলে। যার জন্য আমরা বলি যে এক সাইজেরই পাবদা মাছ পুকুরে ফেলতে, প্লাস তার সাথে কার্প জাতীয় মাছ যেমন কাতলা, রুই, মৃগেল এসব মাছ ছাড়তে।
3: আচ্ছা।
4: তাহলে কি হয় যে একটা পুকুরের যে পুরা কলমটা আছে, মানে যারা যে মাছ যেমন কাতলা মাছ পুকুরের উপরের জায়গাটা, উপরের লেয়ারে থাকে।
3: আচ্ছা।
4: তারপর রুই মাছ যেটা পুকুরের মিডলের লেয়ারে থাকে, মৃগেল যেগুলো পুকুরের একদম নিচের বটম লেয়ারে
3: থাকে
4: একদম, তো তার সাথে তো পুকুরের প্রত্যেকটা লেয়ার অকুপাই হয় প্লাস ইউজে আসে। যেমন আমাদের মাছের খাবার একটা ন্যাচারাল খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন বা জু প্ল্যাঙ্কটন, এইসবগুলো যাতে প্রত্যেকটা কলমের মাছ যাতে ইকুয়ালি পায়, তো আমরা চেষ্টা করি এটাকে প্রমোট করার পলিকালচার, মিশ্র চাষ মাছের। আর তার সাথে পাবদা, যাতে যদি পাবদার কোনো বছর আর প্লাস আমাদের যে পাবদা মাছ এটা খুব সেন্সিটিভ, আমাদের যদি জলের টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় বা জলের যদি ওয়াটার কোয়ালিটি যখন খারাপ হয়ে যায় তো এটা পাবদা মাছকে বেশি এফেক্ট করে, তুলনামূলক আমাদের যে কার্প জাতীয় মাছ আছে যেমন কাতলা, রুই, মৃগেল, এদেরকে কম এফেক্ট করে। ক্লাইমেট চেঞ্জ বলুন বা টেম্পারেচার, জলের পিএইচ, জলের অক্সিজেন, এইসব এইসব ফ্যাক্টরগুলো যাতে বেশি আমাদের লস যাতে না হয় তার জন্য আমরা পলিকালচারটাকে বেশি প্রমোট করি।
3: আচ্ছা আচ্ছা, যেটা বললেন আপনি জলের গুণগত মান অনেকটা প্রভাব ফেলে পাবদা মাছের ক্ষেত্রে, তাহলে যারা নতুন ভাবে চাষ শুরু করবেন, স্থির করেছেন বা মনে মনে ভেবে রেখেছেন যে আমি চাষ করব, মাছ চাষ করব, পুকুর রয়েছে, কিভাবে পুকুরটাকে তৈরি করবেন, সেক্ষেত্রে কখন তৈরি করবেন বা কিভাবে পুকুরটাকে তৈরি করা দরকার?
4: পাবদা মাছের পুকুর তৈরি করার জন্য প্রথম পুকুরের নির্বাচন, মানে আমাদের পুকুরটা, যেমন যদি আমরা পাবদা মাছ চাষ করতে চাই তো পুকুরের আমরা এরিয়া, যেটা এক কানি পুকুর দিয়ে আমরা স্টার্ট করতে পারি, তার জলের গভীরতা থাকতে হবে 1 থেকে 1.5 মিটার, যেটাতে আপনার কয়েকটা অংশ, পুকুরের কয়েকটা অংশ যাতে ছায়া থাকে, মাছ ওখানে এসে রেস্ট করবে এমন একটা ছায়া এরিয়া একটা থাকতে হবে।
3: তারপর পুকুর পাড়ে,
4: পুকুর পাড়ে গাছ থাকে
3: যাতে তার ছায়াটা জলের মধ্যে পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে চাষিভাইদের।
4: তারপর পুকুরে যেমন কোনো আগাছা যাতে না থাকে, ছায়া থাকে বাট আগাছা যাতে না থাকে। তারপর ওখানে আমরা পুকুরে, পুকুরকে প্রিপেয়ার করার জন্য আমরা ওটাতে চুন দেব। প্রতি হেক্টেয়ারে আমরা অ্যাডভাইস করি 1,000 থেকে 3,000 কেজি প্রতি হেক্টেয়ারে চুন দেওয়ার জন্য, যাতে জলের কোয়ালিটি ভালো থাকে। তারপর আপনার ওই পুকুরে আমরা পোনা স্টক করতে পারি, আপনার এক হেক্টেয়ারে আমরা অ্যাডভাইস করি আপনার 4,000 থেকে 6,000 পাবদার পোনা প্রতি হেক্টেয়ারে। তারপর পাবদা মাছের আলাদা করে ফিড পাওয়া যায় মার্কেটে, তো ওই ফিডেরও আমরা প্রোটিন পার্সেন্টেজটা একটু খেয়াল রাখতে হয়, যাতে ওই প্রোটিন পার্সেন্টেজটা 30% প্রোটিনওয়ালা প্যালেট ফিড, ফ্লোটিং বা সিঙ্কিং, ভাসমান বা ডুবন্ত ফিড যাতে আমরা পাবদা মাছকে খাওয়াই।
3: আচ্ছা আচ্ছা।
4: তারপর আমাদের পিএইচ, জলের যে পিএইচ, জলের কোয়ালিটি মাপার জন্য জলের পিএইচ আমাদের মেনটেন করতে হয় 6 থেকে 8 পিএইচ এর রেঞ্জে।
3: আচ্ছা। তারপর
4: জলের অক্সিজেন লেভেল, ওইটাও আমাদের মেনটেন করতে হয় অ্যারাউন্ড 8 মিলিগ্রাম পার লিটার।
3: আচ্ছা আচ্ছা।
4: এইসব টেস্ট করার জন্য আমাদের মার্কেটে অনেক ধরনের কিট পাওয়া যায়, এইসব জলের ওয়াটার কোয়ালিটি টেস্ট করার জন্য,
3: পিএইচ লেভেল কি রয়েছে,
4: অক্সিজেন লেভেল, জলে অ্যামোনিয়া কতটুকু, এমন।
3: তাহলে মৎস্য চাষী ভাইয়েরা যারা মানে বিজ্ঞানসম্মত ভাবে চাষ করার জন্য প্রস্তুত রয়েছেন, তাদের জন্য পরামর্শ থাকবে জলের গুণগত মান বা পুকুর তৈরির ক্ষেত্রে আপনি যেটা বললেন যে চুন প্রয়োগ করা, সবকিছু করে জলটাকে শুদ্ধ করে নেওয়া বা পিএইচ লেভেলটাকে মেপে নেওয়া, সবকিছু করার পরে কিন্তু চাষের ক্ষেত্রে এগুলোর সবচেয়ে ভালো উৎপাদন পাবেন।
4: সেক্ষেত্রে
3: আপনাদের মৎস্য দপ্তর থেকে কি এই ধরনের কোন প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে?
4: একদম, আমাদের স্কিম আছে, আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারি থেকে অ্যাকশন প্ল্যান আসে, তার আন্ডারে আমাদের কিছু ট্রেনিং, মাছ চাষীদের জন্য ট্রেনিং থাকে, প্লাস আমাদের কয়েকটা স্কিম আছে, ওই স্কিমগুলো পলিকালচারের স্কিম, আপনার পাবদা, মাগুর, শিং মাছ, চিংড়ি মাছ এসবের সাথে আমাদের কার্প জাতীয় মাছের মিক্সড কালচার করা, এই কয়েকটা স্কিম আমাদের আছে, প্লাস PMMSY প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এই স্কিমের আন্ডারে নতুন পুকুর খননের করার জন্য ফান্ড দেওয়া হয় বা তৈরি করে দেওয়া হয়, প্লাস ওই পুকুরে ইনপুট যেমন আপনার মাছের খাওয়ার, তারপর মাছের রেনু বা পোনা, আপনার খোল, চুন, এসবও এই স্কিমের আন্ডারে দেওয়া হয়।
3: আচ্ছা আচ্ছা।
4: তার সাথে সাথে আমাদের আরো একটা স্কিম আছে NFDB, ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল বোর্ডের থেকে একটা স্কিম দেওয়া হয় আপনার মাছের রেনু উৎপাদনের জন্য।
3: আচ্ছা আচ্ছা।
4: এইসব স্কিমগুলো ডিপার্টমেন্ট অফ ফিশারিজ থেকে দেওয়া হয়।
3: সেক্ষেত্রে চাষি ভাইয়েরা কিভাবে এর সুবিধা নিতে পারেন?
4: এটার জন্য
3: আমাদের যোগাযোগ করতে হবে বা কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়? আমি একজন মৎস্য চাষী, তাহলে আমি কিভাবে তার সুবিধা পাবো, সেটা কিভাবে দপ্তর থেকে আমি সেই সুবিধাটা নিতে পারবো?
4: একদম, তো এইসব বেনিফিটস বা এইসব বেনিফিটস পাওয়ার জন্য আমরা মৎস্য চাষীদেরকে বলি যে ওদের কয়েকটা আমাদের ফিক্সড ডকুমেন্টস লাগে, যেমন জায়গার কাগজ, মানে সাপোজ
3: পুকুর রয়েছে, পুকুরের
4: জায়গার
3: পর্চা কাগজ লাগবে, তাছাড়া বেনিফিশিয়ারি বা চাষি ভাই যে রয়েছেন তার নিশ্চয় আধার কার্ড,
4: আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এসব আরো তিন চার ধরনের আমরা তিন চার ভাবে আমরা এটাকে মৎস্য চাষী পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি। যেমন যখন আমাদের একটা স্কিম আসে বা অ্যাকশন প্ল্যান আসে, এইসব বেনিফিটস বা স্কিমস গুলো আসে, তখন আমরা মৎস্য চাষীদেরকে বলি যে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো ওই অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আমরা পঞ্চায়েত লেভেলে তারপর এটাকে ডিস্ট্রিবিউট করা হয়।
3: সেভাবে মৎস্য চাষী ভাইয়েরা যারা ইচ্ছুক রয়েছেন এই সুবিধাগুলো তারা কিন্তু পেতে পারে।
4: আর যদি কেউ নিজের থেকে স্বেচ্ছাভাবে নিজের পুকুর আছে যদি কাজ করতে চায়, তখন আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে যত সম্ভব অ্যাডভাইস বা কনসালটেশন দিতে পারি সবই আমরা করে দিতে রাজি করি।
3: চাষী ভাইয়েরা যদি দপ্তরের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে দপ্তর কিন্তু নিজেরা গিয়ে
4: ওই সব
3: পর্যবেক্ষণ করে কি ধরনের সমস্যা হতে পারে বা কি করতে হবে সমস্ত রকম
4: পরামর্শ আমরা দিতে পারি।
3: আচ্ছা, অনেক চাষী ভাই রয়েছেন যাদের নিজস্ব পুকুর কম রয়েছে বা একেবারেই নেই, অন্যের পুকুর নিয়ে তারা যেটাকে লিজ বলা হয় চাষ করছেন, সেক্ষেত্রে তারাও কি এই সুবিধাটা পেতে পারেন?
4: একদম।
3: ওর
4: নামে কাগজ নেই, কিন্তু ওই লিজের কাগজটা নিয়ে একটা নোটারি থেকে একটা ডকুমেন্ট, ওরা একটা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট যদি ওরা তৈরি করতে পারে, তখন ওরা ওইটা নিয়ে আমরা কেসিসি বেনিফিটস, লোনের বেনিফিট দিতে পারি, তারপর বিভিন্ন স্কিমেরও বেনিফিট ওরা পেতে পারে। একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে ওটার জন্য।
3: পুকুর তৈরি থেকে শুরু করে পুকুরে চুন প্রয়োগ থেকে শুরু করে আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের খাদ্য দেওয়া, সুষম খাদ্য, সব কিছুরই সুবিধা পাওয়া যাবে যদি এই স্কিমের
4: অন্তর্গত তারা
3: হতে পারে, সেক্ষেত্রে আপনাদের দপ্তর থেকে তো
4: যোগাযোগ করা যায়। প্লাস তারপর আমার এটা যেটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, যে ত্রিপুরার ক্ষেত্রে স্পেশালি, যে ছোট পুকুর বা যারা নতুন মাছ চাষ করতে চাইছে ওদের জন্য মাগুর চাষ বা শিং মাছ চাষ, এইসব মাছের চাষ করা অনেকটা সোজা, কেন কি এটাতে রিস্ক বেশি নেই। শিং মাছ বা মাগুর মাছ ওরা জল থেকে, সরি, ওরা বাইরে হাওয়া থেকে, জলের বাইরে থেকে অক্সিজেন নিতে পারে, যেটা পাবদা মাছ পারে না। পাবদা মাছ তুলনামূলক বেশি সেন্সিটিভ মাগুর আর শিং মাছ থেকে, যার জন্য পাবদা মাছের চাষ করতে গিয়ে আমরা বেশি দেখি যে বেশি রিস্ক মৎস্য চাষীদের ওদের ফেস করতে হয়, যেটা শিং মাছ বা মাগুর মাছ চাষে বেশি প্রবলেমস ফেস করতে হয় না। শিং আর মাগুর মাছ এরা কম অক্সিজেন বা ছোট জলাশয়েও সার্ভাইভ করতে পারে। পাবদা মাছ চাষ করতে গিয়ে আমাদের ওদের জলের কন্ডিশন, জলের কোয়ালিটি প্লাস ওদের ফিড, অনেকটা সাইন্টিফিক ভাবে আমরা ওই মাছ চাষ করতে হয়। তো আমরা যখন নতুন কেউ মাছ চাষ করতে চায়, আমরা ওদেরকে বলতে চাই যে ওরা আগে মাগুর মাছ বা শিং মাছ এইসব মাছ চাষ দিয়ে শুরু করতে পারে, তারপর ধীরে ধীরে ওরা শিফট করতে পারে পাবদা মাছের চাষ।

0: পর্যন্ত।
1: আচ্ছা আচ্ছা, মানে শিং মাগুরের ক্ষেত্রে তেমন একটা যত্ন বা
0: যত্ন বেশি একটা লাগে না,
1: এবং এই ধরনের খাবার দেওয়ারও প্রয়োজন হয়
0: প্রয়োজন হয় না। ওদের ন্যাচারাল ফিড ওরা খুব ভালোভাবে এনভায়রনমেন্ট থেকে নিয়ে নেয়, যেটা পাবদা মাছের জন্য স্পেশাল ফিড তৈরি করা হয় মার্কেটে, যাতে পাবদা মাছ বেশি ভালোভাবে গ্রো করে।
1: তাহলে আমাদের দক্ষিণ ত্রিপুরার যে জলাশয় রয়েছে বা পরিবেশ জলবায়ু রয়েছে, সেক্ষেত্রে আপনি বলছেন যে শিং বা মাগুর মাছ অনায়াসে চাষ করা যায়, কোনো অসুবিধা হয় না। এবং সেক্ষেত্রে কি অন্যান্য মাছের সাথে শিং মাগুর করা যায় নাকি আলাদাভাবে করতে হবে, আলাদা পুকুর করে আলাদাভাবে শিং মাগুর করতে হবে, সেই ব্যাপার রয়েছে নাকি অন্যান্য মাছের সাথে আমি শিং মাগুর করে ফেলতে পারি?
0: অন্যান্য মাছের সাথেও শিং মাগুর আমরা
1: রুই কাতলা
0: মৃগেলের সাথে, যেটা আমাদের ফিশারি দপ্তর থেকেও স্কিম আছে, পলিকালচারের স্কিম, শিং মাগুরের সাথে অন্য কার্ভ জাতীয় মাছের চাষ করা যায়, আর পাবদা মাছের সাথেও অন্যান্য মাছের সাথে মাছ চাষ করা যায়।
1: বা একজ ভাবে যারা পাবদা মাছ চাষ করতে চায় তাদের জন্য
0: মনোকালচার, এটাকে বলা হয় মনোকালচার, এককভাবে চাষ করা, কিন্তু ওইটাতে রিস্ক বেড়ে যায়। যদি পাবদা মাছের কালচারটা বা তাদের ওদের গ্রোথটা যদিও যদি আমাদের হিসাবে না হয়ে থাকে, বা ওরা তো সেন্সিটিভ মাছ, তো যদি ওই মাছের কোনো ক্ষতি হয়, আমাদের তো আমাদের কৃষক ভাই বন্ধুদের তো প্রফিটটা লাগে, মেইন প্রফিট। তো যদি পাবদা মাছ কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, তো অন্যান্য মাছ দিয়ে ওরা প্রফিটটা তুলতে পারবে, যেটা আমরা এককভাবে করে, তো ওই ওই বছরের পুরা ক্রপ বা পুরা কালচারটাই ক্ষতি হয়ে যাবে যদি এককভাবে করে। পলিকালচারে এটা সুবিধা ভালো যে যদি একটা মাছের ক্ষতি হয়, অন্যান্য মাছ দিয়ে আমরা ওই প্রফিটটা তুলে ফেলতে পারবো।
1: আচ্ছা আচ্ছা, তাহলে পরামর্শ থাকবে অন্যান্য মাছের সাথে পাবদা মাছ করুন আপনি, কিন্তু অন্যান্য পাশাপাশি অন্যান্য মাছ থাকে তাহলে আপনার মানে ক্ষতি হওয়ার, অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম
0: কমে যাবে।
1: আচ্ছা, যারা নতুন পুকুর করে চাষ শুরু করেছেন বছরের কোন একটা সময় থেকে, বিশেষ করে যদি এই অবস্থাতে এই সময়টাতে কি মাছের কোন ধরনের রোগ বা কোন ধরনের কিছুর আক্রমণ হতে পারে, মাছের কোন ধরনের সমস্যা চাষ করতে গিয়ে তাদের কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে, মাছের কোন ধরনের রোগের সম্মুখীন হলেন?
0: এই মনসুন বা গ্রীষ্মকালে তো বেশি,
1: আমরা তো শীতকালে শুনি মাছের
0: মাছের একটা রোগ হয় শীতকালে, বেশিরভাগ একটা মাছের আলসার জাতীয় একটা রোগ হয়, ইউএস এপিজোটিক আলসারেটিভ সিন্ড্রোম করে একটা রোগ হয় মাছে, যার জন্য মাছের শরীরে একটা লাল রঙের একটা স্পট চলে আসে। ওটা বেশিরভাগ টাইম আমরা দেখি শীতকালে হয়, কিন্তু সামার বা মনসুন টাইমে ওই রোগটা মাছের কম হয়। তো আমরা এই টাইমে সামার বা মনসুন টাইমে আমরা মৎস্য চাষীদেরকে বলি যে এই টাইমে মাছ স্টক করা উচিত।
1: আচ্ছা আচ্ছা, বৃদ্ধিটা কখন বেশি হয়, শীতকালে নাকি গ্রীষ্মকালে?
0: গ্রীষ্মকালে।
1: সেক্ষেত্রে খাবার দেওয়ার যে এটা পদ্ধতি রয়েছে, যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন, খাবার দেওয়ার একটা নিশ্চয় পদ্ধতি রয়েছে, কখন খাবারটা দিলে ভালো হবে বা কতটুকু মাছের জন্য কতটুকু খাবার দিলে ভালো হবে?
0: আমরা সুষম খাদ্য, যেটা ওই খাদ্যটা আমরা চেষ্টা করি যে মাছকে দিনে দুবার খাওয়া, একবার সকালে আর একবার বিকেলে। আর ওই খাবারটা আমরা সাপোজ আমাদের পুকুরে 100 কেজি মাছ আছে, তো ওই 100 কেজি মাছের জন্য ওই মাছের ওয়েট অনুযায়ী, মাছের বডি ওয়েটের 3-4% বডি ওয়েটে আমরা মাছকে আর্টিফিশিয়াল যে খাবারটা ওইটা ইউজ করি আমরা।
1: আচ্ছা আচ্ছা,
0: তাহলে ওদের গ্রোথটা বেশি হবে,
1: এবং পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যাতে জলে অক্সিজেনের
0: লেভেলটা
1: যাতে না কমে, সেদিকে চাষিভাইদের লক্ষ্য রাখতে হবে, বিশেষ লক্ষ্য রাখতে হবে, এবং যাতে করে তাদের যে উদ্দেশ্য রয়েছে পাবদা বা জিওল মাছ চাষ করে অর্থ উপার্জন করা, সেই দিকে যাতে কোন রকম ব্যাঘাত না ঘটে তাদের প্রতি পরামর্শ থাকবে, মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের যে সরকারি সহায়তা রয়েছে সেগুলো গ্রহণ করুন, এবং কিভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষ করা যায় মৎস্য আধিকারিকের সাথে যোগাযোগ করে সে ব্যাপারটা নিয়ে আপনারা অগ্রসর হবেন। তাহলে আমাদের যে আজকের আলোচনার বিষয় ছিল যে ছোট বা মাঝারি চাষি যারা পাবদা বা জিওল মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন করতে চান, আপনাদের জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আপনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আজকের বিষয় পর্বে এতক্ষণ শুনলেন ছোট এবং মাঝারি পুকুরের

মালিকদের জন্য বেশি লাভ কোথায়, পাবদা চাষ না চিউল চাষ? আলোচনা করেছেন মৎস্য আধিকারিক পুনম মজুমদার। উন্নত ভারত এর জন্য একটি ভবিষ্যৎমুখী কৃষি বাস্তুতন্ত্র গড়ে তুলতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যখন আমাদের কৃষকদের চিরাচরিত জ্ঞান, বিজ্ঞানের শক্তি এবং সরকারি সহায়তা একত্রিত হবে, তখন কেবল আমাদের কৃষকরাই সমৃদ্ধ হবে না, আমাদের ধরিত্রী মাও সুস্থ থাকবেন বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিচ্ছি, গত 12 বছরে দেশের কৃষি এবং সংশ্লিষ্ট খাতে অর্জিত সাফল্যের কিছু কথা। পিএম কিষাণ মানধন যোজনা, পিএম কিষাণ মানধন যোজনার অধীনে 25 লাখেরও বেশি ক্ষুদ্র এবং পান্ত্রিক কৃষক যুক্ত হয়েছেন। এতে করে ক্ষুদ্র চাষি পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা এবং বৃদ্ধ বয়সে আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। পরম্পরাগত কৃষি বিকাশ যোজনায় দেশের প্রায় 19 লাখ হেক্টর এলাকা যুক্ত করা হয়েছে এবং রাসায়নিক মুক্ত চাষাবাদে কৃষকদের সহায়তা করা হয়েছে, ফলে কৃষক এবং পরিবেশের জন্য ব্যাপক সুবিধা হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে সর্বমোট 4.3 লক্ষ কোটি টাকা সরকারি সহায়তা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে 3টি কিস্তিতে প্রতি কৃষককে বছরে 6,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 2024-25 সালে ভারত 357.73 মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করেছে। এর মধ্যে 150.18 মিলিয়ন মেট্রিক টন চাল, 117.94 মিলিয়ন মেট্রিক টন গম, 18.59 মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করে বিশ্বব্যাপী মোটা শস্যের উৎপাদনের মধ্যে স্থান করে নিয়েছে। কৃষক বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের কিছু কৃষিজ পণ্যের বাজারদর। ঢেঁড়স সর্বোচ্চ প্রতি কুইন্টাল 3,600 টাকায় বিক্রি হলো, যেখানে প্রতি কেজির দাম ছিল 50 টাকা। করলা বিক্রি হলো প্রতি কুইন্টাল সর্বোচ্চ 6,100 টাকা, যেখানে প্রতি কেজি ছিল 80 টাকা। বেগুন বিক্রি হলো প্রতি কুইন্টাল 3,100 টাকা সর্বোচ্চ দামে, যেখানে প্রতি কেজি ছিল 50 টাকা। বাঁধাকপি বিক্রি হলো 3,100 টাকা, 3,100 টাকা প্রতি কুইন্টাল, যেখানে প্রতি কেজি ছিল 50 টাকা। গাজর বিক্রি হলো প্রতি কুইন্টাল 10,500 টাকা সর্বোচ্চ দামে, যেখানে প্রতি কেজি গাজরের দাম ছিল 120 টাকা। মাছের বাজারে কাতলা মাছ বিক্রি হলো প্রতি কেজি 380 টাকা, যেখানে রুই মাছের দাম ছিল প্রতি কেজি 220 টাকা। মাংস বিক্রি হলো পাঁঠার মাংস প্রতি কেজি 1,200 টাকায় এবং ব্রয়লার মুরগির মাংস বিক্রি হলো 240 টাকা। শুনলেন বড়পাথুরি নিয়ন্ত্রিত বাজারের বাজারদর। কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণ বাণী এখানে শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠান আবার আপনাদের সাথে থাকব, কথা হবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষক ভাতি জন অনুষ্ঠান কিষাণ বাণী। আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। প্রচারধর্মী অনুষ্ঠান জনহিত যোজনা একটি সমীক্ষা শুনবেন রাত 7:05। 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 প্রথমে ককবরক এবং পরে স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মনের মতো গান শুনবেন রাত 8:05। যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী রাত 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন 9:30 সরগম অনুষ্ঠানে। হারানো দিনের গান রাত 10:00। শুনলেন অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে প্রচারধর্মী অনুষ্ঠান জনহিত যোজনা একটি সমীক্ষা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, জনহিত যোজনা একটি সমীক্ষা এই অনুষ্ঠানে আমরা তুলে ধরি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি, যেই প্রকল্পগুলি জনসাধারণ সরাসরি সুবিধা পান, ওনারা সুবিধা ভোগ করেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি জনগণের কাছে জানিয়ে দিই যে জনগণ কিভাবে এই সুবিধাটা পেতে পারেন এবং কি কি সুবিধা রয়েছে এ নিয়ে বিস্তারিত। তো আজ আমরা জানব এই জনহিত যোজনা একটি সমীক্ষা এই অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য ত্রিপুরা সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প নিয়ে, আর এই নিয়ে বলবেন দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক ডাক্তার মনীশ চৌধুরী। তিনি দক্ষিণ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সমস্ত কিছু দেখাশোনা করেন। তো আজকে উনি এই সাধারণ মানুষের জন্য ত্রিপুরা সরকারের কি কি স্বাস্থ্য প্রকল্প রয়েছে তা তুলে ধরবেন। নমস্কার মনীশবাবু।
2: নমস্কার।
1: আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয়টা হল ত্রিপুরা সরকারের সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প, তাই স্বাভাবিকভাবে আমরা প্রথমে জানব কি কি স্বাস্থ্য প্রকল্প রয়েছে আমাদের এই জনহিত যোজনা অনুষ্ঠানে, যেটা জনগণ সরাসরি সুবিধা ভোগ করেন, কিভাবে পেতে পারেন এই নিয়ে।
2: নমস্কার সবাইকে। তো আজকের যে আলোচনাটা হচ্ছে জনহিতকর যোজনা স্বাস্থ্য দপ্তরের মধ্যে, তো এখানে বলতে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্প। কারণ আমরা জানি যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, এটা হচ্ছে এমন একটা স্কিম যেখানে প্রত্যেক পরিবারকে বছরে 5 লাখ টাকা অবধি স্বাস্থ্য মানে বিমার মতো করে দেওয়া হয়।
1: আচ্ছা।
2: কারোর কাছে যদি এই কার্ড থাকে, ও যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, তাহলে ওর চিকিৎসার যাবতীয় খরচ যতটাই খরচ হয় সেটা এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে করা হয়।
1: হ্যাঁ, এই যে ত্রিপুরা সরকারের লক্ষ্য বিভিন্ন প্রকল্পগুলি, এই যে আপনি বললেন যে আয়ুষ্মান কার্ড অর্থাৎ জন আরোগ্য যোজনা, যে বিষয়টা ত্রিপুরা সরকারের লক্ষ্য রয়েছে সবার জন্য স্বাস্থ্য বিনা খরচে চিকিৎসা, গরিব বড়লোক কোনো ভেদাভেদ নেই, আধার এবং রেশন কার্ড থাকলেই বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পাওয়া যায়। তো যেটা এই যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা বললেন, যেটাকে MMJAY বলে, তো এটার বিস্তারিত যদি একটু তুলে ধরেন।

0: সেটা আমি বলছিলাম। অ্যাকচুয়ালি আমি যেটা এখন বললাম সেটা হচ্ছে পিএম যোজনা, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এটা তো আছেই, তো এটার মধ্যে একটা ইয়ে কি ছিল যে সোশ্যো ইকোনমিক কাস্ট সেন্সাসে যাদের নাম সুবিধাপ্রাপক হিসাবে অন্তর্ভুক্ত ছিল বা রাষ্ট্রীয়, আগে একটা ছিল আরএসবিওয়াই কার্ড, ওটা 2000 সালের পরে ইস্যু করা হয়েছিল, তো ও ধরনের বেনিফিশিয়ারির ক্ষেত্রে তারা এটার জন্য এলিজিবল, কিন্তু সবাই এটার জন্য এলিজিবল না। তখন কি করা হলো, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন একটা যোজনা দিলেন, সেটার নাম হচ্ছে সিএমজেওয়াই, মানে সেটা হচ্ছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এবং এটা ত্রিপুরার প্রত্যেকটা নাগরিক পাবে, প্রত্যেকটা নাগরিক, কোনো ভেদাভেদ নেই, এপিএল বিপিএল অন্তত এসব কিছু নেই, চাকরিজীবী বা বেকার এসব কিচ্ছু নেই, কিন্তু যারা চাকরিজীবী আছে তারা যদি এই প্রকল্পের আওতে আসতে চায় তাহলে চাকরিজীবীরা আপনি জানেন একটা মেডিকেল অ্যালাউন্স পায় তাদের স্যালারির সাথে, তো ওটা সারেন্ডার করতে হবে, আর না হলে সবাই এই সুবিধাটা পাবে
1: 5 লাখ টাকা,
0: এবং এটাও সেম প্রত্যেক পরিবার পিছু বছরে 5 লাখ টাকা দেওয়া হবে। এই গেল দুটো। এবার কি দেখা যাচ্ছে যে এই প্রকল্পটাকে আরো সোজা করার জন্য বা মানুষকে আরো পরিষেবা প্রদান করার জন্য আরেকটা নতুন প্রকল্প এসছে, সেটা হচ্ছে ভিভিএস, বয় বন্দনা যোজনা,
1: বয়
0: বন্দনা যোজনা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 70 ইয়ার্স অ্যাবাভ,
1: মানে 70 বছরের
0: ঊর্ধ্বে সবাই এই কার্ডে বেনিফিশিয়ারি হতে পারবেন এবং এই কার্ড দ্বারা উপকৃত হতে পারবেন।
1: আচ্ছা,
0: সবাই,
1: এটাতে বিশেষ নিয়ম
0: না, কোনো কিছু নিয়ম নেই। আমার বয়স যদি 70 অ্যাবাভ হয় তাহলে আমি এই কার্ডের জন্য আবেদন করতে পারি, আবেদন না, এটা জাস্ট অনলাইনে গিয়ে নিজেই করা যায়। করতে কি লাগে, কিছুই লাগে না, শুধুমাত্র আমার রেশন কার্ডটা লাগবে, আমার আধার কার্ডটা লাগবে, আর আমার মোবাইল নাম্বার লাগবে। আর এখন তো আমরা সবাই জানি সব ক্ষেত্রেই মোবাইল নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিংক
1: করা আছে।
0: যদি তিনটা জিনিস থাকে আমার কাছে তাহলে আমি কিন্তু বাড়িতে বসেই এই যে আমার যে পিএমজেওয়াই বা সিএমজেওয়াই যে পোর্টাল, এই পোর্টাল খুলে নিজেরাও করতে পারি। এবার এখানে একটা কথা, সবার পক্ষে এটা করা সম্ভব না, তখন আমরা কোথায় যাব বা কিভাবে এটা আমরা পাবো?
1: একদম একদম।
0: এখন অবস্থা হচ্ছে কি, আমাদের কিন্তু বিশেষ করে যদি আমি দক্ষিণ ত্রিপুরা জেলার কথা বলি, দক্ষিণ ত্রিপুরা জেলাতে আমার এখন 30টার মতো হসপিটাল আছে যেখানে রোগী ভর্তি হয় হসপিটাল। এবার আমাদের 149-এর মতো আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র আছে, ঠিক আছে? প্রত্যেকটা হাসপাতালে যেগুলো আমি বললাম, যে 30টা হাসপাতাল কথা বললাম,
1: হাসপাতাল এবং
0: উপস্বাস্থ্য কেন্দ্র আছে। এবার প্রত্যেকটা হাসপাতালে, এই যে 30টার কথা বললাম, প্রত্যেক জায়গাতে কিন্তু আমাদের আয়ুষ্মান মিত্র আছে। আপনি যদি বিলোনিয়াতে যান, বিলোনিয়া মহকুমা হাসপাতালে, দেখবেন ওদের জন্য একটা ঘরও নির্দিষ্ট করে রাখা আছে, আয়ুষ্মান গৃহ বলে, ওখানে ওরা থাকে,
1: আয়ুষ্মান মিত্র।
0: আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনার এই ডকুমেন্টস গুলো যা আমি বললাম, আধার কার্ড, রেশন কার্ড আর হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে, এগুলো নিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখা করলে তৎক্ষণাৎ আপনাকে এই কার্ড করে দেওয়া হবে।
1: আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুরা জেনে রাখবেন, মনীষবাবু খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে আপনারা সবাই পেতে পারেন, যে বয়বন্দনা যোজনা যেটা কথা বলল সেটা সত্যলুব্ধ, কিন্তু এই তিনটি জিনিস আপনাদের লাগবে, সেটা হলো গিয়ে আধার কার্ড, রেশন কার্ড এবং মোবাইল নম্বর, তাহলে আপনি এই সুবিধা পেতে পারেন, কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ,
0: এখানে আমি একটা কথা অ্যাড করে দিই, এটা যদিও মানে রিলেভেন্ট তাই বলছি, যেমন কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন, উনি চোখের অপারেশন করাবেন, যেটাকে আমরা ছানি অপারেশন বা ক্যাটারাক্ট সার্জারি বলি, তো উনি ওটা একটু বাইরে করাবেন, ঠিক আছে, অসুবিধা নেই, সরকারি ভাবেও আমাদের হয়, বাট উনি বলছেন উনি প্রাইভেট একটা নার্সিংহোমে করাবেন। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তো তখন উনি বলল যে উনি ওখানে আলোচনা করেছেন, হ্যাঁ, উনার তো পিএমজেওয়াই কার্ড নেই আর সিএমজেওয়াইও কার্ড নেই, তো একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজটা ওনাকে পুরোটাই দিতে হবে, আর বলেছে যদি আপনার কার্ড থাকতো তাহলে কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট আপনার ডিসকাউন্ট পেতেন ওখানে। তো তখন উনি আমার কাছে সিএমজেওয়াই আসলেন, তা আসার পর আমি ব্যাপারটা বুঝলাম, ব্যাপারটা বোঝার পর 2 দিনের মধ্যে ওনাকে কার্ডও করে দিয়েছি আমি। তো কার্ড করে দেওয়ার পরে সিএমজেওয়াইটা, চিফ মিনিস্টার, এটা কার্ড যখন করে দেওয়া হয়েছে, সরি ভুল বলছি, একদম বয়বন্দনাটা, বিবিএস, ওনার বয়স তো অ্যাবাভ 70 ছিল, তো যখন কার্ড করে দেওয়া হয়েছে, ওই কার্ড নিয়ে যখন ওখানে গেছেন তখন কিন্তু উনি অনেক মানে কম দামে সুবিধাটা গ্রহণ করতে পেরেছেন। তো এইটা আমি সবার কাছে অনুরোধ রাখবো যে পিএমজেওয়াই তো আচ্ছা ঠিক আছে, একটা কিছু কিছু গাইডলাইন আছে, তারা পাবেন, প্রধানমন্ত্রী চিঠি লাগবে, তারা পাবেন না, একটা গাইডলাইনে ছেড়ে দিলাম, কিন্তু এই সিএমজেওয়াই আর 70 অ্যাবাভ হলে, 70-এর ঊর্ধ্বে হলে যে বিবিএস কার্ড, এটা কিন্তু সবাই পাবে, এবং এককালীন বা বছরে 5 লাখ টাকা কিন্তু বিরাট অ্যামাউন্ট। হ্যাঁ, আমরা যে কোনো চিকিৎসা, তো এটা আমি বলবো সবাইকে, এটা নিয়ে অনুরোধ করবো যে আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং খুব যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডগুলো করিয়ে নিন।
1: একদম একদম। হ্যাঁ, এরপরে আর কি রয়েছে, মানে এখানে কি মানে এই যে এই কার্ডের অধীনে আমাদেরকে যে ডায়াগনস্টিক করা, মানে পরীক্ষা নিরীক্ষা করা, সেটাও কি সুবিধা পাবে?
0: সবকিছু ফ্রি। একজন পেশেন্ট মানে রোগী যদি এই কার্ড নিয়ে হাসপাতালে ভর্তি হয়, তাহলে ওর চিকিৎসার জন্য যাবতীয় যা লাগবে, পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকমের ওষুধপত্র থেকে শুরু করে সবকিছু কিন্তু ফ্রি, মানে এই 5 লাখ টাকার মধ্যেই থাকবে।
1: এই তো আমরা জানলাম দুটি প্রকল্প নিয়ে এবং সেটা কিভাবে পেতে পারেন তা জানলাম। এছাড়া
0: আমাদের আরেকটা খুব একটা ভালো একটা প্রকল্প আছে, সেটা নাম হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্যক্রম, মানে এটাকে আমরা বলি যে RBSK, আপনারা নাম শুনে থাকবেন, রাষ্ট্রীয় বাল শিশু স্বাস্থ্য কার্যক্রম। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়, এবং সেটা জন্ম থেকে 18 বছর পর্যন্ত শিশুরা এই সুযোগ সুবিধাটা পায়। এখন আপনি বলতে পারেন যে কি ধরনের রোগে এই জিনিসগুলো হয়। অ্যাকচুয়ালি আমি যদি ডিটেলস বলতে চাই, তাহলে মোটামুটি আমার কাছে 29, মানে 29 রকমের রোগ আছে, যার জন্য এই RBSK-র মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়,
1: মানে তবে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য
0: কার্যক্রমের মাধ্যমে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা যেগুলো আমরা প্রায় সময় পাই, সেগুলো হচ্ছে আপনারা দেখে থাকবেন বাঁকা পা বা ক্লাব ফুট একটা জিনিস, বাচ্চাদের পা এরকম ব্যাকা থাকে, এরকম থাকে। তো এই রোগ নিয়ে যাদের জন্মায় তাদের চিকিৎসার সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ত্রিপুরা গ্রহণ করছেন। তারপর আরো একটা দেখবেন, বাচ্চারা জন্মগ্রহণ করার পরে ঠোঁটের উপরের জায়গাটা কাটা
1: থাকে,
0: এর চিকিৎসাও, অপারেশনের সমস্ত খরচ আমাদের সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, আমরা দেখি অনেক সময় যে বাচ্চাদের বিভিন্ন জন্মগত হৃদরোগ হয়, আমরা বলি যে ওর হার্টে, মানে একটা কথা সবসময় শোনা যায়, ওর হার্টে ফুটু আছে একটা কথা, বা ওর শ্বাস নিতে কষ্ট হয়, ডাক্তারবাবু বলেছেন যে হার্টের সার্জারি করতে হবে, বা ও কানে শুনে না, বা ও মানে কি বলে ডেভেলপমেন্টাল ডিলে আছে অনেক কিছু, অটিজম, এই সমস্ত জিনিস। তো এই সমস্ত জিনিসের যা খরচ, মানে চিকিৎসা ক্ষেত্রে যা খরচা হয় সমস্তটা কিন্তু আমরা RBSK-র মাধ্যমে আমরা পেতে পারি।
1: খুব সুন্দর। এই যে মানে এর মধ্যে
0: 29টা রোগের এখানে চিকিৎসা করানো পসিবল আছে।
1: খুব ভালো। এরপর
0: এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এটা দরকার। অ্যাকচুয়ালি এই যে RBSK এগুলোর কতগুলো মোবাইল মেডিকেল টিম থাকে,
1: আচ্ছা,
0: এবং এই টিমগুলো কিন্তু অনেক মানে ইয়েতে গিয়ে, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুলে গিয়ে তারা কিন্তু স্ক্রিনিং করে যে কোনো বাচ্চার এরকম আছে কিনা। এখন দেখা গেল একটা টিম গেল রাজনগরের কোথাও একটা স্কুলে, ওখানে গিয়ে আমি তো বললাম 18 বছর বয়স অব্দিটা হয়, দেখা গেল 14-15 বছরে একটা পেল যার হাটে ওরা ভাবলো যে কিছু প্রবলেম থাকতে পারে, তখন তাকে উন্নততর মানে পরিষেবা দেওয়ার জন্য, তার কোনো যে প্রবলেম নেই, তার স্ক্রিনিং করে দেখলো যে প্রবলেম থাকতে পারে, তখন তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা হলে ওখানে পরীক্ষা নিরীক্ষাও করা হয়, এরপর যদি দেখা যায় যে ওর কোনো প্রবলেম আছে, তাহলে কিন্তু ওকে সম্পূর্ণ চিকিৎসা এই প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয়।
1: মানে সরকারের মোটামুটি উদ্দেশ্য হলো সবাইকে সুস্থ রাখা,
0: সবাইকে সুস্থ
1: রাখা, তার জন্য প্রয়োজন বোধে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসে ওকে সুস্থ করে দেওয়া,
0: সুস্থ করে দেওয়া।
1: হ্যাঁ, এই যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম গেল, আর কি কি রয়েছে?
0: এবার আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের আছে JSY। JSY মানে হচ্ছে জননী সুরক্ষা যোজনা,
1: মানে মা
0: মাদের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে কি করা হয়, এখানে বলা হয়েছে যে যত প্রেগনেন্ট ওমেন আছে, আমরা একটা জিনিসই চাই, আমি আপনাকে একটা ডাটাও দিচ্ছি যে বিগত বছরগুলোতে বা এর আগে, অনেক আগে আমাদের কিন্তু অনেক হোম ডেলিভারি হতো,
1: একদম
0: মানে ডেলিভারি বাড়িতে হয়ে যেত,
1: বাড়িতে হয়ে যেত।
0: কিন্তু বর্তমানে আমরা যদি কত কয়েক বছরের কথা চিন্তা করি, আমাদের কিন্তু এখন হাসপাতাল ডেলিভারির পার্সেন্টেজ 100%,
1: মানে এখন হোম ডেলিভারিটা
0: শূন্যের কোঠায়, আমরা এখন সবাই হসপিটালে ডেলিভারি হচ্ছে। তো হসপিটালে যখন ডেলিভারি হবে, ডেলিভারি তো বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে, ওষুধ লাগে, মানে বিভিন্ন রকমের জিনিস লাগে, যাই লাগুক যেটাই লাগুক সবকিছু সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। মানে মোট কথা হচ্ছে আমি যদি সরকারি

0: হাসপাতালে ডেলিভারি করাই তাহলে আমাকে নিজের পকেট থেকে এক পয়সাও খরচ করতে হবে না, সমস্ত টাকা সমস্ত খরচা গভর্নমেন্ট বিয়ার করছে,
1: সরকার বিয়ার বহন করে নিচ্ছে। খুব সুন্দর।
0: আর এখানের মধ্যে একটা কথা বলি আমি, যে আমাদের যে আশা দিদিমণিরা আছে, এই আশা দিদিমণিরাও জন্য কিন্তু আমাদের সরকার ব্যবস্থা নিয়েছেন। যেমন প্রত্যেকটা আশা দিদিমণি যদি একটা প্রেগনেন্ট মাকে সব সময় দেখেন, পুরো যে আমরা বলি নমাস, নমাস যদি যত্ন করেন, প্রেগনেন্ট মহিলা সব সময় খবর নেন বাড়িতে গিয়ে, এরপরে মানে প্রসবের সময় হাসপাতালে নিয়ে আসেন, তাহলে কিন্তু রুরাল এরিয়াতে একজন আশা মোটামুটি 1,000 টাকা করে পান এই কাজের জন্য।
1: আচ্ছা,
0: ঠিক আছে। এবং আরবান এরিয়াতে
1: এক্ষেত্রে মায়েরা কিছু পান কি
0: না? মায়েদেরকে সেরকম প্যাকেজ এখান থেকে দেওয়া হয় না, বাট সেম ভাবে মায়েদেরকে একটা প্যাকেজ আছে যেটা দেওয়া হয় সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল জাস্টিস ইয়ে থেকে, ডিপার্টমেন্ট থেকে, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে।
1: মানে হাসপাতালে যদি তাদের প্রসব হয়, সন্তানের জন্ম দেয়, তাহলে সেগুলি মানে সোশ্যাল ওয়েলফেয়ার
0: ওখান থেকে পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার, মানে আশাদের যে ইনসেন্টিভ দেওয়া এটাও কিন্তু আমাদের চলে যাচ্ছে। ওরাও যেহেতু আমাদের কমিউনিটির একটা পার্ট, সেজন্য ওদেরকেও দেওয়া হয় যে তোমরা ভালো কাজ করো, তোমাদের জন্য ইনিশিয়েটিভ মানে ইনসেন্টিভ আছে।
1: উদ্দেশ্য একটাই, সুরক্ষিত মাতৃত্ব।
0: সুরক্ষিত মাতৃত্ব, ব্যাস এতটুকু উদ্দেশ্য।
1: আর
0: তার সঙ্গে আমাদের আরেকটা, এটার সঙ্গে একটা প্রোগ্রাম জড়িত আছে, সেটাকে আমরা বলি জননী শিশু সুরক্ষা কার্যক্রম। এটাকে বলে আমাদের JSSK, ঠিক আছে। এখানে জননী তো আছেই, জননীর সাথে সাথে শিশু এড করা হয়েছে। মানে আমরা বলছি যে যদি দেখা গেল কি ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারির পরে কোনো সমস্যা নেই, বাচ্চা এবং মা 48 ঘন্টা হাসপাতালে ছিল, এরপরে ডাক্তারবাবুরা দেখে ওদেরকে বাড়িতে ছুটি দিয়ে দিয়েছে, ওরা বাড়ি চলে এসছে, দেখা গেল 3-4 দিন পরে কোনো প্রবলেম হলো, হতেই পারে, আমাদের শরীরও তো একটা মেশিন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তো মার বা বাচ্চার কোনো প্রবলেম হলো, তখন যদি মা ও বাচ্চাকে আবার হাসপাতালে আনতে হয়, তখনও কিন্তু সমস্ত চিকিৎসা ওকে ফ্রিতেই দেওয়া হবে।
1: আচ্ছা,
0: গর্ভের পরে মানে প্রসবের পরে 6 মাস মার যা কিছু লাগবে তা সরকার বহন করবে,
1: এবং এই প্রকল্পের মাধ্যমে
0: JSSK এর মাধ্যমে,
1: জননী শিশু সুরক্ষা প্রকল্পের মাধ্যমে,
0: কার্যক্রমের মাধ্যমে। আর বাচ্চার ক্ষেত্রে সেটা হচ্ছে 1 বছর অবধি, কোনো বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ হয় বা ওর কোনো সমস্যা হয়, ওকে হাসপাতালে আনলে সম্পূর্ণ পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে।
1: আচ্ছা, এছাড়াও বিশেষ বিশেষ আর কি কি প্রকল্প রয়েছে বিশেষ রোগের ক্ষেত্রে? অনেকগুলি রোগ আমাদের রয়েছে, যেমন আমরা প্রায় সময়ে দেখতে পাই যে টিউবারকিউলোসিস বা এইগুলি বলে, মানে যক্ষা টক্ষা এগুলি নিয়ে কি কি রয়েছে?
0: যক্ষার ক্ষেত্রে তো আমাদের একটা প্রোগ্রামই আছে, সেটাকে আমরা বলি ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে যত আমাদের টিবি পেশেন্ট আছে, মানে যক্ষা রোগের পেশেন্ট আছে, সবাইকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মনিটর করি, আমরা সুপারভাইজ করি, আমরা ট্রিটমেন্ট প্রদান করি। তো সেক্ষেত্রে একটা কথা, যদি কেউ যক্ষা রোগে আক্রান্ত হয় তাহলে ওকে 6 মাসের ওষুধ জন্য ওষুধ খেতে হবে, 6 মান্থ থেরাপি, 6 মাসের ওষুধ খেতে হবে। এই 6 মাস যতদিন পর্যন্ত ওষুধটা খাবে, প্রত্যেক মাসে ওর জন্য 1,000 টাকা করে আছে, মানে এটা রোগী পাবে,
1: মানে রোগী পাবে,
0: হ্যাঁ রোগী পাবে, 6 মাস ও চিকিৎসারত থাকবে এবং প্রত্যেক মাসে ও 1,000 টাকা করে পাবে। যদিও এটা 2 কিস্তিতে দেওয়া হয়, মানে 3,000-3,000 করে দেওয়া হয়, কিন্তু প্রতি মাসে ও পাচ্ছে 1,000 টাকা করে, এটা দেওয়া হয়। তারপরে যতদিন পর্যন্ত ও চিকিৎসায় থাকবে, মানে 6 মাস, প্রত্যেক মাসে ওকে ফুড বাস্কেট দেওয়া হয়।
1: আচ্ছা,
0: ফুড বাস্কেট মানে বিভিন্ন রকমের সুষম খাবার বা বিভিন্ন রকমের ভিটামিন, ফলমূল, তারপরে ডাল, প্রোটিন জাতীয়, হাই রিচ প্রোটিন জাতীয় জিনিস ওকে দেওয়া হয়।
1: ওটাও শরীরে
0: ইমিউনিটি বাড়ানোর জন্য, ওটাও 600 টাকা করে, টাকা দেওয়া হয় না, বাট জিনিসগুলো কিনে দেওয়া হয়,
1: ফুড প্যাকেজ
0: দেওয়া হয়। এটা একটা বিরাট ইনিশিয়েটিভ।
1: তাহলে এই ক্ষেত্রে আমাদের আবেদন কি থাকবে, যে যারা সাধারণ মানুষ রয়েছে তারা এই সুবিধাটা ভোগ করতে বা তাদের রোগ শনাক্ত করতে, তাদের কাছে কি আবেদন থাকবে?
0: তাদের কাছে আমার একটা আবেদন, যে দেখুন এখনকার দিনে কিন্তু যক্ষা রোগ বা টিবি অনেকটা বাড়ছে, এবং এখনকার দিনে আমরা বাইরে বেশি বেরোই বা বাসে বিভিন্ন জায়গাতে আমরা চলাচল করি, তো আমি নিজেও জানি না যে আমার সঙ্গে যে বসে আছে ওর কি যক্ষা রোগ আছে কি নেই। তো সে কারণে আমি বলবো, যদি বেশি কাশি হয়, 2 সপ্তাহের বেশি জ্বর থাকে, বা শরীরের ওজন যদি কমে যায়, বেশি যদি ঘাম টাম হয়, তাহলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারবাবুকে দেখান। এবং আমার

0: দক্ষিণ ত্রিপুরা জেলাতে
1: হ্যাঁ
0: এখন কিন্তু মানে ম্যাক্সিমাম জায়গাতে আমার এক্স রের ব্যবস্থা আছে,
1: রয়েছে,
0: আমরা এক্স রে করতে পারি,
1: হুম,
0: গেল এক্স রে। তার থেকেও বড় একটা সুবিধা আমাদের নেট টেস্টিং হয়, মানে
1: আচ্ছা,
0: এটা টেস্টিং, এটা এক্স রে না, এটা অন্য টেস্টিং,
1: হুম,
0: ঠিক আছে, টেস্টিং এর ব্যবস্থা আছে, এটাও আছে। তারপরে শান্তিরবাজার জেলা হাসপাতাল, ওখানে একটা ভালো একটা সিবিনেট মেশিন আছে
1: হুম,
0: যেটা দিয়ে আমরা টেস্টিং করতে পারি।
1: হুম,
0: এই ছাড়াও
1: হুম,
0: কোথাও যেতে হবে না, যদি আপনি মনে করেন যে না আমার হয়তো বা বেশি কাশি হচ্ছে, আমি একটু টিবিটা পরীক্ষা করাই,
1: হুম,
0: তাহলে কিচ্ছু লাগবে না, শুধু আপনার যে আশা ওই
1: হুম,
0: আশাকে বললেই হবে
1: হুম,
0: যে দিদি আমি কফটা পরীক্ষা করাবো,
1: হুম,
0: আশা বাড়ি এসে আপনার থেকে কফের স্যাম্পল নিয়ে যাবে।
1: আচ্ছা, সমস্ত সুবিধা দিয়ে
0: হ্যাঁ,
1: রেখেছে,
0: সমস্ত সুবিধা দেওয়া আছে,
1: মানে শুধু এই ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে
0: এগিয়ে
1: হবে,
0: আসতে হবে,
1: মানে
0: সেটাই,
1: সেখানে সবকিছু আবার বিনামূল্যেই পাওয়া যাবে,
0: বিনামূল্যে,
1: কোনো
0: বিনামূল্যে,
1: পয়সা দিতে হবে
0: না
1: না,
0: কোনো পয়সা দিতে
1: তাহলে
0: হবে না,
1: চিন্তার কোনো কারণ নেই।
0: না,
1: তাহলে আপনারা অনায়াসে আসতে
0: হুম
1: পারেন,
0: হুম
1: যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে
0: হুম
1: সেখানে যেতে পারেন,
0: হুম হুম
1: সেটা হলো মানে যক্ষ্মার ক্ষেত্রে।
0: হ্যাঁ হ্যাঁ
1: তারপরে আমাদের অনেকগুলি আরো মারাত্মক রোগ আছে, যেখানে
0: হুম
1: কিডনি রোগ এখন
0: হুম হুম
1: শোনা
0: হুম
1: যায়,
0: হুম
1: এখন সচরাচর বেশি
0: হুম হুম
1: কিডনি
0: হুম
1: রোগেই দেখা
0: হুম
1: যায়,
0: হুম হুম
1: ডায়ালিসিসের একটা
0: হুম
1: বিষয়
0: হুম
1: রয়েছে,
0: হুম হুম
1: সেখানে কি কিছু আছে?
0: হ্যাঁ, একদম আছে। যেমন আমাদের দক্ষিণ ত্রিপুরাতে আগে ছিল না,
1: হুম
0: এখন এস্টাবলিশড আমাদের ডায়ালিসিস সেন্টার আছে।
1: হুম
0: সেটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার যে জেলা হাসপাতাল আছে
1: শান্তিরবাজার,
0: শান্তিরবাজার, ওখানে
1: হুম
0: ওখানে আমাদের আলাদা করে ডায়ালিসিস ইউনিট আছে।
1: হুম
0: কোনো পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্টকে আগে কি করতে হতো, যদিও ডায়ালিসিস পেশেন্ট হতো ওকে ডায়ালিসিসের জন্য আগরতলা যেতে হতো,
1: হুম
0: হ্যাঁ, জিবি হাসপাতাল বা হাফানিয়া হাসপাতাল বা দূরে যেতে হতো, কিন্তু এখন
1: হুম
0: সেটার দরকার পড়ে না।
1: হুম
0: আমরা আমাদের জেলা হাসপাতালেই ব্যবস্থা রেখেছি যে
1: হুম
0: ডায়ালিসিস পেশেন্টের ডায়ালিসিস ওখানেই করতে পারবে, এর জন্য আর আগরতলা যেতে হয় না এখন। তো এটাও একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের
1: সেটাও মানে এই প্রকল্পের অধীনে
0: এই
1: রয়েছে,
0: প্রকল্পের অধীনে রয়েছে, এবং তাও বিনামূল্যে, এখানেও কিছু খরচাপাতি হয় না।
1: তারপর রয়েছে ক্যান্সারের মতো রোগ,
0: ক্যান্সারের মতো রোগ, সেটাও আছে। তারপর
1: হুম,
0: ক্যান্সার বলতে মনে হলো, এই যে আমাদের এখন মুখগহ্বরে ক্যান্সার হচ্ছে খুব
1: হুম,
0: বেশি
1: হুম,
0: করে,
1: হুম,
0: তো
1: হুম,
0: এটার জন্য আমাদের স্ক্রিনিং চলছে।
1: হুম,
0: আমরা যদি পাই যে কারোর এরকম মুখগহ্বরে মানে আমাদের সন্দেহ হয় যে ইয়ে হতে পারে, তাহলে আমরা তাকে দুরন্ত মানে ইয়ে করার জন্য, মানে আইডেন্টিফাই করার জন্য যে এটা কি মুখগহ্বরে কোনো ক্যান্সার বা কি, আমরা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে থাকি, এবং এগুলোও কিন্তু ফ্রিতে হচ্ছে। তারপরে রিসেন্টলি আপনারা শুনছেন হয়তো আশা করি, যে একটা নতুন ভ্যাকসিন
1: হুম
0: ভারত সরকার ইনিশিয়েটিভ নিয়েছেন ওটা দেওয়ার জন্য, ওটাকে বলে HPV ভ্যাকসিন,
1: আচ্ছা
0: হিউম্যান পেপিলোমা ভাইরাস।
1: আচ্ছা
0: এটা কি করে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এই যে যারা আমাদের মা বোনেরা আছেন,
1: হুম
0: মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার,
1: হুম
0: এটা কিন্তু খুব মানে বেশি
1: বেশি
0: হচ্ছে,
1: হচ্ছে,
0: বেশি
1: হ্যাঁ
0: হচ্ছে এখন।
1: হ্যাঁ
0: তো এখন আমাদের বিভিন্ন স্টাডির মাধ্যমে এটা আমরা বুঝতে পেরেছি বা জেনেছি
1: হুম
0: যে 14 ইয়ার্স,
1: হুম
0: যখন কোনো মেয়ের বয়স 14 বছর হয়,
1: হুম
0: তাকে যদি ইঞ্জেকশনটা মানে ভ্যাকসিনটা দেওয়া হয়,
1: দেওয়া হয়, হ্যাঁ
0: তাহলে পরবর্তীতে গিয়ে জরায়ুর মুখের ক্যান্সারের যে সম্ভাবনা
1: হুম
0: সেটা অনেক শতাংশ কমে যায়,
1: আচ্ছা
0: অনেক শতাংশ কমে যায়।
1: হুম
0: তো এই কারণে এখন ইনিশিয়েটিভ এটাই নেওয়া হয়েছে যে যারা 14 বছর
1: হুম
0: তাদের প্রত্যেককে যাতে আমরা এই HPV ভ্যাকসিন দিতে পারি, তাও বিনামূল্যে। এই ভ্যাকসিন নেওয়ার জন্য 1 টাকাও খরচা করতে হবে না।
1: এগুলি মানে ভারত সরকার এবং রাজ্য সরকার
0: রাজ্য
1: উভয়ই
0: সরকার
1: নিয়েছে,
0: যৌথভাবে নিয়েছেন, এবং এই প্রকল্পের আন্ডারে এখন কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে এই ভ্যাকসিনেশনটা চলছে,
1: অলরেডি শুরু হয়ে
0: শুরু
1: গেছে,
0: হয়ে গেছে অলরেডি।
1: আচ্ছা,
0: তো এই কারণে আপনাদের মাধ্যমে, আকাশবাণী বিলোনিয়ার মাধ্যমে, আমি এটাও সবাইকে বলতে চাই যে যাদের বাড়িতে 14 বছরের মেয়ে আছে, আপনারা প্লিজ আসুন এবং হাসপাতালে গিয়ে এই পরিষেবাটা গ্রহণ করুন।
1: মানে 14 বছর থেকে শুরু,
0: হ্যাঁ, 14 বছর থেকে শুরু না, এখন আমরা যারা 14 বছর তাদেরকেই দিচ্ছি শুধু,
1: আচ্ছা,
0: পরে এটা আরো এক্সটেন্ড করা হবে,
1: মানে অন্য বয়সে,
0: হ্যাঁ, অন্য বছর দেওয়া হবে। এখন আপাতত যাদের 14 কমপ্লিট তারা এই টিকাটা নিতে পারবে।
1: এই যে বিভিন্ন প্রকল্প রয়েছে, মানে কি কি প্রকল্পগুলি যদি আমরা আবার বলি, যে শুধুমাত্র প্রকল্পগুলি যেটা ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্প, এই প্রকল্পগুলি কি কি রয়েছে যদি আমরা আরেকবার বলি, কয়টা প্রকল্প রয়েছে মোটামুটি, সেই জিনিসটা যদি একটু জানিয়ে দেন।
0: সেটা আমি অলরেডি তো আলোচনা করলাম,
1: করে
0: তারপর
1: গেছি,
0: আরেকবার বলে দিচ্ছি যে আমাদের সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্প, কারণ এর মাধ্যমে অনেক বেনিফিট পাওয়া যায়। এর মধ্যে 3টা আছে, আমি বললামই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আর একটা হচ্ছে বয় বন্দনা যোজনা, 3টা আছে, এটা করা যায়। তারপরে যেটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি শিশুদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের RBSK প্রোগ্রাম বা প্রকল্প, রাষ্ট্রীয় বাল শিশু স্বাস্থ্য কার্যক্রম, এখানে পাওয়া যায়। তারপরে যেটা আছে আমি আলোচনা করলাম যে মায়েদের জন্য এবং শিশুদের জন্য, সেটা হচ্ছে JSY মানে জননী সুরক্ষা যোজনা, আর একটা হচ্ছে জননী শিশু সুরক্ষা
1: যোজনা,
0: যোজনা, এগুলোর মাধ্যমে ফিনান্সিয়াল প্রচুর বেনিফিট পাওয়া যায় এবং সমস্ত রকমের ট্রিটমেন্ট ফ্রি অফ কস্টে করা হয়, এটাই সব থেকে
1: শুধুমাত্র তিনটি জিনিস থাকতে হবে। জিনিসগুলি হলো রেশন কার্ড,
0: না সেটা তো হচ্ছে কি আমার আয়ুষ্মানের ক্ষেত্রে, আর গর্ভবতী মা এবং শিশু হলে কিছু লাগবে না, সব কিছু ফ্রিতে পাবে, কিছু লাগবে না,
1: মানে সেখানে কোনো কাগজ কোনো পত্র কোনো কারণ নেই, শুধুমাত্র সেখানে আশা কর্মী রয়েছেন ওনাদের কাছে গেলে সবকিছু
0: পাওয়া যাবে।
1: তো যেহেতু আপনি দক্ষিণ জেলার স্বাস্থ্য, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক, তো সেক্ষেত্রে এই যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আপনি এইমাত্র বললেন, তো এগুলির সুযোগ সুবিধা তো পাওয়ার জন্য আপনি বলেও দিয়েছেন কারা রয়েছে, যে কি মিত্র রয়েছে সেখানে, আয়ুষ্মান মিত্র রয়েছে, তারপর আশাকর্মীরা রয়েছে, তো এই নিয়ে আপনার বিস্তারিত আর কি কি বলা রয়েছে যেটা আমাদের জনসাধারণ উপকৃত হতে পারেন, যেহেতু জনসাধারণ এখানে সরাসরি সুবিধাভোগী যদি এটা বলে।
0: হ্যাঁ ঠিক আছে, আমি সেটাই বলছি, আমি একটা কথাই বলবো সবাইকে যে প্রত্যেকটা পাড়াতে আমাদের কিন্তু আশা দিদিমণি আছেন, ঠিক আছে, প্রত্যেকটা পাড়াতে আছেন। এবং আমরা একটা জিনিস দেখি যে সমস্ত দুর্গম অঞ্চল আছে যেমন বৈষ্ণবপুর বা কুয়াইফাং, ওই সমস্ত জায়গাতে আশা দিদি যারা আছেন ওনাদের সঙ্গে বেনিফিশিয়ারি মানে গ্রামের অন্যান্য লোকের কথাবার্তা অনেক বেশি হয়, হয়তোবা আমাদের আরবান সাইটে কষাটা মানে কথাটা একটু কম হয় তাদের সাথে। তা আমি সবাইকে এটাই অনুরোধ করব যে আশা দিদিমণিরা মোটামুটি সমস্ত প্রকল্পের ব্যাপারে অ্যাটলিস্ট 80-90% অবগত আছেন, তারা জানেন, কারণ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা প্রশিক্ষণ দিই এই সমস্ত জিনিসের উপরে। তো আপনার যদি স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো ডাউট থাকে বা কোনো আপনি কিছু জানতে চান, আপনি নির্দ্বিধায় আশা দিদির সঙ্গে কথা বলুন, উনি আপনাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারবেন।
1: এছাড়াও তো রয়েছে কিছু টিকাকরণ রয়েছে, মিশন ইন্দ্রধনুষ, তারপরে
0: এই যে টিকাকরণ কথাটা বললেন, এখানে আমি একটা কথা বলি, আমাদের এখানে এই সমস্ত জিনিস নেই যে রিফিউজাল আমি টিকা দেব না, এই সমস্ত জিনিস নেই, কিন্তু একটা সময় দুর্গম এলাকা কিছুতে টিকা দিতে দিত না বাচ্চাদেরকে, ওরা বলতো যে টিকা দিলে নাকি বাচ্চা মারা যাবে, অথচ আপনারা বিশ্বাস করুন এই যে টিকাগুলো এখনো আছে দাদা, আমি আপনাকে বলছি অনেকে আছে কি গভর্নমেন্ট সেট আপে টিকা নেয় না, তারা প্রাইভেট টিকা
1: নেয়,
0: প্রাইভেট ডাক্তার দেখায়, পিডিয়াট্রিশিয়ান দেখিয়ে প্রাইভেট টিকা নেয়। আপনারা বিশ্বাস করবেন না ওই প্রাইভেট টিকাগুলো কমপ্লিট করতে ওদের কত টাকা খরচা হয়।
2: এতক্ষণ শুনলেন জনহিত যোজনা একটি সমীক্ষা বিষয়ক প্রচারধর্মী অনুষ্ঠান। আজকের বিষয় ছিল সাধারণ মানুষের জন্য ত্রিপুরা সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প, বললেন ডাক্তার মনীশ চৌধুরী, সাক্ষাৎকার গ্রহণ করেছেন অভিজিৎ ভট্টাচার্য, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় ককবোর্ড এবং বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলেই তিনি দুদিনের সফরে ফ্রান্সের এভিও শহরে পৌঁছন। সেখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ফ্রান্সের এভিওতে G7 শিখর সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের ওপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026-এর খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষি মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে IMD। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস।
এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর ও কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতে এই তল্লাশি চলে। ইডি জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27শে সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন।

0: ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: We had received nearly 300,000 different inputs from all over the country, and Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it, what came out was, I think, a labor of love that we came up with a policy that, by and large, across the country, and if I may dare say, across the world, has been recognized as the game changer which will allow education in India to become more relevant.
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এ সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন। এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি। 11 বার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে 2 বার জিতেছেন গোল্ডেন বল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়ো শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি 2 দিনের সফরে ফ্রান্স পৌঁছন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপর্ণা দেব বর্মা দিনী কক্তমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদী ফ্রান্স এবিআর জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাখা স্লোভাকিয়ানী রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রিনী মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিন স্লোভাকিয়ানী কুচুকু রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস ইয়াফারকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই স্রাই স্রাই নি বিশিংতৈ সামুং তাঙ্গৈ দঙ্গ হুনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা টিসিএ বাই নাইকল জাগ ব্রিরক নি অরণী ক্রিকেট পাতাই লাইমাও

মাত মাউট ক্লাব তাই মোচা ক্লাব ফাইনেল থাইনে তাবু কক তোমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স নি এবি আবো জি সেভেন কুচুক বেরেমনি কুথুম লাইমাবো মানজাখা গতাল মানজাক মুং স্নাম মুং তাই হায়ুং বেরেমনি টং কচাং স্নাম ফির মুং কুচুক বেরেমনি অকুথুম লাইমাবো জি সেভেন হাকতরনি অজা মানজাক নাই হাকতর তাই হায়ুং বেরেমনি রাং থং মথানি আদংরক আর মানজাখা ভারত হাকতরনি বাকি অকুথুম লাইমুং বেলাই নাংকুক মাহানি খুরসা জাখা মন্ত্রীবক্রক অকুথুম লাইমাবো গ্লোবাল সাউথ নি টং হালক তাই টং কচাং নাইমথাং হামক্রাইতে রাং থং হামসামুঙ্গ ভারত তং হালকনি কক ন খুরসানানি কক তঙ্গ কুথুম লাইমানি কসারো মন্ত্রীবক্র কানাডা কথাজাক হাস্তে তৈ কথাজাক আরব আমির শাহিনি কুচুক অজারক বাইব বখাকনি ককলাম সালাইমাও আচুগানো আবনকারী বোখনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইব ককলাম সালাইমাও আচুকানি কক তঙ্গ মন্ত্রীবক্র স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলেগ্রিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ন স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস বরম ইয়াফারকা অবরম রিজাকমা বাই মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক আর নিহাপাং তে লুকুরক নিবখা খা কাহাম ইয়াফারকা বরম ইয়াচাগৈ মন্ত্রীবক্রক খোরশাখা অবরম ভারতনি খরক সারা ব্রিচি লুকুরক নিবখাক তাই ভারত স্লোভাকিয়ানি বিশেং ক্রাক বাই আপনি মারি অসকাত ভারত তৈ স্লোভাকিয়ানি লুকুরক ন থানচা খাইমুঙ্গ পৈতু তৈ হামচা মুংনি মারি হিনী বকুরসাকা মন্ত্রীবক্রক অবরম কনৈ হাকতনি থিনাংনি আচাইসংন আলাইদাখে বাইয়াবচারি বাই মানজুই তনিওয়ান হিনী বকুরসাকা মন্ত্রীবক্রক কামিনি রংথংন ফানকরা খ্লাইনাও দুধনি স্নামা বাংরিমুং নাংনাই হিনী সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু অবাবায় দেয়ারিনি কাইসা আলাইদা বারজা তঙ্গু তিনি আগরতলা ইন্দ্রনগর গুমটি দেয়ারি বেড়াইনাইমানি জরাব অকগ্ন সাকাব ব সাকা হাকতনি সালচি সালকা আমচাইন খবৈ ত্রিপুরাও দুধনি সানমুং গবাং তঙ্গু মসুক রুমাও খাবাচারমানি লগি লগি আমচাইনি দুধ মানথকমুং বাংরনা নাহারৈ সামুং তাঙ্গি তঙ্গ হাস্তে হাপাং হাস্তেব দুধনি মানে স্নামনাও কতাল তাংসেব গদালজাক ইউনিট কাইসা স্নামজাখা বেড়াইমা জরা হাস্তেফা মুসুগ্রনাই তাই সমবায় সমিতিনি লুকু আদংরক বাই ককলাম সালাইকা আবুনি ইয়াগুলো হাস্তেফা কৃষ্ণনগর নোয়াগাঁওনি আগরতলা পুরনাইখ্রাইনি চার নং ওয়ার্ড আয়ুষ্মান আরোগ্য মন্দিরব বেড়াইনাইখা হাস্তেফা তিনি জিবি শাখামনগ প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র নব বেড়াইনাইখা তেই অমতি শেফ হাস্তেব তৈব ফিয়কনানি নাংথাইনি ককনব খুরসাখা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই স্রাই স্রাইনি বিশিংতেই সামুং তাঙ্গেই দঙ্গো হুনেই সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবুবাই ত্রিপুরা দায়িত্বিন কাহামকুক হাস্তেনি বরং মানানো তিনি ধলাই হাঙ্কর কমলপুর হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকলাব বিদ্যাজ্যোতি রংনক তাংবতাংনি বিশিং হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকনি কতালনক স্নামানি সামুং ন চেঙ্গিরিমাতেই ধলাই হাঙ্করনি কাইচিব্রৈ তাংবতাং ন ভার্চুয়েলতেই চেঙ্গিরিমা পান্দা মকক ন সাকা ব মন্ত্রী অক্রাতেই বসাকা নাইকল মুংনি স্নাম ফির মুং ডিজিটেল স্লাইমুং রাংবক সিনমুং বাংরমা সাখাম সেব রুনানো খবৈ জুদা জুদা বাবায়ো ত্রিপুরা খুরসা জাকথাই হামক্রাই খ্লাই দঙ্গো পান্ডাও মানজাখা এমএলএ মনোজ কান্তি দেব স্বপ্না দাস পাল ধলাই হাঙ্কনি হাঙ্কর নাইকল ফাং বিবেচ এক্স বি রংরক রংনাইখুংনি তাংক্রা মিলিন্দ রামটেক আকর্ষণ ত্রিপুরানি লাইবুমা গনাং সাইরিন্দা আদিবাসী রকনি তামজাকনাই মানই জিআই টেকনি গসিমুং মানখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিনি হদালাম সাকা ত্রিপুরানি তামজাকনাই মানই সাইরেন্দা অগসিমুং মানমা বাই হাস্তিনি লুকু তংরাইদা রেগজা খাতিমুং গনাংতাই ফুয়ারমাবো কাইসা নাংকুকমানি ইয়াপ্রি আবুনি লগি হাস্তিনি হুকুমু ফুয়ারমুঙ্গ কাইসা ফানকরা থং অংখা অগসিমুং মানমা বাই ত্রিপুরাবো তাবু কাইব্রৈ মানৈনি সাকা জিআই গসিমুং মানখা অ কাহামকুক মানমারিনি উকলগ জে রকনি সামুংকরং শাকথার মুং তঙ্গ আবাই গদালজাক যতন খা কাহামিয়াফারকা মন্ত্রী অক্রা খুরসা থাইক্লাইও আবুনি সিকাংব ত্রিপুরানি কুইন অমতৈ রিসাতেই মাবারিনি পেরানি ও জিআই গসিমুং মানখা আব ত্রিপুরানি লাইবুমা রেগজা খুকুমু মুকুমুনি কাইসা কচং ফুনুকমারি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তৈ টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্স ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তৈ ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি বুসকাং সেপ্টেম্বর তালনি নৈজি স্নি সালমারি পুইলা বেরেমো পাইরেনাও হাস্তে চংবাড়ি কমিশননি সৈজা কক খুরসাজাগ কক সাপনগ সিমুং রেখা সুপ্রিম কোর্ট তিনি

0: দরবার ফাং জয়মাল বাকচিতে দরবার ফাং বিপুল এম পাঞ্চলিনি বেঞ্চনি বিশিঙ্গ খারতানি সাকলাইমুঙ্গ হাস্তে চংবাড়ি কমিশনে বাকতৈ সৈজা ককসাব তিসা জাগো ত্রিপুরা হাস্তে চংবাড়ি কমিশনে বাকতৈ আরো মানজাখা অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি ভিলেজ কমিটি চংবাড়ি বুসকাং সেপ্টেম্বর তালনি নই চিসনি শালমারি পুইলা বেরেম সংসানা ককসাব রুমাইয়াগুলো সুপ্রিম কোর্ট অগসিমুং রেখা হাস্তে হাফাংনি বাকনি সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলনি অককসাব ন গসিমুং রেখা বসকাং ভিলেজ কমিটি চংবাড়ি বাকি বোর্ড নাই রকি বাংমারি অংখা খড়গচুকু রাশাই দক চিসাই স্নিরা দক চি আবনি বিশিং চলা বোর্ড নাই রক্তঙ্গ খড়গ চার চিসা সাই চুকুরা চুকু তাই বুড়ি বোর্ড নাই রক্তঙ্গ খড়গ ব্রী রাশাই স্নি চি চুকু সাই চারা ব্রী চিবা তাই শিরনী বোর্ড নাই রক্তঙ্গ খড়গ দক থাই বিশি চিনিয় এনডিএ হাফাংনি তৈদুল মুম্বাই বানিয়া ক্লাইমানি টং হালক তৈব লাইতেসা দজাক তৈ স্রাই স্রাই অংখা আবুবাই হা কতনি বেবাক বেরেম বাংথাই চুকজাক ক্লাইনাও লামো আলাই দাখেন ফান মানখা কড়াক অংখা লুকরকনি পৈতুনি থং খনাদি আবনো তৈয়ী ককথুম কাইসা
1: লাইসেন্স গোসিমুং তাই জুদা জুদা হাফাংনি রায়দা তুবুখা ডিজিটাল নিশেপ নাইয়া রায়দা রগ্ন সেলাই বানিয়া খেলাইনাই রোগী বাকি সামখা তাইব টংকচাংনি টংখর জনবিশ্বাস কেরংনি রায়দাবাই গবাং মা সামুংসিত্রা রগ্ন সামুংসিত্রা মুংরেমনি নরই রোজাখা আবুবাই লোয়া জিনাই বানিয়া খেলাইনাই তাই স্নামখর মানখা তাইব খাবো থাকমা তাই ইয়কমুং স্টার্ট আপ নি সিমি চেঙ্গি চিকন্তে কচাংনি সামু রক যতনি বাকি ফিয়ক রোজাকমা অংখা কতাল মানমুংনি লামা কতাল নাইকল ফাং কলাই রায়দা তাই লুকুরংনি বাকি পুইতু অমুংথামনি বাকইনো সকাঙ্গি বাচাওই তঙ্গ বারো থাকতর বিশি চিনি বিশি চাষামুংনি লামাও জন বিশ্বাসনি ফানবাই স্নামৈতি শাখা কতাল ভারত হাকতরনি ইমাং এনডিএ হাপাং হামক্রাই খাবো থাকমা তাই সকাংমুংনি বিশি চিনি কক্তমা খতনি সিমি শিল্পিতা বর্মা আকাশবাণী আগরতলা
0: স্নামখরতাই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা শাখা হাস্তে হাপাংনি স্নামখর সংসানাই রকনি বাকি হাস্তে স্নামখর গদালজাক তংখরতেই নাংমানি চুবা চুরনাও হাপাং কগ্রজাক স্নামখরতাই বানিয়া নাইখুংনি চেতনবাই তিনি আগরতলা উল নৈ ত্রিপুরা রিভার্স ওয়াইয়ার সেইলার মিট নৈ সাই নৈ চিদকন চেঙ্গই মকক্ন শাখাব বশাখা হাস্তে হাপাংনি নাহারমুং অংখা চিকন বেলাই চিকন তৈ কচার মাজারনি স্নামখর মথারকন তৈব ক্রাক খ্লাইয়ী ত্রিপুরানি রাংথং তৈ চুকজাক অংমা লামন বুসকাঙ্গই তেলাংনা বাইয়ার তৈ সেইলার মিটনি নাহার মুংবুবাক অংখা ত্রিপুরানি অমতৈ স্নামখর মথারক বাই বাকসা হাকতনি জুদা জুদা বাবাইনি পাইনৈরক বাই দাদাক সিতাক মানজুমুং স্নামৈ তিসানা আবুবাই হাতি ফুয়ারমুং বানিয়াও হামক্রাই বানিয়াও মানজাক মুং বাংরনা তৈ কতাল বানিয়া সেপ স্নামৈ তিসাউই মানানো পান্ডাও বরম ইয়াফারজাখা রাষ্ট্রবক্রকনি ইয়াকনি সকাত মানজাক ধীমান দাস তৈ মন্ত্রী বক্রকনি মন কি বাত পান্ডা থাই মানজাক ইয়াকনি মানৈ স্নামক্রং বিজয় সূত্রদের তৈ প্রদীপ চক্রবর্তী ন তাবুক নিশিমে কামাখ্যা মান্ডপ আলাইদা তংথানো চাজাক নৈরক নাইনানি থাংনাবো স্পেশিয়াল টিকেট বুকিং খাইনানি নাংনাই অনলাইন আম্বুচিনি তেরনো রুগী রাশাই রাশাই তংথানো চাজাক নৈরক কুথুমানো রুগীন নাইকল ফাংতে বাণী কমিটি অ শেপ নাহানানি ককচংখা আলাইদাকে অনলাইন টিকিট বুকিং নি বাকি কতাল স্নামজাক অনলাইন পোর্টাল মিয়া সানজা দামদক নিশিমি ফিয়গৈ রোজাখা আলাইদাকে অনলাইন টিকিট মানা মান থগানো অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট www.mkdonline.in বুক খাইখাই কইমুং নারকজাখা নই সাই নই চিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাক মেচ ইরানতে নিউজিল্যান্ড নই নই গোল বাই ড্র অংখা ভারতনি জরানো রুগী হরনি দামচি নই সতি থামচি ফ্রান্স বাই থানো সেনেগাল আবুনি ইয়াগুলো খোনা আইচুক দাম থাম ছতি থামচি থানো ইরাক বাই নরওয়ে খোনা ভারতনি জরানো রুগী ফুং দামদক সতি থামচি আলজেরিয়া বাই থানো আর্জেন্টিনা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাই লাইমাও ব্লাড মাউথ ক্লাব তে মোচা ক্লাব ফাইনেল থাইয়ানো তিনি কনৈ সেমি ফাইনেল অংখা এমবিবি স্টেডিয়ামও ব্লাড মাউথ ক্লাব রান সাবাই এগিয়ে চলো সঙ্গন তৈ নরসিংগড়নি পিটিএ থংখলা মোচা ক্লাব উইকেট কাইসনি বাই তরুণ সঙ্গ কোচিং সেন্টারনো মেচেনখা অ তালনি চি চার শালমারি ফাইনেল থংমুং অঙ্গানো তাবুক নবাতিবানী ককতুমা বুসকাং দাম নই চিব্রিয় ধলাই উনকৌটি গুমতি তে শালগ্রাহাঙ্কর ফেরাঙ্কো গৈ কবাঙ্কে ওয়াতৈওয়ানহনৈ হজাক মুংরেখা নবাতিবার নাইখুং খনাশালনি তুংমারি শাখাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নই চিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি শালনি তুংমারি তংমানি শাখাও থামচি থাম দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচিবা দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস ককতুমা

0: ফাইন্যান্স গাংকক তোমা বুবাক রক তেই বৈশা সাফিরো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স নি এবিয়া ও জি সেভেন কুচুগ্রেম নি কুথুম লাইমাবো মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রেনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ন স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস ইয়াফারকা হাস্তে হাফাং কাহাম নাইকল মুং বাইস রাই সাইনি বিশেংতেই সামুং তাঙ্গি তঙ্গ হুনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা টি সি এ বাই নাইকল জাক ব্রী রক নিয়র নি ক্রিকেট বাতাই লাইমাব ব্লাড মাউথ ক্লাব তে মোচা ক্লাব ফাইনেল থাইয়ানো ককতমা তিনি নি বাকি অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি সতী ব্রী জীব
1: সোলার রুফটপ লগানে কে সরকার মদত করেগী

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষার অবসান, বিশ্বকাপ মাঠে নামছে মেসি বাহিনী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে মামলা শুনানিকালে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামনি ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় আয়োজন করার প্রস্তাব দেওয়ার পরই সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেল এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 9,61,760 জন, এর মধ্যে পুরুষ ভোটার 4,81,909, মহিলা ভোটার 4,79,845 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার 6 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এর ফলে ত্রিপুরা শীঘ্রই অগ্রণী রাজ্যের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে। আজ ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের লক্ষ্যে আজ 29টি জেলা জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোবশ্বর আলী, জেলাশাসক মেঘা জৈন সহ ত্রিস্তর পঞ্চায়েত ও পুর পরিষদের প্রতিনিধিরা। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুরস্কারটি গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মানটি ভারতের 140 কোটি জনগণের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে

0: প্রতিবেদন। লাইসেন্স অনুমোদন ও বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় এসেছে ডিজিটাল সুবিধা। অপ্রয়োজনীয় নিয়মকানুন কমিয়ে ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছে আরও অনুকূল পরিবেশ। জনবিশ্বাস আইনের মাধ্যমে বহু ছোটখাটো অপরাধকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে উদ্যোক্তা, ব্যবসায়ী এবং শিল্পক্ষেত্র পেয়েছে আরও আস্থা এবং স্বাধীনতা। স্টার্ট আপ থেকে ক্ষুদ্র মাঝারি শিল্প, সবার জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দরজা। উন্নত প্রশাসন, সহজ নিয়ম এবং জনগণের প্রতি বিশ্বাস, এই তিন ভিত্তির উপর দাঁড়িয়ে এগিয়ে চলছে আত্মনির্ভর ভারত। ১২ বছরের উন্নয়ন যাত্রায় গড়ে উঠছে নতুন ভারতের স্বপ্ন। এনডিএ সরকার উন্নয়ন, আস্থা ও অগ্রগতির ১২ বছর। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা।
1: রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ডিআরির একটি বিশেষ ভূমিকা রয়েছে। আজ আগরতলার ইন্দ্রনগরে গোমতী ডিআরি পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতেও দুধের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে গোপালনে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় দুধ উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যে দুগ্ধজাত সামগ্রী উৎপাদনে একটি নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়া ইউনিটকে স্থাপন করা হয়েছে। তিনি সেখানে গোপালক ও সমবায় সমিতির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর রাজ্যপাল কৃষ্ণনগর নোয়াগাঁও স্থিত আগরতলা পুর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন। তিনি আজ জিবি হাসপাতালে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রটিও পরিদর্শন করে বলেন, এই ধরনের জনঔষধি কেন্দ্র রাজ্য আরও বেশি করে খুলতে হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার সারিন্দার এই স্বীকৃতি রাজ্যের অমূল্য লোক ঐতিহ্য সংরক্ষণ প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং একই সঙ্গে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। এর ফলে ত্রিপুরার ৪টি ঐতিহ্যবাহী সামগ্রী জিআই ট্যাগ অর্জন করেছে, যা রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। এখন থেকে কামাখ্যা মন্দিরের বিশেষ দর্শনার্থীদের স্পেশাল টিকিট বুকিং করতে হবে অনলাইনে। অম্বুবাচী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হবে এই প্রত্যাশায় প্রশাসন ও মেলা কমিটি এই ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য নতুনভাবে তৈরি অনলাইন পোর্টালটি গতকাল সন্ধ্যা ৬টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশেষ দর্শনের টিকিট শুধুমাত্র অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট www.mkdonline.in এর মাধ্যমে বুক করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্য সরকার শিল্প উদ্যোক্তাদের জন্য রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার সেলার মিট ২০২৬ উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে ত্রিপুরাকে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। বায়ার ও সেলার মিটের মূল লক্ষ্য ত্রিপুরার ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাব্য ক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপন করা, যার মাধ্যমে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক অগ্রগতি, বাণিজ্যিকভাবে অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। শিল্প বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় নিজস্ব বেশ কিছু গুণমানসম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিকদের সমাদৃত হয়েছে। জিআই ট্যাগপ্রাপ্ত রাজ্যের বিখ্যাত কুইন আনারস, ঐতিহ্যবাহী রিসা এবং বাঁশ ও বেতের বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য রাজ্যের গৌরব বহন করছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে বর্তমানে ত্রিপুরায় ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে। তিনি রাজ্যের বাইরে থেকে আগত ক্রেতা ও বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগ ও স্থানীয় পণ্য সংগ্রহের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, আরএএমপি কর্মসূচির আওতায় আগামী ২-৩ বছরের মধ্যে রাজ্যের প্রায় ৩৬,০০০ এমএসএমই ইউনিটকে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে। পাশাপাশি ২,৪০০ জন মডেল উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তাদের সহায়তার জন্য ব্লক ও পুরসভা স্তরে আরএএমপি ডেস্ক চালু করা হবে। অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ধীমান দাস এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে স্থান পাওয়া বিশিষ্ট কারুশিল্পী বিজয় সূত্রধরের প্রদীপ চক্রবর্তীকে।

আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি, গোমতি ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 9.2 মিলিমিটার। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড 2-2 গোলে ড্র করেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30 ফ্রান্স মুখোমুখি হবে সেনেগালের, এরপর আগামীকাল ভোর 3:30 ইরাক খেলবে নরওয়ের বিরুদ্ধে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে। আগামীকাল আলজেরিয়ার বিরুদ্ধে ভারতীয় সময় সকাল 6:30 তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতে নামবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও মৌচাক ক্লাব ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আজ আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে ব্লাডমাউথ ক্লাব 1 রানে এগিয়েছিল সংঘকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে অপর ম্যাচে মৌচাক ক্লাব 7 উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 18 জুন ফাইনাল হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলা ইকফাই 3-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে, পরে একই মাঠে শিমনা তমাকারী ফুটবল ক্লাব 3-1 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার বলছি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষার অবসান, বিশ্বকাপ মাঠে নামছে মেসি বাহিনী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলার সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় ককবরক বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

0: আকাশবাণী মিলনিয়া, শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ফোন ইন মনের মতো গান। ফোন করবেন 8731875545 এই নাম্বারে। শ্রোতা বন্ধু আছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার আপনাকে।
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন, নাম বলুন।
1: বলছি তাপসী গুপ্ত, জলাইবাড়ি থেকে।
0: জলাইবাড়ি থেকে তাপস গুপ্ত, বলুন কি গান শুনতে চান?
1: অনুষ্ঠানের প্রথম গানটা শুনবো একখানে বাংলা ছবি থেকে।
0: আচ্ছা,
1: ছবির নাম মন্দিরা।
0: মন্দিরা ছবি থেকে কি গান?
1: স্বপ্নাল পাতিলিত তুমি হতে পারে না, এই গানটি লতা মঙ্গেশকর করছে।
0: একদম, লতা মঙ্গেশকর গিয়েছেন।
1: আর সঙ্গে শুনছেন আমার নেটওয়ার্কের বন্ধু, নাম বলবো তাদের?
0: বলুন।
1: শুনছেন মধুলাল দিয়াং, শুনছেন লক্ষ্মীছড়া থেকে, কলসি থেকে শুনছেন গোপাল মহাজন, শুনছেন নারায়ণ মজুমদার মাধবনগর থেকে, সুশীল পাল বিলোনিয়া থেকে, অমর বণিক বিলোনিয়া, চার্লি কর্মকার শুনছেন কলাবাড়িয়া থেকে, সুমিত মোহরি শুনছেন আগরতলা থেকে, এবং আরো অন্যান্য বন্ধুরা।
0: বন্ধুদের সঙ্গে কথা হয় সবসময়?
1: হ্যাঁ, আমাদের তো নেটওয়ার্কের বন্ধুরা, আমাদের গ্রুপ আছে, ওই নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলে গ্রুপ কানেক্ট, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কথা হয়।
0: আচ্ছা,
1: আমরা তো আকাশবাণী একজন নিয়মিত শ্রোতা সবাই, তো ভালো লাগে যে আপনারা সবাই ফোন করি আপনাদের অনুষ্ঠান শুনে। জনপ্রিয় অনুষ্ঠান আমাদের কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান দাঁড়িয়েছে।
0: অনেক ধন্যবাদ, শুনুন না আপনার।
1: ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: हेलो हेलो, हाँ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ কী গান শুনতে চান বলুন বাবু। ঠিক আছে, শুনুন আপনি। হ্যাঁ শুনুন, আপনার পছন্দের গান শুনুন আপনি।
1: আর শুনুন, যাদের নিয়ে শুনবো নামগুলো বলি একটু। প্রথমে বিশ্বজিৎ পাল আছেন, তারপর প্রেমজিৎ বাবু আছেন, অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিণী সুতপা ভট্টাচার্য। হ্যালো,
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: হ্যাঁ ধন্যবাদ।

0: हेलो हेलो हेलो হ্যাঁ, কে বলছেন?
1: আমি নারায়ণ থেকে নাস
0: কোন জায়গা থেকে?
1: নারায়ণ
0: হ্যাঁ, কি গান শুনতে চান বলুন।
1: নারায়ণ
0: কি গান শুনতে চান বলুন।
1: আমি আজকে বাংলা অন্য সালের গান শুনতে চাই।
0: ছবির নাম বলুন। নিঝুম দিন, গানের লাইন জানা আছে?
1: মুখটা দেখো হইল কেমন, চূর্ণ রে হইল কেমন চূর্ণ।
0: সরি, প্রথম কয়েকটা শব্দ বলুন তো, প্রথম লাইন।
1: বড় ছোট মুখটা দেখো হইল কেমন চূর্ণ রে
0: বড়
1: হইল
0: ছোট
1: কেমন।
0: বড় ছোট
1: হ্যাঁ বড় ছোট, হ্যাঁ

0: 何ガンタミパッチね。
1: はい。ただね、こんな喋らないけど、とんでくれたんだね。しゃがんちょい。しゃがん。
0: 기차쇼레
1: 샤나이
0: 샤나이
1: 샤니엔반에서샤나이반다나샤
0: 아
1: 아니샤나이초면
0: 기가
1: 샤니예쇼예쇼예쇼리오예쇼라마르다나그게왜캔다나
0: 기가쳐
1: 샤아미니간니니
0: 라타몽에스카르간테
1: হ্যাঁ হ্যাঁ
0: অনেক ধন্যবাদ, শুনুন আপনার পছন্দের গান।
1: আচ্ছা, নমস্কার।

0: My name is...
1: Hello? Hello? Hello? Namaskar, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন?
2: আমি কুমারঘাট থেকে বলছি, দাস।
1: বলছি দাস কুমারঘাট থেকে। কি গান শুনতে চান বলুন?
2: হিন্দি সাথ অভি নুরি। আচ্ছা রে,
1: নুরি ছবির গান?
2: হ্যাঁ।
1: আচ্ছা,
2: গানের কলি হচ্ছে আজারে লতা জির কণ্ঠে।
1: কুমারঘাট থেকে ফোন করেছেন না?
2: কুমারঘাট থেকে।
1: রেডিওতে শুনছেন না মোবাইলে?
2: মোবাইলে দাদা ভাই,
1: রেডিও শোনা যায় না?
2: না না, রেডিওতে আসে না।
1: রেডিও আছে বাড়িতে?
2: না, রেডিও নাই।
1: ঠিক আছে, শুনুন নুরি ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।
2: হ্যাঁ, নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনি।

0: হ্যালো, আপনারা শুনলেন নড়ি ছবির গান। শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর এবং নিতিন মুকেশ। হ্যালো, কে বলছেন? অমিত সুর, শান্তি বাজার থেকে। কোন গান শুনতে চান?
1: আমার মুভিটার নাম হচ্ছে অন্নদাতা, আর গানটা হলো দিন যায় আসে।
0: অন্নদাতা ছবির গান না?
1: দিন যায় আসে।
0: গানের লাইন
1: দিন যায় আসে,
0: দিন যায় আসে। বাংলা ছায়াছবির গান অন্নদাতা। ঠিক আছে, শুনুন আপনার পছন্দ।
1: তিন বন্ধুর নাম বলি।
0: বলুন।
1: কৃষ্ণমোহন বুড়া সিং ত্রিবেন্দ্রম, নারায়ণ মজুমদার মাধবনগর, এবং তুলসী থেকে গোপাল মহন। থ্যাংক ইউ।
0: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।

0: हेलो हेलो কে বলছেন?
1: হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি এই মুহূর্তে জম্পুজলা থেকে ডিসরাই জেব্রুমা বলছি স্যার।
0: জম্পুজলা থেকে
1: ডিসরাই জেব্রুমা বলছি,
0: নামটা আবার প্লিজ আর বলুন।
1: গান শুনবো বার সাত ছবি থেকে।
0: হ্যাঁ,
1: হাসি লড়কি হ্যাঁ মুঝে প্যার, এই গানটা শুনতে চাই আর কি।
0: বরসাত ছবি, আপনার নামটা কি বললেন জানি আমি বুঝতে পারিনি। বিশ্বরায় দেবর্মা, ইয়েস, জম্পুই জেলা থেকে না? মোবাইলে শুনছেন? ও, রেডিও না মোবাইলে শুনেন? গানের লাইনটা বলুন তো আবার। আচ্ছা, রেডিওতে শুনছেন? বাহ, আপনার গানের লাইনটা বলুন তো। কি করেন আপনি? আচ্ছা আচ্ছা, শুনুন। হ্যাঁ,
1: সবাইকে নিয়ে
0: শুনুন, সবাইকে নিয়ে শুনুন। বর্ষার ছবির গান, গানটি গিয়েছেন সোনু নিগম এবং সঙ্গে অলকা ইয়াগনিক। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন।

0: हेलो हेलो
1: স্যার, আমি চৌধুরী চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: কোন জায়গা থেকে?
1: অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে
0: বলুন, খুব তাড়াতাড়ি বলুন না, অনুষ্ঠান তো শেষের পথে।
1: আজকে আমি একদম লাস্ট ক্লাস।
0: হ্যাঁ, লাস্ট ক্লাস। কি গান শুনতে চান বলুন?
1: আমাকে শুনিয়ে দিন গুরু ছবি থেকে।
0: হ্যাঁ,
1: গুরু ছবি, বাংলা ছবি, গুরু।
0: হ্যাঁ, গুরু ছবি থেকে গান বলুন।
1: ডুম্বা চিকা, ডুম্বা চিকা। দীর্ঘায়ু কামনা করছি, আমরা সুস্বাস্থ্য কামনা করছি। তুমি তো এখন বর্তমানে রাজনীতিতে
0: ভালো থাকবেন। গুরু ছবি থেকে একটা গান শুনুন, ওই গানটা শোনাতে পারছি না।

0: অনুভূতির আসরে এতক্ষণ শুনলেন মনের মতো গান। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হচ্ছে।
1: এক গুঙ্গি ভেরি কন্ট্রাক্ট কিলার আর উসকি সাইলেন্ট লাভ স্টোরি। আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি ছিলেন এক কিংবদন্তি বাঙালি কবি, লেখক, সুরকার, চিত্রশিল্পী ও দার্শনিক, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, আমার মন ভুলাই রে। তার কবিতা ও গানে প্রকৃতি কেবল পটভূমি নয়, বরং এক জীবন্ত সত্তা, যা মানুষের আবেগ ও আধ্যাত্মিকতার সঙ্গে মিশে গেছে। তিনি প্রকৃতির ক্ষুদ্রতম উপাদানেও ঐশ্বরিকতার সন্ধান করেছেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী ময়ূখ বৈদ্য।

সৌন্দর্যের মধ্য দিয়ে সত্য ও প্রেমের সাধনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল মন্ত্র। প্রেম দরদে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম মানে নিজের মধ্যে অনন্তকে অনুভব করা। আজকের আমাদের পরের শিল্পী অনন্যা মজুমদার।

দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসার প্রসার, যা বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের কাছে দেশ মৃন্ময় নয়, চিন্ময়। দেশ মানে শুধু মাটি নয়, দেশের মানুষ, তাদের প্রাণ, তাদের সংস্কৃতি। তাই তিনি বলেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজকের আমাদের পরে শিল্পী সায়ন্তিকা সেন।

রবি ঠাকুরের শিশুপ্রেম ছিল গভীর। তিনি শিশুদের সরলতা, স্বাভাবিক কৌতূহল ও কল্পনার জগৎকে শ্রদ্ধা করতেন এবং তাদের বিকাশের জন্য মুক্ত ও আনন্দময় পরিবেশের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন শিশুরা ভিন্ন জগতের, তাদের নিজস্ব ভাবনা আছে, তাই বড়দের তাদের শেখানোর চেয়ে তাদের নিজস্ব জগতে চলতে দেওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানের সবশেষ শিল্পী ময়ূখ বৈদ্য।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল বিলোনিয়া হিন্দুল কালচারাল একাডেমির যুববন্ধুরা। শিল্পীরা ছিল ময়ূক বৈদ্য, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন, সায়ন্তিকা বৈদ্য, সোহম বিশ্বাস, এবং সঙ্গে ছিলাম আমি, সম্পিতা চক্রবর্তী, এবং তবলায় ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার।

এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন হিন্দুর কালচারাল একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। সরগম অনুষ্ঠানে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। আজকে শিল্পী উস্তাদ বারেকুল আমালি খান। আজ শুনবেন রাগ বেহাগ।

Nobody ever stopped by my day.

সরগম অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত, আজ শুনলেন রাগ বেহাক। শিল্পী ছিলেন ওস্তাদ বারী গোলাম আলী খান। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে বরিষ্ঠ অনুষ্ঠান, হারানো দিনের গান, শিল্পী সবিতা চৌধুরী।

সব দ্বার খুলে এই যে আলো ভরা।